বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ রবিবার, 22 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 23 রবিউল আউয়াল 1448 হিজরি, 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি চন্দ্র দেবনাথ, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অব সানডে, দ্য 22nd অব ভাদ্র, দ্য 23rd অব রবিউল আউয়াল অ্যান্ড সেপ্টেম্বর দ্য 6th. দ্য নিউজ রেড বাই শামস রহমান. ফার্স্ট দ্য হেডলাইন্স. Prime Minister warns of legal action against those creating anarchy on recent crises. Tariq Rahman urges everyone to be careful so that none can exploit and embarrass PNP. President to go on a two-day visit to Thakurgaon today for first time after assuming office. Despite effective parliament, Jamaat-led long marches against aspirations of people, comments Prime Minister's political advisor Johiruddin Shopun. Dhaka South City Corporation sets target of collecting 1 lakh kg of plastic in next 1 year, consumers to get daily commodities in exchange. US envoys meet Putin in Moscow for Ukraine talks. And Bangladesh will take on India in their third and final match of AFC Under-20 Asian Cup football qualifiers in Uzbekistan today. Now the details. Prime Minister Tariq Rahman has said some political parties and individuals are trying to create anarchy by spreading confusion on some recent crises. He was addressing a discussion on the 48th founding anniversary of PNP at the Bangladesh Krishi Bid Institution Auditorium in the capital yesterday. The Prime Minister said his government has inherited problems either from autocratic regime or the interim government, and also trying to resolve those. He warned against attempts to create anarchy and urged everyone to handle the anarchists as per law. Tariq Rahman also urges everyone to be careful so that none can exploit and embarrass BNP. Referring to the BNP's role during every national crisis, the Prime Minister said, at every critical moment, BNP has worked with its leaders, workers and the people to overcome the crisis. He said BNP has always safeguarded the interests and democratic rights of the people. That is why BNP won every election and formed the government with the support of the people, the Prime Minister added. President Mirza Fakhrul Islam Alamgir will go to his hometown Thakurgaon today for the first time since assuming office. On the first day of his two-day-long visit, the president will offer prayers at the graves of his parents and exchange views with local people. In the afternoon, the president will attend a civic reception to be accorded to him as the chief guest. On the following day, tomorrow, he will lay the foundation stone of Thakurgaon University. Meanwhile, festive atmosphere with curiosity and excitement has gripped the people of Thakurgaon and surrounding areas ahead of the president's visit. Prime Minister's political advisor Johiruddin Shopun has said the long march of the 11-party alliance led by opposition Jamaat-e-Islami from Dhaka to Chattogram to press its 6-point demand is contrary to the people's aspirations when the parliament is working effectively. He said this while addressing a roundtable meeting at Bangladesh Institute of Law and International Affairs Auditorium in the capital yesterday. Johiruddin Shopun said, in parliamentary politics, duty of an opposition is to keep the government under accountability through the checks and balance. However, the tendency of shifting the debate of parliament to the street eventually violates democratic culture, he added. State Minister for Foreign Affairs Humayun Kobir has said Prime Minister Tariq Rahman will carry the message of a new Bangladesh and its story of progress to the United Nations General Assembly UNGA. He was addressing a view exchange meeting with Electronic Media Journalists Association EMJA in Sylhet yesterday. The State Minister said there is a possibility of meeting between Prime Minister Tariq Rahman and US President Donald Trump during the UNGA engagements. Answering to the queries about Bangladesh-India relations, he said discussions were underway regarding a possible visit by the Prime Minister to India, but no date had yet been finalized. Regarding the proposed Mecca Pact, Humayun Kobir said discussions are continuing and Bangladesh's participation in such an arrangement would not be unusual. Based on the national interest, Bangladesh will go wherever it needs to go, he added. State Minister for Foreign Affairs Shama Ubaid Islam has said the upcoming session of the United Nations General Assembly will provide Bangladesh, under the leadership of Prime Minister Tariq Rahman, with a major opportunity to highlight its national interests, economic potential and development priorities on the global stage. She was addressing a discussion titled Upcoming UNGA and Branding of Bangladesh at a hotel in the capital, East Dem. The State Minister said that the session of the General Assembly carries added significance as Foreign Minister Dr. Khalilur Rahman will preside over it. Meanwhile, the high-level segment of the 81st session of the UN General Assembly is scheduled to begin in New York on 21st September. This is Bangladesh Betar giving you the news. A Bazaar in Exchange for West program was organized in Kamrangi Chowk of the capital, East Dem, with the aim of increasing the direct involvement of citizens in building a clean city, proper management of waste, and helping the marginalized communities. The program was jointly organized by Dhaka South City Corporation, DSCC, and Bidyananda Foundation. Thousands of citizens of the area collected daily necessities by depositing plastic waste from their homes at this temporary market. Inaugurating the program, Administrator of Dhaka South City Corporation, Bir Muktijodha Muhammad Abdus Salam, said, Bazaar in Exchange for Waste is an effective model to ensure the active participation of citizens in building a clean city. It may be mentioned, under this project, a target has been set up collecting about 1 lakh kg of plastic waste through 100 mobile campaigns in the next 1 year. Russian President Vladimir Putin has said talks between Moscow and Washington are beneficial. Putin made the comments during talks with U.S. envoys Steve Witkoff and Jared Kushner in Moscow. Witkoff said President Donald Trump sent his best wishes to Putin and thanked him for the ceasefire. The U.S. envoys are expected to travel to Kiev today for further discussions with Ukrainian officials. U.S. and Iranian forces have exchanged fire near Iran in a major escalation around the Strait of Hormuz. U.S. Central Command says American forces struck 3 Iranian oil tankers after Iran's Revolutionary Guard fired ballistic missiles at 2 U.S. Navy ships. U.S. Central Command Chief Admiral Brad Cooper said the strikes were intended to impose a higher economic cost on Iran. Football and Bangladesh will take on India in their third and final match of the AFC Under-20 Asian Cup qualifiers in Uzbekistan today. The match will kick off at 5 p.m. Bangladesh time. Bangladesh lost their first 2 matches against hosts Uzbekistan and Syria. Hockey and Bangladesh will take on Pakistan in the Under-20 Women's Asia Cup Hockey Championship in Moki, China today. The match is scheduled to start at 5 p.m. Bangladesh time. Earlier, Bangladesh defeated Chinese Taipei 7-0 in their opening match at the same venue yesterday. Cricket and Bangladesh will take on Sri Lanka in the Women's Asia Cup T20 in Dubai today. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister warns of legal action against those creating anarchy on recent crises. Tariq Rahman urges everyone to be careful so that none can exploit and embarrass PNP. President to go on a 2-day visit to Thakur Gao today for first time after assuming office. Despite effective parliament, Jamaat-led long march is against aspirations of people, comments Prime Minister's political advisor Johiruddin Shopon. Dhaka South City Corporation sets target of collecting 1 lakh kg of plastic in next 1 year, consumers to get daily commodities in exchange. U.S. envoys meet Putin in Moscow for Ukraine talks. And Bangladesh will take on India in their third and final match of AFC Under-20 Asian Cup football qualifiers in Uzbekistan today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়া রহমান মতি। সাংস্কৃতিক বিষয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন সরকার গঠনের মাত্র 6 মাসের মাথায় জামায়াত লং মার্চ করছে, এটা ঠিক নয়। বিরোধী দলের উচিত কেবল সমালোচনা না করে সরকারের ভুল ধরিয়ে দিয়ে সহযোগিতা করা, আমরা সেই প্রত্যাশাই করি। তিনি গতকাল মাগুরা শালিকা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতার কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর জনগণের রায়ে গঠিত সরকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার দেশের বেকার ও পিছিয়ে পড়া যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে বিশেষ প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে কর্মপ্রত্যাশী তরুণ তরুণী ও নিয়োগকর্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে একটি সর্বাধুনিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি এর আয়োজন করে। বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস গেবং বলেছেন, বিএনপি প্রতিষ্ঠা কেবল একটি দলের জন্ম নয়, একটি সুদূরপ্রসারী রাষ্ট্রচিন্তার ফল। জন্মলগ্ন থেকে এই দল কেবল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কণ্টক রাখতে অতন্ত প্রহরীর ভূমিকা পালন করে আসছে। তিনি গতকাল যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। নার্গিস বেগম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে, তার জন্য রক্তের নদী পাড়ি দিতে হয়েছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে জনগণের সামনে 31 দফা বাস্তবায়ন করতে হবে। সুদীর্ঘ সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, কিন্তু এই পথে চলা মোটেই সহজ ছিল না। প্রতিনিয়ত আমাদের কাঁটা বিছানো পথে হাঁটতে হয়েছে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করি। জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবরুল হক সাবুর সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলার হোসেন খান কোকন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সভায় উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর বায়তুল ফালাহ মোড় থেকে খালিশপুর থানা যুবদলের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। 12 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়কের সভাপতিত্বে মহানগর যুবদলের আহ্বায়ক এতে প্রধান অতিথি এবং মহানগর যুবদলের সদস্য সচিব বিশেষ অতিথি ছিলেন। এতে ডেঙ্গু প্রতিরোধ বিস্তার সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসা আহ্বান জানানো হয়। দলীয় নেতা কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে যশোরের অভয়নগর উপজেলা পরিষদ এলাকায় গতকাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। পৌরসভা নির্বাহী কর্মকর্তা রেড কিসেন এবং স্কাউটসের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা 2025-এর যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীনে 25টি কেন্দ্রের গতকাল অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ, উপশহর মহিলা কলেজ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, চৌকাশা সরকারি কলেজ এবং ABCD কলেজ কেন্দ্রসমূহ সরজমিনী পরিদর্শন করে। পাশাপাশি যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীনে উপ আঞ্চলিক কেন্দ্রগুলোতেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি মৌসুমে মাগুরায় শুরু হয়েছে আমন ধানের চারা রোপণ। অনুকূল আবহাওয়া আর পর্যাপ্ত পানি পাওয়ায় আমাদের আমনের ভালো ফসল স্বপ্ন দেখছেন কৃষকেরা। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: চলতি মৌসুমে মাগুরা জেলায় আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বর্ষা শুরুতে পর্যাপ্ত পানি পাওয়ায় এবার বীজতলা থেকে ভালো মানের রোপণযোগ্য চারা পাওয়া গেছে। পাশাপাশি সার ও কীটনাশক সময় মতো পাওয়ায় চারা রোপণে সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা।
3: পানি পাইছি সময় মতো, পাতো খুব ভালো হয়েছে, আমরা ধান লাগাচ্ছি, সারটা সব পাচ্ছি।
4: 4 বিঘা জমি চাষ করেছি, দানার কোয়ালিটি ভালো আছে, সারসব ঠিকই পাচ্ছি, সমস্যা নেই। এর উপরে যদি আল্লাহ পাক কি কদর কি করে দেখা যাবে।
3: হ্যাঁ, পাত্র থেকে ধান লাগাচ্ছি, আগামীকে যদি না হয় তো আল্লাহ ফলন হবে ভালো।
2: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে মাগুরায় আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 61,955 হেক্টর। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে কৃষকের ধানের চারা রোপণ করছেন বলে জানান মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী।
5: যে সময়টুকু আমাদের হাতে রয়েছে সেখানেও কৃষকরা ধান রোপণ করে ফেলবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে পারব। তো আমাদের কৃষক ভাইরা ইতোমধ্যে মাঠে তাদের আমন ধানের পরিচর্যায় ব্যস্ত রয়েছেন, আমন ধান এখন খুশি অবস্থায় রয়েছে এবং আবহাওয়ার যে অবস্থা এবং বৃষ্টিপাত তাতে আমন ধানের অবস্থা খুবই চমৎকার রয়েছে। কৃষকরা আন্তঃপরিচর্যা এবং যেহেতু সেচ এখন যে বৃষ্টি রয়েছে সেচ তেমন একটা দরকার হচ্ছে না, তারা পরিমিত সার ব্যবহার করছে এবং আমরা গাছের যে অবস্থা দেখছি আমরা আশা করছি এখান থেকে ভালো ফলন আসবে। আমাদের কৃষি কর্মকর্তারা মাঠে কৃষকের পাশে থেকে এই আমন আবাদটা যেন একদম নির্বিঘ্ন হয়, কৃষক তাদের উপকরণ যেমন সার বা কীটনাশক তারা সময় মতো এবং ন্যায্য মূল্যে পায় সেই ব্যাপারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে এবছর আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে এবং আমনের বাম্পার ফলন হবে।
2: মাগুরা সদর শ্রীপুর শালিকা ও মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে আমন ধানের চারা রোপণ। কৃষকদের প্রত্যাশা, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সহায়তা বাড়ানো হলে ধান চাষ আরও লাভজনক হবে, এতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনি কলবাড়ি ফুটবল মাঠে আরবাজ রহমান কোকো স্মৃতি চারদুলে ফুটবল টুর্নামেন্টের গতকাল উদ্বোধনী খেলায় সুন্দর ফুটবল সবুজ সংঘ 2-1 গোলে কৃষ্ণনগর ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। এলাকার জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন আবুল হায়াত মোহাম্মদ কামাল।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারের গানটি শুনবেন ফেরদৌসী রহমান ও তার সঙ্গীতের কণ্ঠে। গানটির কথা লিখেছেন কাজী রোজী।

এতক্ষণ দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা লিখেছেন তনিমা রায় ও সুর করেছেন চিত্রা বিশ্বাস।

সুপ্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন মোহাম্মদ হাফিজুর রহমানের কণ্ঠে। গানটির কথা লিখেছেন সুব্রত পাল ও সুর করেছেন শেখ আলী আহমেদ।

এবারের গানটি শুনবেন আনোয়ারা নাসরিন পাখির কণ্ঠে। গানটির কথা লিখেছেন শরীফ সাথী ও সুর করেছেন অপূর্ব রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সমাজক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালীর আয়োজনে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি শুনবেন মোর্শেদুল ইসলামের কণ্ঠে। গানটির কথা লিখেছেন প্রাণকৃষ্ণ সরকার ও সুর করেছেন শেখ আব্দুস সালাম।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালীর আয়োজনে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। আয়োজনের সবশেষ গানটি শুনবেন মনীষা মণ্ডলের কণ্ঠে। গানটির কথা লিখেছেন এডিএম রতন ও সুর করেছেন অপূর্ব রায়।

এতক্ষণ বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টি পায়দার করছে। তিনি গতকাল বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্বে আছে। শিল্প কারখানার মালিক সহ বহু সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন তাদের সকলের কাছে তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। দেশের জনগণের স্বার্থ রক্ষাকারী দলের নাম বিএনপি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার যদি কেউ নিশ্চিত করে থাকে সেই রাজনৈতিক দলটির নাম বিএনপি। সেই কারণে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলা জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। তাকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর হয়েছে ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লং মার্চ করার মতো কর্মসূচি গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি গতকাল রাজধানী বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম 180 দিনের পর্যালোচনা, সুশাসন, জবাবদিহিত ও উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে একথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকার সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি বিদেশি নানান অপশক্তি ওঁত পেতে বসে থাকে। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3:30 আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার সংসদের বৈঠকে এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা উভয় পক্ষের জন্য সুফল বয়ে আনবে। রুশ প্রেসিডেন্ট মস্কোতে দুজন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনাকালে এই মন্তব্য করেন। স্টিভ উইটকফ বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। দুই মার্কিন দূত ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য আজ দেশটির রাজধানী কিয়েভ সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। ইরানের কাছে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের সৈন্যরা গুলি বিনিময় করেছে। এই ঘটনা হরমুজ প্রণালী ঘিরে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, ইরানের বিপ্লবী বাহিনীর সদস্যরা মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর যুক্তরাষ্ট্রের সৈন্যরা তেহরানের জ্বালানি তেলবাহী 3টি ট্যাঙ্কারে হামলা চালায়। খেলার খবর ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। হকি। চীনের মোকিতে আজ অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল চাইনিজ তাইপেকে 7-0 গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। ক্রিকেট, সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: স্টুডিওর ঘড়িতে সকাল 9:05, বাংলাদেশ বেতার খুলনা। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বর্ষায়, কিন্তু সব সময় কি বলা যায়? দিন যেমনই হোক, মনের কথা কিন্তু কখনো কখনো মনেই রয়ে যায়। কিন্তু আমরা চাই না আমাদের বন্ধুদের মনের কথা মনের মধ্যে থেকে যাক, তাই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের মাঝে। সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রূপালীর আয়োজনে। আপনাদের সাথে আজকে রয়েছি আমি চন্দ্রা দেবনাথ, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। তো যেমনটি বলছিলাম, আমরা চাই না আপনাদের মনের কথা আপনাদের মনের মধ্যে রয়ে যাক, তাই আমাদেরকে লিখতে পারেন চিঠির মাধ্যমে আপনাদের মনের কথা। লিখবেন রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। আর অবশ্যই প্রতিদিনের মতো কথা হবে 01974-121970 এই নাম্বারে। কথা না বাড়াই, কারণ আপনাদের পছন্দ করা সব গানের ডালি সাজিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি, তাই প্রথম গানটিতে চলে যাব। প্রথম গানটি শুনতে চেয়ে হাসান, আপনি বাগেরহাট থেকে অনুরোধ জানিয়েছিলেন ছবি হৃদয় শুধু তোমার জন্য। এই ছায়াছবির গান আপনি শুনতে চেয়েছেন, গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও মনির খান। চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

সুপ্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন কেয়ামত থেকে কেয়ামত এই ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আগুন। গানটি শুনতে চেয়ে এস এম লাভলু দেয়াপাড়া খুলনা থেকে আপনি অনুরোধ করেছিলেন।

বন্ধুরা, আজ কলেজের শেষ দিন, আর আগামী দিনের জন্য কেউ না কেউ কিছু তো ভাবছেই, কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না। নো রিয়েলি, আই মিন ইট। আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে যাচ্ছে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন টাকার চেয়ে প্রেম বড় এ ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও ডলি সায়ন্তনী। গানটি শুনতে চেয়ে ইসমাইল আপনি শিবগঞ্জ বগুড়া থেকে অনুরোধ করেছিলেন।

0: থেকে আর বলবো সামিনা চৌধুরী করতে আমার তোমার জন্য আমার ভালোবাসা শুধু তোমার এই গানটা শোনাবো।
1: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব, সাথে থাকবেন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, নমস্কার, হ্যাঁ দাদা বলুন।
0: প্রতিরোধ,
1: প্রতিরোধ, আচ্ছা
0: খোলো আছি যাতে বাকি,
1: আচ্ছা খোলো, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, যদি তালিকায় থাকে অবশ্যই আপনার গানটি শুনতে পাবেন। হ্যালো, আমরা সকলে ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি জি বলুন।
0: নাম ভেজা বিড়াল,
1: ভেজা
0: ভেজা বিড়াল ছায়াছবি থেকে ডনি শান্তনি ও অ্যান্ড্রোভিশনের কণ্ঠে টেলিফোন টেলিগ্রাম অবশ্যই শোনাবেন।
1: ঠিক আছে, অবশ্যই চেষ্টা থাকবে আপনার পছন্দের গান শোনানোর জন্য। আপনাদের পছন্দ করা গান নিয়ে কিন্তু আমাদের রূপালীর আয়োজন সাজানো হয়ে থাকে। 01974 121970 এই নাম্বারে কল করবেন। হ্যালো
0: দিদি নমস্কার,
1: নমস্কার, জি জি বলুন। হ্যাঁ হ্যাঁ আমরা সকলে ভালো আছি।
0: আমার শ্রোতা শুনাবেন জন্টু ভাই, মিলন দা, সালাম ভাইকে, আমাকে শুনাবেন ছবির নাম দুর্জয়,
1: দুর্জয় ছায়াছবি থেকে গান শুনতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা থাকবে আপনার পছন্দের গান শোনানোর জন্য, সাথে থাকবেন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো
0: দিদি নমস্কার,
1: নমস্কার,
0: প্রকাশ
1: বিশ্বাস
0: অন্তরে অন্তরে,
1: আচ্ছা
0: শিল্পী রুনালের কথা কাল কিরাম ভালো আজ আমার কি হলো।
1: আচ্ছা ঠিক আছে, চেষ্টা থাকবে আপনার গানটি শোনানোর জন্য। আমরা চিঠি তো পড়ে থাকি, চিঠি আসলে অবশ্যই পড়া হবে, চিঠি লিখবেন, ফোন করবেন, কথা হবে আপনাদের সাথে। হ্যালো
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম,
2: মানিক শৈলকুপা ফেনাতে থেকে মানিক বলতেছি।
1: জি জি মানিক, জি জি বলুন।
2: ছায়াছবি আপন ভাই,
1: আপন ভাই,
2: হ্যাঁ শিল্পী রুনা রায়লা, বাড়ির লোকে কয় আমার তাবিজ করিয়েছে, পাড়া পড়ছে কয় আমার ঋণে ধরিয়েছে।
1: আচ্ছা ঠিক আছে, চমৎকার একটি গান শুনতে চেয়েছেন, মজাদার একটি গান, আমরা আমাদের চেষ্টা থাকবে আপনার গানটি শোনানোর জন্য। হ্যালো
0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম
0: আপু, ভালো আছেন আপনারা?
1: হ্যাঁ আমরা সকলে ভালো আছি, কার সাথে কথা বলছি?
0: আমি মোহাম্মদ লুৎফর জব্দার,
1: হ্যাঁ
0: বড়খোলা পাংশা থেকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
1: হ্যাঁ
0: আমার শুভেচ্ছা পৌঁছাতে কপন সরকার, মিলন কুমার মন্ডল, আব্দুর রহমান,
1: আচ্ছা
0: কাশেম সরদার, আমরা গান শুনতে চাই আপু।
1: হুম হুম,
0: ছবির নাম হইল গে
1: চেষ্টা থাকবে আপনার পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো
0: ওয়ালাইকুম
1: আসসালাম,
0: হাবিব
1: কোথা থেকে? চাঁদপুর। আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না আপু। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আপনার কথা শোনা যায়নি, আরেকবার চেষ্টা করুন যদি আপনার সাথে সংযোগ হতে পারি। হ্যালো,
0: হ্যালো
1: আদাব, কার সাথে কথা বলছি?
0: বাজার থেকে
1: চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আবার তোরা মানুষ হ, এই ছায়াছবি থেকে আপনি গান শুনতে চেয়েছেন, চেষ্টা থাকবে। হ্যালো ওয়ালাইকুম আসসালাম,
3: ইসমাইল হোসেন,
1: ইসমাইল
3: বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে।
1: জি জি বলুন।
3: আমার পছন্দের গান শোনানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
1: আচ্ছা হ্যাঁ,
3: তার পরবর্তীতে গান শুনেবেন মনে প্রাণে আসতে ছবি থেকে। এনজয় কিশোর ও বেবি নাচের কণ্ঠে কাছে আসা হলো, ভালোবাসা হলো, তারপরে কি হবে বলো না। ঠিক আছে শুনো।
1: ঠিক আছে ধন্যবাদ। আপনাদের পছন্দের গান আমাদের শোনাতেই হবে, কারণ আপনারা অনুরোধ করেন, আপনারা শুনলেও আমাদের ভালো লাগে। সর্বশেষ ফোনটি নিয়ে আবারও গানে ফিরে যাব। কে রয়েছেন?
4: এইকো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার অনুরোধের গান বাজানোর জন্য।
1: আচ্ছা, কার সাথে কথা বলছি?
4: রূপসা খুলনা থেকে এস গান শুনতে চাই। সরস্বতী ত্যাগ
1: ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের গান আপনাদের শুনলে ভালো লাগে, আমাদেরও আপনাদের গান শোনাতে ভালো লাগে। আর ফোন নয়, আর কথা নয়, হাতে আরো কিছু গান রয়েছে, চলে যাব আবারও গানের ভুবনে। হাবিব, যিনি চাঁদপুর থেকে কল করেছিলেন, আপনার রিকোয়েস্ট অনুরোধটি কিন্তু আজকে শুনতে পাইনি, তার আগেই ফোনটি কেটে গিয়েছে। কিন্তু আগে আপনি যে রিকোয়েস্টটি করেছিলেন তার একটি গান কিন্তু আমাদের হাতে রয়েছে, আপনার পছন্দের গানটি শোনাবো, মন বসে না পড়ার টেবিলে, এই ছায়াছবি থেকে কনক চাপা ও মনির খানের কণ্ঠে। চলুন শুনে আসি।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী রায়চনে, শুনছেন ছায়াছবির গান। তবে এখন আর গান নয়, সময় হয়েছে আপনাদের সাথে কথা বলার। 01974-121-970 এই সেই চিরচেনা নাম্বার, আর দেখতে পাচ্ছি ফোনও চলে এসেছে। দেখব প্রথম বন্ধু কে রয়েছেন। হ্যালো
1: দিদি, নমস্কার।
0: নমস্কার, কার সাথে কথা বলছি?
1: দিদি কথা বলছি পলাশ কুমার সরকার।
0: হ্যাঁ পলাশ,
1: কাঞ্চনগর
0: ডুমুরিয়া। হ্যাঁ হ্যাঁ বলুন
1: দিদি, আপনি ভালো আছেন?
0: আমরা সকলে ভালো আছি।
1: দিদি আমাকে শোনাবেন, যেহেতু সালমানটা মৃত্যুবার্ষিকী,
0: হ্যাঁ,
1: এক্ষেত্রে তুমি আমার

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বা পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী রায়চনে, শুনছেন ছায়াছবির গান। এবার গানটি শুনবেন এতটুকু আশা ছায়াছবি থেকে আব্দুল আলীমের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে গোবিন্দ হীরা আপনি রূপসা থেকে অনুরোধ করেছিলেন।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। ভৈরবীর আগে বাঁশিতে ধুন শুনবেন শিল্পী আসাদুজ্জামান বিশ্বাস।

এতক্ষণ ভৈরবীরা আগে বাঁশিতে ধুন শুনলেন। শিল্পী ছিলেন আসাদুজ্জামান বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্বে আছে। শিল্প কলকারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন, তাদের সকলের কাছে তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। দেশের জনগণের স্বার্থ রক্ষাকারী দলের নাম বিএনপি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। পরে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। তাঁকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩:৩০টায় আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার সংসদের বৈঠকে এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। সরকার তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যখাতের শূন্য পদগুলো পূরণের কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে ১৩-১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে ১,০০,০০০ জনবল নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে আগামী ৩ মাসের মধ্যে ৭,৫০০ জন চিকিৎসক এবং ৫,০০০ নার্স নিয়োগ করা হবে। এর মধ্যে ৪৮তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৮৪ জন চিকিৎসক আগামীকাল যোগদান করবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অনুমোদিত ২,৩৪,০২৪ পদের মধ্যে ৭৩,৩৫টি পদ খালি আছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১,০০,০০০ দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে ৮০% হবেন নারী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা উভয় পক্ষের জন্য সুফল বয়ে আনবে। রুশ প্রেসিডেন্ট মস্কোতে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে আলোচনাকালে এই মন্তব্য করেন। স্টিভ উইটকফ বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির উদ্যোগ গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। দুই মার্কিন দূত ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য আজ দেশটির রাজধানী কিয়েভ সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। খেলার খবর, ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় খেলা শুরু হবে। হকি। চীনের মৌকিতে আজ অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা ও বগুড়া অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা এবং বগুড়া অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 6 ও আগামী 7 সেপ্টেম্বর এই দুদিন ঠাকুরগাঁও সফর করবেন। সফরকালীন আজ 6 সেপ্টেম্বর রোববার মহামান্য রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবর্ধনা স্থলে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও জেলা সফর করবেন। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন। এ অনুষ্ঠান বিকেল 3:05 বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। অমর নায়ক সালমান শাহ স্মরণে বিশেষ অনুষ্ঠান স্বপ্নের রাজকুমার শুনতে পাবেন বেলা 1:05। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:35। স্বাস্থ্যবিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। জানিয়ে দিচ্ছি সঙ্গীতা অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দুপুর 12:15। আধুনিক গান শুনবেন লিটন চক্রবর্তীর পরিবেশনায় দুপুর 12:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা ঘোষের কণ্ঠে দুপুর 12:20। বাউল গানের অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধ্যে 6:10। লোকগীতি শুনবেন মণিমালা বিশ্বাসের পরিবেশনায় দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্জে NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখনই শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সাকেরা বানু। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিরোধী দল হিসেবে লং মার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে তারা কতটুকু সফল হয়েছে তা পর্যালোচনা করা উচিত। তিনি গতকাল কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কথা বলে লং মার্চ শুরু হলেও এতে প্রায় 1,00,000 লিটার জ্বালানি তেল পুড়বে, যা জাতীয় সম্পদ নষ্ট ও জনগণের ভোগান্তি সৃষ্টি করবে। তিনি আরো বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই সরকার সংস্কার করতে চায়, কিন্তু সংবিধান সংশোধন কমিটিতে আহ্বান জানানো হলেও বিরোধী দল সেখানে অংশ না নিয়ে উল্টো রাজপথে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। এর আগে প্রতিমন্ত্রী খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন। এছাড়া তিনি এতিম ও হাফেজদের মাঝে কোরআন শরীফ, বিভিন্ন ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা প্রশাসন ও জেসিবি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গতকাল পিটিআই অডিটোরিয়ামে দ্বিতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লার সভাপতিত্বে খুলনার কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক হুসাইন শওকত, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ অতিরিক্ত পুলিশ সুপার, যশোর পিটিআই সুপার, নড়াইল জেলা শিক্ষা অফিসার, যশোর জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং অফিসার এবং শিক্ষক শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে 10টি ইভেন্টে বিজয়ী 60 জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ক 7 দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স গতকাল সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত শুরু হয়েছে। পুলিশ সুপার আবু সালে মোহাম্মদ আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এতে পুলিশ সদস্যদের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও কৌশল বৃদ্ধির উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 100 জন পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে গতকাল মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 3 জনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে এই রিক্সা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে গতকাল 40 জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সংসদ সদস্য রুহুল আমিনেতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী ও চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 18,18,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও খাদ্য সামগ্রী আটক করেছে। আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাভজনক হওয়ায় প্রতি বছর মেহেরপুরে বাড়ছে চাল কুমড়ার আবাদ। এবার এর উপর শুনুন আমাদের মেহেরপুর জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: লাভজনক হওয়ায় প্রতি বছরই মেহেরপুরে বাড়ছে চাল কুমড়ার আবাদ। এখন মাঠ জুড়ে মাচায় মাচায় দুলছে চাল কুমড়া। বিভিন্ন বাড়ির চালে চাল কুমড়া পরিচিত দৃশ্য, তা এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। ফলন ও বাজারদর ভালো হওয়ায় দুদিকেই সন্তুষ্টি কৃষকেরা। চাষিরা বলছেন, প্রতিকূল আবহাওয়া ও বাজার ভালো হওয়ায় তাদের সুখবর এনেছে।
3: আল্লাহ ভালোই ফলন দিয়েছে এবং দামও মোটামুটি আল্লাহর রাস্তায় ভালো। বর্তমান প্রায় 35-40 টাকা বাজার আছে।
4: 2 বিঘা জমিতে খরচ খরচা বাদ দিবে 3 লাখ টাকা চাষিদের থাকে। এই আবাদটা করলে সবাই লাভজনক হবে।
5: হাটে বাজার আপনার দামও ভালো, বেচা কেনা করে খুব আরাম পাইছে।
2: নিয়মিত পরামর্শে চাল কুমড়ার উৎপাদন বেড়েছে। ভবিষ্যতেও কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হবে বলে জানান মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা।
5: এখান থেকে যে চাল কুমড়া পাচ্ছে তারা যেমন বিক্রি করছে, সবজি সে খাচ্ছে, পাশাপাশি চাল কুমড়া থেকে তারা বড়ি বেনে সেটা সংরক্ষণ করছে, যেটা তারা সারা বছর খাচ্ছে, যেটা আমাদের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই বড়ির চাহিদা দেশের বিভিন্ন প্রান্তে আছে এবং কৃষক এটা বিক্রি করে লাভবান হচ্ছে। আমরা এই বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান।
2: চলতি রবি মৌসুমে মেহেরপুর জেলায় 245 হেক্টর জমিতে চাল কুমড়ার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,000 মেট্রিক টন। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর, ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টে গতকাল 4টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বাংলা ডিসিপ্লিন 3-0 গোলে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনকে, FMRT ডিসিপ্লিন টাইব্রেকারে 4-3 গোলে, URP ডিসিপ্লিনকে, CSE ডিসিপ্লিন 1-0 গোলে, আইন ডিসিপ্লিনকে এবং BA ডিসিপ্লিন টাইব্রেকারে 3-0 গোলে রসায়ন ডিসিপ্লিনকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া SN টেকনিক্যাল স্কুল অ্যান্ড BM কলেজ মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মোহাম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 2-0 গোলে নড়াইল টেকনিক্যাল অ্যান্ড BM কলেজকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী গানের কথা লিখেছেন সৈয়দ হায়দার।

সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, অ্যাজেন্ডালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সোমা ঘোষ।

সোমা ঘোষের কণ্ঠে পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে আধুনিক গান। লিটন চক্রবর্তীর অনুপস্থিতিতে জামিউর রহমান লিমনের কণ্ঠে শুনবেন। গানের কথা লিখেছেন মাসুদুর রহমান।

মাসুদুর রহমানের লেখা দুখানি আধুনিক গান শুনলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে জামিউর রহমান লেমনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে লোকগান, শিল্পী মণিমালা বিশ্বাস।

দুখানি লোকগান পরিবেশন করলেন মণিমালা বিশ্বাস, সঙ্গীত পরিচালনা ছিলেন চিত্রা বিশ্বাস, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

0: আল্লাহ পাখি শুনিয়ে হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজ আজান এবং দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। কোন ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আজ 6 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের এই বিশেষ দিনটি এলেই ঢাকায় চলচ্চিত্রের আকাশে এক বিষাদের ছায়া নেমে আসে। 1996 সালের এই দিনটিতেই আমরা হারিয়েছিলাম বাংলা চলচ্চিত্রের ধূমকেতু স্বপ্নের রাজকুমার সালমান শাহকে। মাত্র 4 বছরের অভিনয় জীবনে যিনি কোটি বাঙালির হৃদয়ে রাজত্ব তৈরি করে গেছেন, তিনি আজও আমাদের মাঝে অমলিন। সালমান শাহ মানেই নতুন দিনের ফ্যাশন, রোমান্টিকতার নতুন সংজ্ঞা আর চির সবুজ এক স্মৃতির ক্যানভাস। আজ পুরোটা সময় জুড়ে আমরা ডুব দেব তার সেই সোনালী সুর আর ছন্দের জগতে। চলুন শুরুতেই শুনে আসা যাক সত্যের মৃত্যু নিয়ে ছবির সেই জনপ্রিয় গানটি।

সত্যি পর্দায় সালমান শাহকে দেখার পর দর্শকের চোখের পলক যেন থামতেই যায় না। তার পরিহিত সানগ্লাস, মাথার রুমাল কিংবা ট্রেন্ডি জ্যাকেট, সে নব্বই দশকে তিনি যে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছিলেন তা আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। তিনি শুধু একজন সফল অভিনেতা ছিলেন না, ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এক স্টাইলিশ আইকন। তার অভিনীত প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত তাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। এবার শুনব কিয়ামত থেকে কিয়ামত ছবির সেই রোমান্টিক গানটি।

কিয়ামত থেকে কিয়ামত ছবির প্রতিটি গানই ছিল মানুষের হৃদয়ে তুমুল জনপ্রিয়। এই যেমন ধরুন, বাবা বলেছিলেন নাম করবে, এই গানটিও কিন্তু মানুষের হৃদয় কেড়ে নিয়েছিল। তাই চলুন এই ছবির আরও একটি গান আমরা এই মুহূর্তে শুনে আসি।

বাবা বলে ছেলে নাম করবে। আসলেই সালমান শাহ নাম করেছিল। মাত্র 4 বছরের ক্যারিয়ারে সালমান শাহ অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন। মাত্র 27টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ঢালিউডে এক ইতিহাস তৈরি করে গেছেন। শাবনূর কিংবা মৌসুমীর সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি পর্দায় যে জাদু সৃষ্টি করত তা আজও অতুলনীয়। চলুন এবারে শুনে আসি স্বপ্নের ঠিকানা ছবির সেই বিখ্যাত গানটি, এই দিন সেই দিন কোনো দিন।

সালমান শাহ অভিনীত ছবিগুলোর মধ্যে তুমি আমার অন্তরে অন্তরে, সুজন সুখী, বিক্ষোভ, স্নেহ, স্বপ্নের ঠিকানা, আনন্দ, অশ্রুর মতো ছবিগুলো আজও দর্শকের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যায়। এইসব ছবির গানগুলো ছিল সমান জনপ্রিয়, যা আজও বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে অথবা রেডিও টেলিভিশনে বেজে ওঠে। শুধু অভিনয় নয়, তার ব্যক্তিত্ব, তার সংবেদনশীলতা, তার সহকর্মীদের প্রতি আন্তরিকতা, এই সব কিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য মানুষ, যাকে আজও তার ভক্তরা গভীর ভালোবাসায় স্মরণ করেন। এবারে শুনব সালমান শাহ অভিনীত তুমি আমার ছবির গানটি, আমার জন্ম তোমার জন্য।

আকাশের উপরে কেমন আছেন আমাদের স্বপ্নের রাজকুমার? সালমান শাহ চলে গেছেন অনেক বছর আগে, কিন্তু তিনি কি সত্যি হারিয়ে গেছেন? না, যখনই পর্দায় ফুটে উঠে তার সেই মিষ্টি হাসি, তখনই মনে হয় তিনি তো আমাদের আশেপাশে আছেন, একই রকম উজ্জ্বল আর প্রাণবন্ত। প্রিয় শ্রোতা, এবারে শুনব তোমাকে চাই ছবি সে বিখ্যাত গানটি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আর হ্যাঁ, আর এই গানটি শোনার আগেই সালমান শাহর এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সালমান শাহ বেঁচে থাকবেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরন্তন গানগুলোর সুরে আর প্রতিটি ছবির সিনেমা প্রেমীর ভালোবাসায়। শান্তিতে থাকুন আমাদের স্বপ্নের নায়ক। শুভ বিদায় এই অনুষ্ঠান থেকে।

এতক্ষণ শুনলেন অমর নায়ক সালমান শাহ স্মরণে বিশেষ গান ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান স্বপ্নের রাজকুমার। প্রকৌশল দায়িত্বে ছিলেন খান আল আমিন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালে। আজ আমাদের সবার পছন্দের নায়ক চির অমর এবং সে বিখ্যাত নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছুক্ষণ আগে আমরা বিশেষ অনুষ্ঠান শুনছিলাম, আর তারই আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমাদের আজকের এই আয়োজন শুরু করছি এই বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। আপনারা পুরোটা সময় জুড়ে বিভিন্ন পছন্দের গান তো অবশ্যই শুনতে পারবেন, পাশাপাশি আমাদের সাথে ফোন ইন পর্বে কথা বলতে পারবেন 01974121970 এই নম্বরটিতে। আর এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। চলুন বন্ধুরা, আমরা মূল আয়োজনে ফেরাই চোখ। শুরুতেই চাঁপা ডাঙ্গার বউ ছবির গান আপনাদের জন্য রয়েছে শিল্পী খুরশিদ আলম, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে।

এবারে আব্দুর রহমান পাংশা রাজবাড়ি বন্ধুর অনুরোধে আম্মাজান ছবির গান শোনাবো আয়ুব বাচ্চুর কণ্ঠে। আর হ্যাঁ, এই গানটির পরপরই বন্ধুরা আপনাদের সাথে আমরা ফোন ইন পর্বে সরাসরি যুক্ত হব 01974 121970 এই নম্বরটিতে।

0: প্রিয়শ্রোতা, কথা দিয়েছিলাম এই গানটি পরে আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন পর্বে 01974121970, তাই সরাসরি জুড়ে নিলাম আপনাদের কাছে। প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন, কোথা থেকে? জি বলুন। চুয়াডাঙ্গা থেকে। হ্যাঁ, নমন ভাই বলুন। অনেক ভালো, বলুন কি গান শোনাতে পারি আপনাকে? ক্ষতিপূরণের কোন গানটি? হ্যাঁ, এই দুটি ছোট্ট হাতে আমরা আপনার গানটি লিপিবদ্ধ করে নিচ্ছি, তবে অনুরোধ থাকবে একটু দ্রুত আমরা কথা বলবো, কেমন? আচ্ছা, এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো
0: আছেন? জি ভালো, বলুন।
1: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, থানা মর্গিনতলা বাজার থেকে।
0: ইব্রাহিম হাওলাদার, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোন গানটি? আর একবার বলুন। আমার মন কেন এত পাগল? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আফজাল ভাই বলুন, কি গান শোনাবো আপনাকে? হ্যাঁ, কোন ছবি? ছবিটার নাম বোঝা যায়নি আফজাল ভাই, আরেকবার বলবেন। আপন দুলাল ছবির গান, ঠিক আছে, অবশ্যই আমরা শোনাবো পছন্দের গান, অপেক্ষা করতে হবে আগামী আয়োজনের জন্য। এবারে কার সাথে কথা বলছি? হ্যালো, জি আদাব দাদা, জ্ঞানানন্দ পাল। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ ভালো, বলুন কি গান শোনাবো? হ্যাঁ, দিল তো পাগল।
2: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই ছবি থেকে যেকোনো একটি ছবি, যেকোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, আমরা অবশ্যই শুনাবো। এবারে কে বলছিলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আব্দুল মজিদ, শৈলগাড়ি, কুষ্টিয়া থেকে। হ্যাঁ বলুন। আরাধনা ছবির কোন গানটি? হ্যাঁ, আরাধনা ছবির প্রত্যেকটি গানই অনেক সুন্দর, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার আপনাকে যেকোনো একটি গান শুনিয়ে দিতে। হ্যালো, কাশিম সর্দার। হ্যাঁ, কি গান শোনাবো আপনাকে? প্রিন্সেস টিনা খান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রিন্সেস টিনা খান ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গান লিপিবদ্ধ করে রাখছি শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, দুঃখিত আমরা সংযোগ পেলেও বন্ধুর কথা শুনতে পাইনি, কিংবা আমাদের কথা বন্ধু শুনলেও বন্ধুর কথা আমরা শুনতে পারিনি, আপনি আরও একবার চেষ্টা করুন। 01974121970 নম্বর ফোন করলে অবশ্যই আমাদেরকে আপনারা পেয়ে যাবেন। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আদাব, খোকন চন্দ্র, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি গান শোনাবো? হ্যাঁ ভালো, কি গান শোনাবো আপনাকে? জি, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, সুন্দর একটি গান শুনতে চেয়েছেন আপনি, আমরা অবশ্যই চেষ্টা করব শোনাতে। হ্যালো, আসসালামু আলাইকুম। রাজু চৌগাছা যশোর থেকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রিয় শত্রু ছবির গান, চিঠি কেন আসে না, ঠিক আছে অবশ্যই শুনিয়ে দেব আমরা পরবর্তী বন্ধু ফোনটা নিচ্ছি, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
1: নমস্কার দিদি।
0: জি আদাব, বলুন।
1: কথা বলতে বললাম আজ থেকে নিশ্চিত দোকানদার
0: সুনীল। হ্যাঁ বলুন।
1: আমাকে শুভতা সায়ন ছবিতে নিটু ধরি অস্মিনের পর্দে গান শোনাবেন।
0: কোন গানটি?
1: এত
0: সুখ বলো শৈব কেমন করো, অনেক সুন্দর একটি গান, এতদিন পর মানে শুনতে চাইলেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? অনেক ভালো আছি, বলুন কে বলছিলেন? মোহাম্মদ সেলিম, দিগলহাট পাংশা রাজবাড়ি থেকে। হ্যাঁ বলুন, কি গান শুনবো? জান আমার জান ছবি গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো। আবার গানের কাছে কে রয়েছেন? হ্যালো, বড়াই গ্রাম নাটোর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বোঝা যায়নি, কিচ্ছু বোঝা যায়নি আপনার গানের ছবিটার নামটা তো আগে বলুন। চোর, আচ্ছা ঠিক আছে। ও বাবারে দেখা যায় রে ডিস্কো ঘোরার লাভ, অনেক পুরনো একটি গান। আচ্ছা আর কথা নাই, আমরা আবার গানের কাছে ফিরে যাচ্ছি, শোনাবো পাগল মন ছবির গান লাভলি। আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন, চলুন দিলরুবা খান এবং আশরাফ উদাসের কণ্ঠে এই গানটি শুনে আসি।

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে আব্দুস সামাদ শেখ বোয়ালমারী ফরিদপুর বন্ধুর অনুরোধের গান আইনের হাত ছবি থেকে নেওয়া হয়েছে এটি, আমি জীবন যুদ্ধে হেরে গেছি, সেভেনি আসমিনের কণ্ঠে।

এবারে তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো, এম এ খালিক এবং রিজিয়া পারভিনের কণ্ঠে শুনবে এই গানটি। নেওয়া হয়েছে চাঁদের আলো বাণী চিত্র থেকে। শুনতে চেয়ে ইসমাইল আপনি শাহপাড় নওগাঁ থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন বেলা দুটো বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এবং এর পরপরই আবারও আমরা ফিরে আসবো আমাদের মূল আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি শামসেদ জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর ঢাকার চারপাশের নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই আহ্বান জানান। সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও পৌঁছেছেন। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তার বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামীকাল রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সরদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল সাড়ে তিনটায় আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার সংসদের বৈঠকে এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে সাশ্রয় হওয়া প্রায় 4,87,00,000 টাকা 4,341 জন হাজিকে ফেরত দেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি পর্বের অব্যাহত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, বাড়ি ভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। অন্যান্যের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এ সময় উপস্থিত ছিলেন। রংপুরের সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 7 সদস্যের দুজনের মৃত্যুদণ্ড বহাল এবং 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন। এর আগে 2018 সালের 18ই মার্চ রংপুরের বিশেষ জজ আদালত 7 আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। চিত্রনায়ক সালমান শাহর 30তম মৃত্যুবার্ষিকী আজ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই ক্ষণ জন্মা নায়ক। 90-এর দশকের তরুণদের কাছে সালমান শাহ হয়ে উঠেছিলেন ফ্যাশন ও স্টাইলের আইকন। তার অভিনীত সিনেমা, গান ও সংলাপ এখনও দর্শকের কাছে সমান জনপ্রিয়। এদিকে সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC সালমান শাহ স্মরণী শিরোনামে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে, তারা হরমুজ প্রণালীতে মার্কিন সংশ্লিষ্ট 3টি নৌযান ও 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে ইরানের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে তারা ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। খেলার খবর ফুটবল। উজবেকিস্তানে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ তাদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। হকি। চীনের মৌকিতে আজ অনূর্ধ্ব ২০ নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা, বগুড়া অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বেলা দুটো বাংলা সংবাদের পর আবার ফিরে এলাম আমাদের মূল আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। ফিরব আবার গানের কাছে, শোনাব আঘাত পাল্টা আঘাত এই ছবির গান। শুনতে চেয়ে বুলবুল আহমেদ আপনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন শিল্পী কনক চাপা এবং মনির খান। প্রিয় শ্রোতা, এই গানের পরপরই আবার আপনাদের সাথে আমরা আরও একবার ফোন ইন পর্বে যুক্ত হব।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আবারও আপনাদেরকে জানাচ্ছি ফোনের পর্বই আমন্ত্রণ, যাদের সাথে কথা বলা হয়নি আমরা অনুরোধ করব তারাই খুব সংক্ষেপে নাম ঠিকানা জানিয়ে অনুরোধের কথাটি আমাদেরকে বলবেন। এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো।
1: আমি দেখছেন আশরাফ জামান আশরাফ কাজীপাড়া দশক থেকে।
0: হ্যাঁ বলুন।
1: অমর নায়ক আনন্দা অভিনীত
0: হ্যাঁ
1: বিরোধন ছবিতে এন্ড কিশোর এবং সমীরাচরণের কণ্ঠে এ জীবনে যা পেয়েছি আজ আমি তার
0: এই জীবনে যাকে চেয়েছি আজ আমি তাকে পেয়েছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, এই জন্য পরবর্তী বন্ধুর সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো, দুঃখিত বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করুন, এবারে কে আছেন? হ্যালো, জি ভালো।
1: জি
0: হ্যাঁ, নিত্যানন্দ দা বলুন। দাদা বন্ধু আমার বাংলাতে, আচ্ছা ঠিক আছে, বন্ধু আমার ছবির গান শুনতে চেয়েছেন, আমরা আর একটু দুটি ফোন নেব বন্ধুদের কাছ থেকে, তারপর ফিরে যাবো আবার গানের কাছে। হ্যালো, জি শুভ দুপুর।
1: দিদি আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলবাংলা রঙ্গাটা খুলনা।
0: হ্যাঁ বলুন
1: দিদি, খুব কষ্ট করে লাইন পাইছি,
0: বলুন কি গান শোনাবো?
1: ছবির নাম ভালোবাসা আজকাল।
0: ভালোবাসা আজকাল, জি বলুন। কি ঠিক আছে, ভালোবাসা তো সবসময় নতুনই থাকে, আজ হোক আর কালই হোক। তো যাই হোক, এই ছবির গান আপনি শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনাবো। এবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? পলাশ কুমার সরকার। হ্যাঁ দাদা বলুন। অনেক ভালো আছি, বলুন। জি কি গান, কি গান শোনাবো আপনাকে? হ্যাঁ আচ্ছা, তুমি আমার জীবনের স্বপ্ন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আর একটি ফোন নিয়ে আমরা ফিরবো আবার গানের কাছে, রয়েছে আরো কিছু গান আপনাদের জন্য, আপনাদেরই পছন্দ করা। তো শেষ বন্ধু কে আছেন? হ্যালো, দুঃখিত ফোনটি নিতে পারছি না, আমরা আবারও আরেকটি ফোনের কাছে যাব। 01974121970, এটি আপনাদের চিরচেনা চির ভালো লাগা ভালোবাসার ফোন নাম্বার। কে বলছিলেন শেষ বন্ধু? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, বলুন কি গান শোনা বলুন তোর ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। আচ্ছা ঠিক আছে, মোল্লাবাড়ি ছবির গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আর কথা নয়, আবার ফিরছি গানের কাছে। এবারে খেয়া ঘাটের মাঝি, এই ছবির গান শোনাবো, যে গানটি শুনতে চাই। আমাদের কিছুক্ষণ আগে ফোন করেছিলেন পলাশ কুমার সরকার কাঞ্চননগর ডুমুরিয়া থেকে। চলুন বন্ধু, আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি বিশেষ ঘোষণা রয়েছে। আজ বিকেল 3:30 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা সফর করবেন। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংলগ্ন সংবর্ধনা স্থলে উপস্থিত থাকবেন তিনি। আর এই অনুষ্ঠানটি সরাসরি

58 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন এবং অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। বিজ্ঞাপন তরঙ্গে রয়েছে আপনাদের জন্য আরও একটি গান, যে গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন ওহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে, ছায়াছবি দ্য রেইন, শিল্পী রুনা লায়লা।

আমাদের অনেক কথা আছে বলার, কিন্তু সময় তো শেষ, তাই কথা আর বলতে পারছি না। তাই সেই রবীন্দ্রনাথের কথা মতো বলতে হয়, অনেক কথাই যাইছি বলেই কোনো কথা না বলে। আগামীতে ঠিক একই সময় আপনাদের সাথে আবারও কথা হবে, অর্থাৎ বেলা 1:05 মিনিটে বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজন রাখতে। আজকের মতো এখানেই বিদায়।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনা করছেন ডাক্তার এম বি জামান।

0: সুপ্রস্তুত বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহে আমরা আপনাদের সাথে স্বাস্থ্য বিচিত্র অনুষ্ঠানে নতুন অতিথি নিয়ে আসি। সেই অতিথিবৃন্দের সাথে আপনারা প্রশ্ন করে আমরা তাদেরকে চেষ্টা করি আপনাদের মনের উত্তরগুলো দেওয়ার জন্য। আজকে সেরকম একটা টপিক নিয়ে, চিকুনগুনের কারণে শরীরে যে ব্যথা হয় অথবা শরীরের জয়েন্টগুলোতে যে ছোটোখাটো ব্যথাগুলো তৈরি, সেই ব্যথাগুলো নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আসেন আমাদের স্বনামধন্য অ্যাসোসিয়েট প্রফেসর খুলনা মেডিকেল কলেজ ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের জাফর সাদিক ভাই। জাফর সাদিক ভাইয়ের কাছে আমরা যাবো, যাওয়ার আগে শ্রোতা বন্ধুরা একটা কথা বলে নিই, আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন অবশ্যই শরীরের ব্যথা নিয়ে, অর্থাৎ শরীরে যে জয়েন্টে ব্যথা থাকে, চিকুনগুনে তো অবশ্যই ব্যথা হয়, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে শরীরের যে অন্যান্য অংশে, বিশেষ করে ছোট ছোট জয়েন্ট, আঙ্গুলের ব্যথা, হাঁটুর ব্যথা, মাজায় ব্যথা, এইসব ব্যথা নিয়ে আপনারা আমাদের কাছে অবশ্যই জানতে চাইবেন। আমরা অবশ্যই এগুলো নিয়ে আপনাদেরকে জানাবো এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো যথাসাধ্য আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। তাহলে আজকে কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই ব্যথা নিয়ে আলোচনা করবো আমরা। ব্যথা কিন্তু অনেক বড় টপিকস, অল্প সময়ের ভিতরে চেষ্টা করবো যাতে আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। আর অবশ্যই আমাদেরকে ফোন করবেন 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা, 01974121970 এই নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা জানতে চাবেন। জাফর ভাই, আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ
0: ভালো আছেন। জাফর, ডেঙ্গু তো ব্যথা হয়, তবে ডেঙ্গু তত ব্যথা হয় না, চিকুনগুনিয়া নিয়ে ব্যথা হয়। এই চিকুনগুনিয়া রোগের কারণ দিয়ে কি কারণে ব্যথাটা, সেটা নিয়ে যদি একটু শ্রোতা বন্ধুদের বলতেন, তারপরে হয়তো আপনি মাজার ব্যথা, হাঁটুর ব্যথা বা জয়েন্টের ব্যথাগুলো নিয়ে আলোচনা করলে ভালো হতো ইনশাআল্লাহ।
1: সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা ভালো আছেন। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া হচ্ছে এক ধরনের মশা থেকে ভাইরাসের মাধ্যমে এটা সংক্রমিত হয়। এটা হচ্ছে এডিস এজিপ্টি। এটা প্রথমে শুরু হয় আফ্রিকার দিকে। এটা আফ্রিকার ল্যাঙ্গুয়েজ এটা বলে যে ল্যাংলা জ্বর, মানে এমন জ্বর আসে যে রোগীর হাঁটতে চলতে খুব কষ্ট হয়। এজন্য এটাকে আমরা বাংলা করেছি ল্যাংলা জ্বর। হাঁটা চলায় প্রচণ্ড কষ্ট হয়। তো মশা কামড়ানোর কয়েকদিন পর থেকে জ্বর শুরু হয় এবং জ্বর থেকে এটা প্রচণ্ড জ্বর এবং বিভিন্ন ছোট বড় সকল জয়েন্টে এগুলো এফেক্ট করে, ব্যথা হয়। মশা কামড়ানোর সাথে সাথে যে হবে ব্যাপারটা এরকম না, 4-8 দিন পর্যন্ত দেরি হতে পারে। প্রথমে জ্বর আসে এবং জয়েন্টের ব্যথাগুলো পরবর্তীতে আসে। তো প্রথমে টেস্ট করলেই আমরা অনেক কিছু পাবো না। তো আমরা সর্বোচ্চ 15 দিন পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। এটা এক ধরনের ভাইরাস, এই ভাইরাস সাথে সাথেই পাওয়া যায় না। এটা এখানে কিন্তু আমরা সিমটোমেটিক চিকিৎসা দিব, জ্বর কিংবা অন্যান্য ব্যথা এগুলো চিকিৎসা দিব, প্রচুর পরিমাণে তরল খাবার খাবো। এখানে যেহেতু ভাইরাস, এখানে অ্যান্টিবায়োটিকের কিন্তু কোনো প্রয়োজন নাই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বারবার খেয়াল রাখতে হবে যে জ্বর কতটুকু উঠে, শরীরে লাল লাল চাকা দাগ হতে পারে বিভিন্ন জায়গায়, সারা শরীরে কিংবা গলার দিকে, বডিতে, জয়েন্টে, বিভিন্ন জায়গায় এটা হতে পারে। তো এটা বাংলাদেশে প্রথম 2017 সালে শুরু হয়। প্রথমে আমরা সে বছরই প্রায় 1300 রোগী পেয়েছিলাম, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আমাদের চিকুনগুনিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম।
0: তাহলে আমরা একটু একটু আরেকটু ব্যাপার জানতে চাই যে চিকুনগুনিয়া কেন দেখা যায়, হাঁটতে পারেন, আপনি বললেন যে ল্যাংলা জল বলা হয়, তো হাঁটতে না পারার কারণে কি ছোট ছোট জয়েন্ট, মাজার ব্যথা, এইসব হাঁটুর ব্যথা, সব ব্যথায় কি হয় নাকি শুধুমাত্র পায়ে ব্যথা থাকে?
1: মোটামুটি বড় জয়েন্ট, ছোট জয়েন্ট, সব জয়েন্টে এটা ব্যথা হয়, মানে কিছুটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে মিলে যায়। যেমন দুই সাইডেই হয়, হাতের দুই হাতেই হয়, দুই কনুইতে হয়, তারপরে হাঁটুতে হয়, অ্যাঙ্কেল জয়েন্ট হয়। এর সাথে অতিরিক্ত যেটা হয়, যেটা অন্য রোগগুলোতে সাধারণত হয় না, সেটা হচ্ছে র্যাশ, মানে লাল লাল চাকা চাকা দাগ, যেটা বিভিন্ন জায়গায় হয় শরীরের বিভিন্ন জায়গায়। এর সাথে হতে পারে মাথা ব্যথা কিংবা অন্যান্য মায়েলজিয়া, আমরা যেটা বলি প্রচণ্ড শরীর ব্যথা।
0: সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনি যেটা বললেন, তারপরে এটা ছোটখাটো ব্যথাগুলো তো হতে পারে। আমার প্রশ্ন নিয়ে আসি শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হাসান সাহেব বলেন। শুনুন, জি
2: আমি জানতে চাচ্ছি চিকুনগুনিয়া বা ল্যাংলা জ্বর হলে আমরা চিকিৎসা কোথায় পাবো আর খরচ কেমন পাবো?
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিকিৎসা
1: আপনি আশেপাশে আপনার যে রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আছে তাদের কাছে গেলেই হবে। এবং চিকিৎসা আছে সিমটোমেটিক, আপনার প্রথম যেটা হচ্ছে দেখেন ফিভার, জ্বর, জ্বরের সাথে সাথে আপনার জয়েন্টগুলো ব্যথা হচ্ছে। তো প্রথমেই আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনার পার্শ্ববর্তী যে কোনো চিকিৎসক কিংবা উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল, যেটা আপনার কাছাকাছি আছে সেখানে দেখালেই আপনি চিকিৎসা পাবেন। এর অতিরিক্ত মানে ব্যয়বহুল কোনো চিকিৎসা না।
0: আচ্ছা, এখানে আরেকটা কথা শ্রোতা বন্ধু বলেন, এটা কিন্তু আসলে চিকেনগুনিয়া কিন্তু জাস্ট ওই ডেঙ্গুর মতোই, কিন্তু ওইগুলো টেস্ট আছে, টেস্ট কিন্তু ফ্রি করে দিচ্ছে সরকার। অর্থাৎ আপনি যদি সরকারি হসপিটালগুলোতে আসেন তাহলে টেস্ট কিন্তু ফ্রি করতে পারবেন, ফ্রি চিকিৎসা নিতে পারবেন এবং ফ্রি ওষুধও পর্যন্ত পাওয়া যাবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, সরকারি হসপিটালগুলোতে যেতে হবে, কারণ সরকারি হসপিটাল ছাড়াই চিকিৎসা সাধারণত কেউ ওইভাবে ফ্রি দিবেন না আপনাকে। জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। জি কানাইদা বলেন, শুনছি।
1: আপনি কি ধরনের কাজ করেন এর উপর একটা এফেক্ট করে, যে আপনি যদি হাঁটা চলা বেশি করেন, আবার অনেকে যারা কৃষি কাজ করে কিংবা অন্যান্য কাজ করে খালি পায়ে যদি হাঁটেন, এটা একটা বিষয়, শরীরের ওজনের একটা বিষয়, এরকম অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি যে জায়গাটা হাঁটছেন, আমরা সাধারণত বাসার ভিতরে ঘরের ভিতরে খালি পায়ে হাঁটি, তো পায়েরও যদি সমস্যা থাকে, অনেকের হচ্ছে ফ্ল্যাট ফুট থাকলে তার কিন্তু হাঁটতে চলতে কষ্ট হবে। তারপর আপনার জুতাটা কতদিন ধরে পরছেন, জুতাটা কতটুকু শক্ত হয়ে গেছে, এগুলোর উপর ডিপেন্ড করছে যে আপনার পায়ের গঠনের সাথে জুতার অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা, অনেকগুলো ফ্যাক্টরের সাথে আপনার পায়ের ব্যথা কিংবা গোড়ালির ব্যথা নির্ভর করে।
0: তার মানে পায়ের ফ্ল্যাটের কথা বললে ফ্ল্যাট ফুটে তো জুতা ব্যবহার করতে হবে, ভালো জুতা, কারণ ফ্ল্যাট ফুটে তো জুতা ব্যবহার করতে হয়। জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: জি জি,
2: জামাল ভাই কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু।
2: ভাই কথা বলছিলাম রাজমিস্ত্রি।
0: জি,
2: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ।
0: জি,
2: সাতর বাজার বলমারি ফরিদপুর থেকে।
0: জি বলেন, শুনছি।
2: জি, তো স্যারকে ধন্যবাদ। তো স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমি তো একজন পেশায় রাজমিস্ত্রি, আমার এই যে 27 বছর বয়স, বুঝছেন তো, ধরেন যে আমি কেজি হবানি 67 কেজি, আর হচ্ছে উচ্চতা হবানি ধরেন যে 5'6". তো আমার যখন কাজ করার পরে পূর্বে কিংবা দেখা যাচ্ছে কোথাও বসে আছে আপনার দুই পায়ের রগে নিচেই রগ টেনে ধরে, বুঝছেন, যখন আবার হাঁটা চলা খালি করি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। রাতে যখন ঘুমিয়ে থাকি সকালে উঠলে আমার এই জিনিসটা হচ্ছে। তা আমি কিছুদিন হাঁসের ডিম খেয়েছিলাম যে হয়তো বাপের কোনো কারণে এটা হচ্ছে কিনা, এখন ঘরে কাছে জানতে চাই। আমার এটা প্রায় 5-6 বছর ধরে হচ্ছে, আমি এখন চিকিৎসা নেইনি, এখন কি করা যায়?
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার বলছেন তাহলে স্যারের কাছে।
1: আপনার কাজ যেহেতু আপনি রাজমিস্ত্রি, তো নিশ্চয়ই আপনাকে ভারী কাজ করতে হয়, ভারী ওজন হাতে কাজ করতে হয় কিংবা অনেক সময় উঁচু করতে হয়। আমরা দেখেছি যারা কাজ করে দেয় প্লাস্টার করে কিংবা অন্য কিছু, এরকম একটা কড়াই ধরে থাকে অনেকক্ষণ ধরে। এই ভারী কাজের জন্য, আপনার কাজের পজিশনের জন্য আপনার কোমরে চাপ পড়ছে। আপনার ওজন মোটামুটি ঠিক আছে, এই চাপ পড়লে আমরা এই কোমরে যখন নার্ভে চাপ পড়ে এটা পায়ের দিকে চলে যায়। আমরা সোজা হিসাবে যেটা বলি, অনেকেই জানি যে সায়াটিকা, এই সায়াটিকা যেটা সেটা আপনার সমস্যা। এখন আপনাকে কাজ করতে হবে, কাজের ফাঁকে ফাঁকে রেস্ট নিতে হবে, ঠিক আছে, হাঁটতে চলতে যদি কষ্ট হয় সেই অনুযায়ী রেস্ট নিতে হবে, আবার কাজের ধরন পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আর যদি আপনার খুব জরুরি সমস্যা হয় তাহলে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসা দেখান, সেখানে অনেকগুলো কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ক্লিনিক্যালি, মানে আপনাকে দেখতে হবে এক নম্বর, দুই নম্বর হচ্ছে আপনার যদি কোনো ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা লাগে তখন সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে।
0: এক্ষেত্রে ক্যালসিয়ামের কোনো উপকারিতা আছে?
1: না, ক্যালসিয়ামের কোনো উপকার
0: কোনো উপকারিতা নেই। ঠিক আছে দাদা বন্ধু, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি, যশোর থেকে বলেন আশরাফ সাহেব। চিকনগুনিয়ার কারণে শরীরে যে ব্যথা সমূহ হয় সে ব্যথা নিয়ে আলোচনা আজকে।
1: দুইটার একটু পার্থক্য আছে, যেমন চিকনগুনিয়াতে আপনার জ্বর হয়, জ্বরের সাথে আপনার জয়েন্টে ব্যথা হয়, আর ডেঙ্গুতে যেটা হয় সেটা জ্বর হবে সাথে প্রচন্ড মাথা ব্যথা হবে এবং শরীরের ব্যথা হবে, শরীরের বিভিন্ন মানে পুরো শরীর ব্যথা, যেটাকে আমরা মায়েলজিয়া বলি। এবং সাথে আরেকটা জিনিস হতে পারে খারাপ, সেটা হচ্ছে ব্লিডিং হতে পারে, আপনার নাক দিয়ে ব্লিডিং হতে পারে, দাঁতের মাড়ি থেকে ব্লিডিং হতে পারে, এটা একটা বিষয়। আর লক্ষণের কিছু এ আছে, যেমন চিকনগুনিয়া আপনাকে 3-5 দিনের মধ্যে মোটামুটি লক্ষণগুলো প্রকাশ পায়, কিন্তু ডেঙ্গুতে একটু দেরি হয়, 5-7 দিন। আরেকটা জিনিস চিকনগুনিয়াতে হবে আপনার শরীরে র্যাশ, লাল লাল দাগ চাকা চাকা, যেটা আপনার দুই থেকে তিন দিনের মধ্যে হবে, কিন্তু ডেঙ্গুতে এটা দেরি হবে, পাঁচ থেকে সাত দিন পরে। আর যেটা আগে বলছি, জয়েন্ট পেইন আপনার চিকুনগুনিয়াতে আসে কিন্তু ডেঙ্গুতে খুবই আনকমন, সাধারণত হয় না। তেমনিভাবে আরও কিছু জিনিস, যেমন ব্লিডিংয়ের কথা বললাম, ব্লিডিং আপনার চিকুনগুনিয়াতে হবেই না বলা যায়, কিন্তু ডেঙ্গুতে খুব বেশি হয়। আর অন্যান্য অর্গানগুলো ধরতে পারে, চিকুনগুনিয়াতে সাধারণত ধরে না, শুধু জয়েন্টেই ধরে, কিন্তু ডেঙ্গুতে মনে করেন আপনার ব্রেন, আপনার লিভার, আপনার পেটের অন্যান্য অর্গানগুলো ধরতে পারে। আর পরীক্ষা নিরীক্ষা করলে আপনার প্লাটিলেট কাউন্ট, যেটা আমরা সবাই জানি যে প্লাটিলেট কমে যায়, এটা হচ্ছে চিকুনগুনিয়াতে কমে না কিন্তু ডেঙ্গুতে কমে যায়।
0: তেমন শ্রোতা বন্ধু বুঝতে পারলেন যে চিকুনগুনিয়া থেকে আপনি কিভাবে ডেঙ্গু ডিফারেনশিয়েট করবেন। আর সবচেয়ে বড় জিনিস কি, টেস্ট করলে কিন্তু বোঝা যাবে, যেটা বললো একটা টেস্ট করলে কিন্তু আমার ডেঙ্গুটা তো বোঝা যাবে, তারপর র্যাশ দেখে, জ্বরের প্যাটার্ন দেখে কিন্তু বোঝা যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: আসসালামু
0: আলাইকুম। ওয়া আলাইকুম
2: আসসালাম। জি আমি লাল্টু বলছি, আলমডাঙ্গা গ্রামগামী সোহাগপুর মোড় থেকে।
0: জি লাল্টু সাহেব বলেন, শুনছি।
2: জি বলছি, আমার মানে
0: বয়স কেমন আপনার?
2: বয়স 40 হবে।
0: 40। আর কি কাজ করেন আপনি?
2: আমি হেঁটে বেড়ানো কাজই করি, খুব হাঁটা পড়ে।
0: হাঁটার কাজ করেন? আর ওজন বেশি কিনা? ওজন ঠিক আছে আপনার?
2: 45 কেজি।
0: তার মানে ওজন উচ্চতা হিসেবে ওজন কম আছে, ঠিক আছে। স্যার বলছেন,
1: আচ্ছা আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পরিশ্রমের কারণে ব্যথা। অধিক পরিশ্রম যদি হয়, হাঁটা চলা যদি বেশি হয়, শারীরিক কষ্ট হয়, তখন ব্যথা হতে পারে। আর এর সাথে আমাদের কিছু পরীক্ষারও বিষয় আছে, যেমন আপনার ডায়াবেটিস আছে কিনা, এই ব্যাপারে একটা পরীক্ষা নিরীক্ষা কিংবা সচেতনতা দরকার। সাথে পারিবারিক ইতিহাস আছে কিনা, বাত ব্যথা সাধারণত পারিবারিকভাবে হয়, যদি মা বাবার থাকে তাহলে সন্তানের মধ্যে সাধারণত চলে আসে। তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তার আপনাকে কনফার্ম বলা যাবে যে আপনাকে মানে কি ধরনের আপনার বাত ব্যথা, কিংবা আপনি নর্মাল আছেন কিনা।
0: তবে এখানে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে কি, যেহেতু জবের কথা বললেন, জবের কারণে কিন্তু ব্যথা, এটা ঠিক। উনি কিন্তু বললেন যে হেঁটে হাঁটতে হয়, তারপর ওজন কিন্তু ওনার আবার কম, কিন্তু কারণ বয়স হিসেবে কিন্তু ওজন বা উচ্চতা আমি জানি না ওনার উচ্চতা কেমন, ওনার ওজন কম। তো সেক্ষেত্রে একটু খাওয়া দাওয়ার পরিমাণ কি বাড়াইতে পারে কিনা, একটু সবজি টবজি খাবার যেগুলো আছে তার দুর্বলতা কমাই দিবে, তার পায়ের হাঁটার জোর করাই দেবে, এগুলো যদি সে করতে পারে। আমার মনে হয়
1: প্রোটিন জাতীয় খাবারও বেশি খেতে হবে। প্রোটিন মানে আমরা মাছ মাংস, ডিম, দুধ, এগুলো পর্যাপ্ত খেতে হবে, যাতে শরীরের যে ক্ষতিটা হচ্ছে, ক্ষয়টা পূরণ করতে হবে। ডেলি যে ওয়ার অ্যান্ড টিয়ার হয়, এটা পূরণ করার চেষ্টা করতে হবে। আপনি বেশি পরিশ্রম করলেন কিন্তু খাবার খাইলেন কম, তাহলে তো হবে না।
0: তার মানে আপনাকে খাবারও খেতে হবে, এবং তাও প্রোটিন জাতীয় খাবারটা বেশি খেতে হবে, যেটা বললেন। জি আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম। জি আশা সাহেব বলেন।
1: হ্যাঁ, আপনার খাবারের ব্যাপারে পুষ্টিকর খাবার সবই খাওয়া যাবে। স্পেসিফিক কোনো খাবার নাই যেটা খাইলে আপনার চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গু ভালো হয়ে যাবে। আমরা স্বাভাবিক যে খাবারগুলো খাই সেগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে। মানে ফল মূল কিংবা অন্যান্য খাবার অধিক পরিমাণে খেলে যে ভালো হবে বিষয়টা এরকম না। সাধারণভাবে আমরা তিন বেলা যেরকম খাবার খাই এটা পর্যাপ্ত। আর হচ্ছে অনেক সময় আমরা বলি যে তরল খাবার বেশি খেতে, লিকুইড খাবার, একটু পানি, একটু অন্যান্য ডাবের পানি কিংবা জুস কিংবা ফলের রস, মালটা, আনারস, এগুলো বেশি খেতে বলি। এগুলো খেলে আপনার এই যে জ্বরগুলোতে উপকার হয়। আর বাচ্চাদের কথা যেটা বলছেন, হ্যাঁ বাচ্চাদের সাপোজিটরি দেওয়া যাবে, অসুবিধা নাই।
0: ও তাহলে এক্ষেত্রে একটা কথা বলছেন যে মানে খাবার দাবার সবই খাবে, তো লিকুইড খাবারটা একটু বেশি খেলে ভালো হয়। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: জামাল ভাই ভালো আছেন?
0: জি আলহামদুলিল্লাহ।
2: হ্যাঁ আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার, বড়খোলা পাংশা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাইছি স্যারের কাছে বসছেন না
0: কেন, জি জি,
2: যে হলো কে চিকুনগুনিয়া হলি পারে ওই যে প্রচুর গা ব্যথা হয়, আর হলো কে কি খাবার খালি শরীরটা ভালো থাকে, আর হলো কে বসছেন এইটা হলো কে বাচ্চাদের বেশি হয় না, বুড়োদের বেশি হয় না, যুবকদের বেশি, এইটা একটু বললে খুশি হতো।
0: আচ্ছা ঠিক আছে।
1: আপনার প্রথম প্রশ্নের উত্তর যে খাবার কি খাবেন, খাবার স্বাভাবিক আমরা যেগুলো খাই তিন বেলা এই খাবারই খাবেন, সাথে লিকুইড বেশি খাবেন মানে তরল খাবার। আপনি বিভিন্ন ধরনের ফলমূল যেগুলোতে পানি বেশি থাকে, যেমন তরমুজ আছে, আনারস আছে, দেশি যে ফলমূল আছে আপনি এগুলোই খান, অতিরিক্ত অন্য কিছু খাওয়া লাগবে না। আর এর চিকিৎসা সাধারণত আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েই আমরা দিয়ে থাকি, পরবর্তীতে সিমটোমেটিক চিকিৎসা, যদি অন্যান্য সমস্যা দেখা দেয় তখন সেই অনুযায়ী, কারো শ্বাসকষ্ট হয় কিংবা জয়েন্ট যদি বেশি ফুলে যায় সেগুলো আলাদা বিষয়, সেগুলো সেই অনুযায়ী চিকিৎসা।
0: তবে একটা কথা এখানে একটু আপনার সাথে বলি, বিশেষ করে মানে পাতলা জাতীয় খাবার দাবার একটু খাওয়াতে বলা, মানে যেটা লিকুইড খাবার টাইপের যেটা বললেন, পাতলা ঝোলের ডাল, পাতলা ঝোলের সবজি তরকারি, আবার তরমুজ বলেন আপনি, শেষে তো আমরা বলে থাকি ডাবের পানি, স্যালাইন পানি, অথবা বাসা ওর স্যালাইন তৈরি করে সেই পানি। তবে সেক্ষেত্রে আবার মাথায় রাখতে হবে স্যালাইন বেশি খাওয়া যাবে না, কারণ বেশি স্যালাইন খাইলে কিন্তু আবার প্রেশার এবং ডায়াবেটিসের সমস্যা তৈরি করবে।
1: আরেকটা প্রশ্ন করছিলেন আপনি যে কাদের হয়, মশা যাকে কামড়াবে তাদের হয়, এখানে বড় ছোট
0: বড়
1: দেখবে না, মশা তো আর দেখবে না যে কে
0: কে বড় কে। তার মানে এভারেজ কিন্তু সবারই হচ্ছে, তবে বেশি মারা যাচ্ছে মানে ইয়ং বয়স, ইয়ং বয়সটা কিন্তু বেশি মারা যাচ্ছে যতটুকু আমরা জানতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামান ভাই কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: জি, মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানব অধিকার সমিতির সভাপতি পাবনা। আমার জানার ইচ্ছা যে আমাদের চিকুনগুনিয়া যে জ্বরটা হয়, যেমন ডেঙ্গুর একটা মশা একটা নির্দিষ্ট সময়, এর আগে আমরা নিউজে জানতে পারছি নির্দিষ্ট সময় কামড়ায়, সেটা বিকেলের সকালে, চিকুনগুনিয়া যে মশাটা হয় এটাও কি ঠিক এমনই? এ একটা জানার বিষয়। আর একটা জানার বিষয়, চিকুনগুনিয়া যে কামড়ালে যদি জ্বর হয়ে যায় তার এই ব্যথাটা কতদিন পর্যন্ত থাকতে পারে, কি ধরনের ওষুধ মেডিসিন ব্যবহার করলে ব্যথাটা কখনো আর হবে না, একটু জানালে খুশি হতাম।
0: আচ্ছা ঠিক আছে।
1: চিকুনগুনিয়া যে মশা এডিস এজিপ্টি, এর নির্দিষ্ট আসলে কোনো সময় নেই যে কোন সময় কামড়ালে জ্বরটা হবে কিংবা এই যে আর্থ্রাইটিস হবে, নির্দিষ্ট কোনো সময় কোথাও উল্লেখ করা হয় নাই। আর একটা জিনিস আমরা বলি যে এটা হচ্ছে কামড়ানোর তিন থেকে পাঁচ দিন পরে থেকে জ্বর হয়, সাধারণত সাথে সাথেই হয় না, আর সর্বোচ্চ আপনার এটা তিন মাস ছয় মাস পর্যন্ত এই কষ্টটা থাকতে পারে, এটা দীর্ঘদিন থাকতে পারে। এবং এর লক্ষণগুলো হচ্ছে কিছুটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো, মানে শরীরের সকল জয়েন্টে মোটামুটি ব্যথা, ছোট জয়েন্ট থেকে শুরু করে বড় জয়েন্টগুলোতে কিছু কিছুতে হয়, এবং সর্বোচ্চ ছয় মাস কিংবা আরো বেশিও থাকতে পারে।
0: সেক্ষেত্রে ট্রিটমেন্ট তো বললেনই, ট্রিটমেন্ট কি কোনো এনএসআইডি খাবে কিনা?
1: হ্যাঁ, ব্যথার আপনার সাধারণত আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে বলি, এবং পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন মানে কিছু ব্লাড টেস্ট করে সেই অনুযায়ী আরো সিমটোমেটিক কিংবা অ্যাজ নিডেড যেটা প্রয়োজন সেইভাবে আমরা চিকিৎসা দিতে বলি। তবে বাড়িতে আপনি প্যারাসিটামলের বেশি অন্য কোনো চিকিৎসাতে নিজেই নিজেই করতে যাবেন না,
0: কারণ এনএসআইডি খেলে তো কিডনির উপর প্রেশার পড়বে আর সমস্যা তৈরি হবে, আর তারপর যদি ডেঙ্গু থাকে ডায়াগনোসিস ছাড়া। হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম, কথা বলছি রিজাউল পালিয়া ডালা থেকে।
0: জি বলেন রিজাউল সাহেব।
3: আরে কাছে জানতে চাচ্ছি যে কোনদিন অন্তর মাজার ভিতরে ব্যথা ওঠে, এই ব্যথাটা নিশ্চয়ই দেখে চিকুনগুনিয়া হবে না কি? ব্যথাটা কোনদিন ব্যথার বলে খালি আবার সেরে
1: যায়।
3: আমার বয়স হচ্ছে 53 বছর, 68 কেজি ওজন।
0: কি কাজ করেন?
1: অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে এরকম কোমর ব্যথা হবে, আপনি কাজের ফাঁকে মাঝে মাঝে রেস্ট নিবেন, ঠিক আছে? এটা স্পেসিফিক কোন এই ধরনের রোগ না যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে মেকানিক্যাল লো ব্যাক পেইন বলি আমরা, আমাদের কাজের ধরনের জন্য, আমাদের বসা, আমাদের শোয়া, আমাদের পরিশ্রমের কারণে এ ধরনের ব্যথা সাধারণত হয়ে থাকে। আপনি যখন কাজ করেন বেকারিতে কিছুক্ষণ পরপর চেষ্টা করবেন যে একটু 2-5 মিনিট বসতে কিংবা একটু হেঁটে আসতে,
0: এতে স্যাকে গরম স্যাক দেয়, এর কোনো উপকারিতা আছে?
1: গরম স্যাক দিলে ব্যথা কমবে,
0: ব্যথা কমবে,
1: ব্যথা কমে যাবে।
0: আর এই ক্ষেত্রে কোনো হাঁসের ডিমের সাথে কোনো?
1: না না, হাঁসের ডিম কিংবা অন্য কিছুর সাথে কোনো
0: সম্পর্ক নেই, আলাদাভাবে দুধ ডিমে খায় কোনো উপকার না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি রেডিওটা বন্ধ করেন, আপনার কথা সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা জানতে চাই, ছোট ছোট জয়েন্টে যে ব্যথাগুলো হয়, ছোট ছোট জয়েন্টে ব্যথার জন্য অনেক সময় প্যারাসিটামল সাথে ক্যাফেইন দেওয়া হয়, অনেক সময় আমরা দেই, এটার কোন উপকারিতা আছে কিনা যদি একটু বলতেন?
1: ক্যাফেইন সাধারণত হেডেক কিংবা অন্যান্য ডিজিজে ভালো উপকার করে, আপনার জয়েন্ট পেইনের সাথে ক্যাফেইন না, অন্য ওষুধ আছে যেগুলো আসলে প্রেসক্রিপশন ছাড়া এগুলো কিংবা মিডিয়াতে এগুলো বলা ঠিক হবে না যে আর কি কি ওষুধ খেলে কমবে।
0: না না, সেটা বলার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: জি
2: জি, জানো রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ ছে চাতুরবাজার বনমারি পরিত্র থেকে। আমার আর একটা প্রশ্ন ছিল স্যারের কাছে।
0: বলেন।
2: আর প্রথমটা উত্তর দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ, সুন্দর আলোচনা করছে স্যার, তাকে ধন্যবাদ। আমি জানতে চাই যে চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া যদি একটা গর্ভবতী মায়ের হয়, দেখা যাচ্ছে যে আপনার ছয় মাস সাত মাস তিনি গর্ভবতী, যদি ওই বাচ্চা মানে গর্ভবতী অবস্থায় যদি ডেলিভারি পরে যদি ওই বাচ্চার কি শরীরে কোনো হওয়ার সম্ভাবনা আছে কিনা?
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
1: না, এটা খুবই আনকমন যে মার থেকে বাচ্চা চিকুনগুনিয়া চলে যায় না, এগুলো ওই রকম না। যেটা অন্যান্য রোগ আছে বংশগত, সেটা আলাদা বিষয়। এটা তো ভাইরাস, মনে করেন যাকে এফেক্ট করছে তাকে কিছুদিন একটু কষ্ট দিয়েছে, কিন্তু এখান থেকে অন্যদের মাঝে যে ছড়াবে সংক্রামক এরকম কোনো বিষয় না, কিংবা রক্ত দিয়ে মায়ের থেকে সন্তানের কাছে যাবে এটাও এরকম না।
0: মার যদি চিকুনগুনিয়া, মাকে একটু খাওয়া দাওয়া করতে হবে, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে।
4: আমার বয়স 22 বছর, হাইট 5 ফিট 3 ইঞ্চি, ওয়েট 47 কেজি, কিন্তু আমার বাবা সংসারে থাকি তো তেমন কোনো কাজের প্রেশার নাই, তারপরও কিছুক্ষণ বসে থাকলে হয়তো 10-15 মিনিট এর ভিতরে কোমর ব্যথা, পিঠে ব্যথা, গার্গল সব ব্যথা হয়েছে, এমনকি অবসর মতো হয়ে যায়, এটা আসলে কি কারণে? আমার মায়ের ব্যথা আছে কিন্তু সেটা তো এখন, আগে তো ছিল না।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার বলছে আপনি ঘরেই থাকেন, বাইরে কোনো কাজ টাজ করেন না, তাই তো? ঘরের কাজ ওইভাবে করা হয় না। আচ্ছা ঠিক আছে, স্যার বলছেন।
1: আচ্ছা, এটা হলো আমাদের, আমরা এক ধরনের রোগ বলি ফাইব্রোমায়ালজিয়া সিন্ড্রোম, মানে আমাদের শরীরের ভিতরে ম্যাজম্যাজ করে কিংবা ব্যথা করে, যারা আসলে তেমন কোনো পরিশ্রম করা হয় না তাদের এরকম হয়ে থাকে। আপনি একটু যদি অ্যাক্টিভ থাকেন তাহলে এ ধরনের ব্যথা থাকবে না। আর আমাদের কিছু অভ্যাসের কারণে হতে পারে, যেমন আপনার বিছানাটা কেমন, বিছানাটা যদি খুব নরম হয় তাহলে কিন্তু ব্যথা হবে, আবার যদি বেশি শক্ত হয় তাহলে সমস্যা। সবকিছু মিডিয়াম হতে হবে। চেয়ারে যখন বসেন, চেয়ারে কিংবা সোফায় বসাই, পিছনে একটা কুশন কিংবা ব্যাক সাপোর্ট, একটা বড় বালিশ দিয়ে বসলেন, তাহলে কিন্তু আপনার ব্যথা হবে না। আবার ঘাড়ে, আমরা যেমন এখন খুবই বদভ্যাস সবাই, যে আমরা ঘাড় বাঁকা করে কাজ করি, বিশেষ করে মোবাইল চালাই সবাই, তো ঘাড়ের উপর চাপ পড়ে, অতিরিক্ত চাপ পড়ে, এখান থেকে ব্যথা হয়। তো আপনাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে আমরা চলি এটা খুবই জরুরি, সেটা উপর নির্ভর করছে যে আপনার বাত ব্যথা কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা। পরবর্তীতে যদি এরকম নিয়মকানুন মেনে না সারে তখন আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে যেতে পারি।
0: তো এক্ষেত্রে ব্যথার জন্য কি গরম পানি গোসল করার কি কোনো উপকারিতা আছে?
1: গরম পানি গোসল করলে উপকার হবে, এবং আপনার সিমটোম্যাটিক যদি আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, সেটা খেলে ব্যথা কমে যাবে।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। জি আশাফ সাহেব বলেন।
1: মশাটার নাম আছে অ্যাডিস এজিপ্টি, ঠিক আছে? এটা আরেকটা ভেরিয়েন্ট ম্যালেরিয়া, সব প্রত্যেকটা মশা আলাদা আলাদা ভেরিয়েন্ট, আলাদা ভাইরাস কিংবা অন্যান্য জিনিস বহন করে।
0: তবে এই মশাটা আলাদা বলছে, তাহলে ডেঙ্গুর মশা আলাদা, ম্যালেরিয়া আলাদা, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা জীবাণু।
2: জানতে চাচ্ছি চিকুনগুনিয়া একবার হলে পরবর্তীতে কি আবার হওয়ার সম্ভাবনা আছে? যদি হয়েই থাকে কি করতে পারে?
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
1: এটা আসলে এক ধরনের ভাইরাসজনিত জ্বর এবং আর্থ্রাইটিস, যেটা অ্যাডিস এজিপ্টি মশা এটা বহন করে, মশা যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার এটা যে কবারই কামড়াবে সেই কবারই এটা হওয়ার একটা চান্স আছে। এবং শরীরেও কিছু অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু মনে করেন যে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার আর অত এফেক্ট করবে না। কিন্তু মশা যেহেতু কামড়াবে, মশা জীবাণু বহন করছে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা এটা থেকে কিভাবে দূর থাকতে পারি। মশা যদি ভাইরাস বহন করে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা বেশি।
0: তবে রিপিটেডলি হতে পারে, এত রিপিটেডলি হবে না এই কথা বলা যাবে না। আর দ্বিতীয় যেটা প্রোটেকশনের জন্য আশেপাশে ঝাড় বন ঝাড় অথবা আশেপাশে ডাবের খোসা ফেলানো, টায়ার ফেলানো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ওইগুলোতে অ্যাডিস বা অ্যাডিসের বা অন্য যে জীবাণুগুলো জীবাণুগুলো যাতে গ্রোথ না হতে পারে। জি, আসসালামু আলাইকুম।
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: সাধারণ জ্বরে তো আমাদের যেটা হয় যে একটু শরীরে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, কিংবা একটু সর্দি হয়, এরকম সাধারণত। আর ডেঙ্গুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে জ্বরের সাথে সাথে প্রচন্ড মাথা ব্যথা, আর হচ্ছে পুরো শরীরে ব্যথাটার পরিমাণ বেশি, জ্বরের পরিমাণও বেশি। আপনার ভাইরাস জ্বর মনে করেন যে 99 ডিগ্রি থেকে শুরু করে আপনার 102-3 বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ডেঙ্গুতে জ্বরটার মাত্রা আরও বেশি, 103-4-5 এরকম হতে পারে। প্রচন্ড ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, আর সাথে যেটা হবে আপনার ব্লিডিং হবে, গাম ব্লিডিং, মানে আপনার শরীরের দাঁতের মাড়ি আমরা যখন ব্রাশ করি তখন সেখান থেকে ব্লিডিং হতে পারে। অনেক সময় নাক ঝাড়লে কিংবা নাক দিয়ে দেখবেন রক্ত পড়ছে, তারপরে মুখের ভিতরে নরম জায়গা এখান থেকে ব্লিডিং হয়, এগুলো সাধারণত ভাইরাস জ্বরে হয় না।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: জি ভাইজান, আমি বলছি আমার স্ত্রীর হচ্ছে পিঠের দিকে যে হাড়টি থাকে মাথার সাথে দিয়ে পিঠের দিকে সোজা যেটা লম্বা করে, হ্যাঁ, এই হাড়টি হচ্ছে মানে মাথা ব্যথা হয় এবং হচ্ছে হাড়টি উঁচু হয়ে গিয়েছে মাথার পাশের দিকে, মানে এই বিষয়টা কি কি করা যায়? এটা
1: আচ্ছা, যাই হোক, এটা সাধারণত অল্প বয়সে হয় না, যদি বয়স 60 কিংবা ততোধিক হয় তার আস্তে আস্তে মানুষ সামনের দিকে বাঁকা হয়ে যাবে এবং পিঠের হাড় উঁচু হবে, এটা হচ্ছে ন্যাচারাল। আপনি দেখছেন বয়স্ক 70-80 বছর সবাই সামনের দিকে ঝুঁকে যায়, এটা একটা আল্লাহর একটা নিয়ম, বার্ধক্যজনিত এটা সমস্যা, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যদি তার ব্যথা থাকে, ব্যথা কোমর থেকে পায়ের দিকে যায়, কিংবা অন্য সমস্যা থাকে লোকালি যেখানে আপনার ফুলে গেছে পিঠের দিকে উঁচু হয়ে গেছে, সে জায়গায় যদি কোনো সিমটম দেখেন যে ওখানে ফোলা কিংবা ওখানে লাল কিংবা গরম হয়ে যাওয়া, রং চেঞ্জ হওয়া, তাহলে সেটার আলাদা বিষয়। আর বয়সের কারণে যেটা হয় এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই,
0: বয়সের কারণে এটা তো চিকিৎসা ওইভাবে নাই
1: না।
0: আর যদি ইয়ং বয়সে থাকে তাহলে সেক্ষেত্রে ওষুধপত্র খাওয়া যেতে পারে। শ্রোতা বন্ধু, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর প্রশ্ন নিতে পারছি না, আশা করি সামনের অনুষ্ঠানে দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
5: স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করেন ডাক্তার এম বি জামান, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারিক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশে নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টায় শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। সভায় প্রধানমন্ত্রী এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারিক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করছেন। ঠাকুরগাঁও পৌঁছানোর পর সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। রাষ্ট্রপতি আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। পরে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল সাড়ে তিনটায় আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার সংসদের বৈঠকে এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশী কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শীঘ্রই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে সাশ্রয় হওয়া প্রায় 4,87,00,000 টাকা 4,341 জন হাজিকে ফেরত দেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, বাড়ি ভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসেবে পাঠিয়ে দেওয়া হবে। রংপুরে সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 7 সদস্যের 2 জনের মৃত্যুদণ্ড বহাল ও 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। এর আগে 2018 সালের 18 মার্চ রংপুরের বিশেষ জজ আদালত 7 আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে, তারা হরমুজ প্রণালীতে মার্কিন সংশ্লিষ্ট 3টি নৌযান ও 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে ইরানের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে তারা ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের কোনো অস্তিত্ব কখনোই থাকা উচিত নয়। উজবেকিস্তানে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ তাদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। হকি। চীনের মকিতে আজ অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা ও বগুড়া অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বিকেল 3:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা সফর করবেন। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠ সংবর্ধনা স্থলে তিনি উপস্থিত হবেন। এই অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে ঢাকা কেন্দ্র থেকে সরাসরি আপনাদেরকে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের আমরা নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও বালুকুচ্চ বিদ্যালয়ের বড় মাঠ আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
0: সফরকালীন ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। এই নাগরিক সংবর্ধনা উপলক্ষে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ। ঝিরি ঝিরি বৃষ্টি উপেক্ষা করে সে সকাল থেকেই এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। এই ঠাকুরগাঁওয়ের আলো বাতাসকে গায়ে ধারণ করে যে মানুষটি একেবারে তিলে তিলে নেতৃত্ব বিকাশের মধ্য দিয়ে আজ জাতীয় পর্যায়ে আসীন হয়েছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই বড় মাঠে বালক উচ্চ বিদ্যালয়ের ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে হার্দিক সংবর্ধনা এসেছে জ্যোতির্ময়। এই শিরোনামে অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন, যাকে কেন্দ্র করে আজকের আয়োজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন সাধারণ মানুষ নিজ কর্মগুণে মেধা ও শ্রমে জনকল্যাণে আত্মনিবেদনে কিভাবে হয়ে উঠতে পারেন অসাধারণ ব্যক্তিত্ব, হয়ে উঠতে পারেন দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয়, পরিণত হন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিতে, আসন হন মহামান্য রাষ্ট্রপতির পদে। এবং এই উদাহরণও সৃষ্টি করলেন ঠাকুরগাঁও অঞ্চলের মানুষ এবং ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া ঠাকুরগাঁ থেকে বারংবার নির্বাচিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, আমরা অনুষ্ঠানটি এবারে সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।

ধন্যবাদ সম্মানিত সুধীবৃন্দ, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের প্রাণের মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের মাটির গর্বিত সন্তান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে এবং স্যারের সহধর্মিণীও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি এবং অনুষ্ঠানের শুরুতেই এই শুভ আয়োজনে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ কামনায় এখন পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে নির্বাচিত অংশ পাঠ করা হবে। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঠাকুরগাঁও বড় মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ খলিলুর রহমানকে।

ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم. ارشاد হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন আল্লাহর সাহায্য বিজয় এসে যাবে আর তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। মক্কা বিজয়ের পর ইসলামের বিজয় সুস্পষ্ট হলে এই সূরা নাজিল হয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।
1: এ পর্যায়ে পবিত্র গীতা পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাবু বাসুদেব ব্যানার্জিকে, সভাপতি বাংলাদেশ ব্রাহ্মণ সংঘ ঠাকুরগাঁও।

0: देवायो नमः। श्रीमद् भगवद् गीता द्वितीय अध्याय सांख्य योगो श्री भगवान उवाच तस्माद् शक्त सततं कार्यं कर्म समाचर अशक्तो हि आचरण कर्म परमाप्नोति पुरुष। भगवान निष्काम भावे सत्काज करार अनुप्रेरणा दिच्छेन। व्यक्ति स्वार्थ सम्पूर्ण परित्याग करे जे व्यक्ति निरलस भावे लोक कल्याणे सर्वसमय कार्य करे थाकेन तिनि ईश्वरेर पूर्ण प्रीति ओ कृपा लाभ करे थाकेन। ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत।
1: আমি একটু সবাইকে অনুরোধ করব আমরা সুন্দরভাবে বসিন। আমাদের প্রাণের মানুষকে আমরা সংবর্ধিত করছি। এ পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জসিম মুর্মু, পাল পুরোহিত, ঠাকুরগাঁও ক্যাথলিক চার্চ।
2: পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সাধু মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ করছি। মানবপুত্র যখন তার মহিমায় মহিমান্বিত হয়ে আসবে, আর সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত, সে তখন নিজের গৌরবে সিংহাসনে বসবেন এবং তার সামনে তখন সকল জাতির মানুষকে সমবেত করা হবে। মেষপালক যেমন চাক থেকে মেষদের পৃথক করে নেন, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবেন। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে বাঁ পাশে। তারপর ডান পাশে যারা আছে এই রাজা তাদের বলবে, এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র, যারা জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে তা এবার তোমাদের নিজেদেরই বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত ছিলাম তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে, আমি পীড়িত ছিলাম তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্ধ আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম, কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয় কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক, কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম। রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যি বলছি আমার এই তুচ্ছতম ভাইদের একজনের জন্যে তোমরা যা কিছু করেছ তা আমারই জন্যে করেছ। প্রভুর মঙ্গল সমাচার।
1: অনেক ধন্যবাদ। এ পর্যায়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রান্ত বড়ুয়া, শ্রীমৎ ধর্মরত্ন ভিক্ষু, ধর্মরাজী বৌদ্ধ, মহাবিহার, ঢাকাকে।
3: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছি। নম তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। মহাকারুণিক তথাগত ত্রিপিটকে ধর্মপদ খণ্ডে 116 নং বাণীতে উল্লেখ করেছেন, অবিত তোরে কল্যাণ পাপ চিত্ত নিবারয়ে দংধঙ্গি করত পাইয়া রমত মন। বাংলা অনুবাদ, অর্থাৎ যে ব্যক্তি হাজার হাজার মানুষকে জয় করে তার তুলনায়, যিনি দেশ ও জাতির স্বার্থে তার সততা ত্যাগ সাহসিকতা ও দক্ষতার মাধ্যমে নিজেকে জয় করে তিনি সর্বোত্তম সংগ্রামী জয়ী। ধরো বোচা নিপাত চা শান্ত তে চা গাতায়াতা খালে না দাম্মা সাবানাং এ তাং মঙ্গলা মুত্থামান। গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারী উপকার স্বীকার করা ও সৎকর্মে নিজেকে নিবেষ্ট রাখা, ইহাই উত্তম মঙ্গল। সাব্বে সাতা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: সুপ্রিয় ঠাকুরগাঁওবাসী, আমরা আজ আনন্দিত, উদ্বেলিত, উল্লেসিত এবং আমাদের হৃদয়ের ভাষা প্রকাশের সুযোগ নেই যেদিন থেকে আমাদের প্রাণের স্যার মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন। আমরা স্যারের এই মহামান্য রাষ্ট্রপতির আজকের এই যে সংবর্ধনা, সেটিতে আমরা ব্যাপকভাবে আয়োজন করতে পারিনি, কিন্তু আমাদের হৃদয় জুড়ে রয়েছেন স্যার, এবং সেজন্য আমরা একটি ছোট্ট প্রামাণ্য চিত্র করেছি শিখর থেকে শিখরে। এ পর্যায়ে আমরা স্যারের জন্য নিবেদিত এই প্রামাণ্য চিত্রটি সবাই উপভোগ করব। উপভোগ করুন শিখর থেকে শিখরে প্রামাণ্য চিত্র, মহামান্য রাষ্ট্রপতির জন্য আমাদের বিনীত নিবেদন।
4: বাংলাদেশের উত্তরের জনপদ ঠাকুরগাঁও, এখানে চোখ মেললেই উত্তর দিগন্তে ধরা দেয় বিশাল পর্বতমালা, হিমালয়ের রজত মুকুট, কাঞ্চনজঙ্ঘার বিস্ময়কর উদ্ভাসন। তাই সমতল ভূমি হলেও এর প্রকৃতির স্বভাবের মধ্যে ছড়িয়ে আছে এক ধরনের পর্বত উদারতা। সমতলের জীবনধারায় পর্বতের উদ্ভাসন মিশে গিয়ে সৃষ্টি করে এক অন্যরকম উদারতা। এই উদারতাকে ধারণ করেই আবির্ভূত হন তিনি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নামটি এখন আমাদের এই প্রিয় স্বদেশে সর্বাধিক উচ্চারিত। ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম। বাবা সাবেক মন্ত্রী ও এমপি মির্জা রুহুল আমিনের রাজনৈতিক প্রজ্ঞা এবং রত্নগর্ভা মা ফাতেমা বেগমের সুশিক্ষাতেই গড়ে ওঠে এ পরিবারের নীতিবোধ। সাত ভাই বোনের দ্বিতীয় সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশে থেকে প্রতিনিয়ত শক্তি যুগিয়েছেন সহধর্মিনী রাহাতারা বেগম। বিশ্বমঞ্চে স্বমহিমায় উজ্জ্বল দুই কন্যা মির্জা শামারুখ, মির্জা সাফারুখ। শৈশব কৈশোর কেটেছে এই শহরে। 1963 সালে তৎকালীন ঠাকুরগাঁও হাই স্কুল থেকে মাধ্যমিক, এরপর ঢাকা কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ। ক্লাসরুম তাকে দিয়েছে জ্ঞান, কিন্তু ঠাকুরগাঁও তাকে দিয়েছে আরো বড় শিক্ষা, মানুষকে জানা, মাটিকে ভালোবাসা, আর নিজের শিকড়কে কখনো না ভোলা। রাজনীতির বহু আগে তার আরেকটি পরিচয় ছিল, তিনি ছিলেন মাঠের মানুষ। স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। 80-এর দশকে ঠাকুরগাঁওয়ের ক্রিকেটকে সংগঠিতভাবে এগিয়ে নিতেও রেখেছেন ভূমিকা, আর মাঠের পাশেই ছিল আরেকটি ভালোবাসা, মঞ্চ। বিভিন্ন নাটকের মঞ্চে তার অভিনয় পেয়েছিল প্রশংসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সমাজ ও রাজনীতির প্রশ্ন তাকে টেনে নেয় ছাত্র আন্দোলনের দিকে। 1969-এর গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। বাংলার বুকে যখন প্রতিরোধের আগুন, স্বাধীনতা কামী এক তরুণ বেছে নিয়েছিল ন্যায়ের পথ। 71-এর মুক্তিযুদ্ধের রক্ত ঝরা দিনগুলোতে তরুণ মির্জা ফখরুল ইসলাম কেবল নীরব দর্শক ছিলেন না, স্বাধীনতার সেই মহান অর্জনে নিজের প্রজ্ঞা ও চেতনা দিয়ে রেখেছিলেন নেপথ্যের বীরত্বপূর্ণ অবদান। স্বাধীনতার পর 1972 সালে যোগ দেন শিক্ষা ক্যাডারে, শিক্ষকতা করেন ঢাকা কলেজে, পরে ফিরে আসেন নিজের ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে ওঠেন আলমগীর স্যার, কিন্তু শ্রেণীকক্ষের বাইরেও মানুষের সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা তাকে নিয়ে যায় নতুন পথে। 1988 সালে সরকারি চাকরি ছেড়ে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। সেখান থেকেই শুরু হয় তৃণমূল থেকে জাতীয় রাজনীতির দীর্ঘ যাত্রা। ১৯৯১ সালে জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায়, ঠাকুরগাঁও এক থেকে সংসদ নির্বাচন, পরবর্তী সময়ে সংসদ সদস্য, কৃষি প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, দলের কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংগ্রাম আন্দোলন, সাফল্য ও প্রতিকূলতার ভেতর দিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের পরিচিত জাতীয় নেতাদের একজন। দেশ নেত্রী যখন স্বৈরাচারের রোষানলে কারান্তরীণ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন নির্বাসনে, তখনও তিনি দলকে রেখেছেন ঐক্যবদ্ধ। স্বৈরাচারের বাধার মুখে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি হয়ে উঠেছিলেন এক অবিচল কাণ্ডারি। শত ঝড় কারাবাস আর কণ্ঠকাকীর্ণ পথেও যিনি অন, তাঁরই নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৬ সালে আবার নির্বাচিত হন সংসদ সদস্য, দায়িত্ব নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। আর ২০২৬ জাতীয় সংসদ তাকে নির্বাচিত করে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে। পরদিন ২১ আগস্ট বঙ্গভবনে শপথ।
5: বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব।
4: ঠাকুরগাঁয়ের সেই আলমগীর স্যার এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। তাই ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। জাতীয় দায়িত্ব যত বড় হয়েছে, ঠাকুরগাঁয়ের সঙ্গে সম্পর্ক ততটাই থেকে গেছে নিবিড়। এই জনপদ যেন শুধু স্মৃতির জায়গা না হয়, হয়ে ওঠে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের এক নতুন কেন্দ্র। এই প্রত্যাশাকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে গতি পেয়েছে একাধিক বড় উদ্যোগ। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়েছে দ্রুত। স্বাস্থ্য সেবায় এসেছে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ। দীর্ঘদিন বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর কাজ শুরু হয়েছে। কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সামনে এসেছে ইপিজেড, প্রকৌশল, শিক্ষা, ক্ষুদ্র উদ্যোগ ও বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা। রুহিয়া ও ভুল্লি পেয়েছে নতুন উপজেলা হিসেবে প্রশাসনিক পরিচয়। নিজের শহরের অনেক মানুষের কাছে তার সবচেয়ে আপন পরিচয়টি হয়তো এখনো আমাদের আলমগীর স্যার। পদের উচ্চতা বদলেছে, কিন্তু তার জীবনের গল্পের শুরু যেখানে, সেই ঠাকুরগাঁও এখনো তার নিজের মাটি। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন এ শুধু একজন মানুষের পথ চলা নয়, এ এক জনপদের স্মৃতি, সংগ্রাম, স্বপ্ন আর গর্বের গল্প। মহামান্য রাষ্ট্রপতি, আপনাকে স্বাগতম আপনার নিজের মাটিতে, স্বাগতম ঠাকুরগাঁয়ে।
1: আমরা উপভোগ করলাম আমাদের প্রাণের মানুষ, আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির জন্য আমাদের নিবেদিত প্রামাণ্যচিত্র শিখর থেকে শিখরে। এই অঞ্চল ঠাকুরগাঁও অঞ্চল শুধু ফসলের মাঠ কিংবা প্রকৃতির সৌন্দর্যের জনপদ নয়, এটি আবহমান বাংলার লোক সংস্কৃতি, ভাওয়াইয়া লোকগান, নৃত্য, নাট্যচর্চা এবং অসাম্প্রদায়িক সংস্কৃতির ঐতিহ্যের এক উর্বর ভূমি। এবং যে ভূমির নেতৃত্ব দিয়েছেন দিয়ে যাচ্ছেন দীর্ঘকাল ধরে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। এবার মহামান্য রাষ্ট্রপতির জন্য তার উদ্দেশ্যে নিবেদিত আমাদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা শুরু করার জন্য আমি শিল্পী ও কলাকুশলী বৃন্দকে অনুরোধ করছি।

হারমোনিয়ামের মাইক্রোফোন বাড়বে।

Thank you.

অনেক ধন্যবাদ আমাদের ঠাকুরগাঁয়ের বিভিন্ন সংগঠনের সম্মিলিত শিল্পীবৃন্দকে। মহামান্য রাষ্ট্রপতি, ঠাকুরগাঁওবাসীর সঙ্গে আপনার সম্পর্ক শুধু জন্মসূত্রে নয়, এটি দীর্ঘদিনের কাজ, দায়িত্ব, নেতৃত্ব, স্বপ্ন এবং মানুষের পাশে থাকার সম্পর্ক। যেই সম্পর্ক থেকে আপনার পরিবার এবং আপনি নিজে আজীবন এই জনপদের মানুষের সামাজিক অর্থনৈতিক মানচিত্রের পরিবর্তন এনেছেন, প্রতিনিয়ত সূচনা করেছেন নতুন সুযোগ ও সম্ভাবনার নানা ধরনের ক্ষেত্র। এ অঞ্চলে প্রতিষ্ঠা করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইপিজেড, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্বাস্থ্য, শিক্ষা, সর্বক্ষেত্রে যে উন্নয়নের সূচনা আপনি তৈরি করেছেন, এ অঞ্চলের মানুষ তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতার ধারাবাহিকতায় আমরা আরো বেশি কৃতজ্ঞ। আজকে আপনি মহামান্য রাষ্ট্রপতি হিসাবে আমাদের মাঝে ফিরে এসেছেন, আপনার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আমরা উদ্বেলিত, আনন্দিত যে স্যার আপনি আজকে আমাদের মাঝে। তাই এই নাগরিক সংবর্ধনা কোন রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়, এই রাজনৈতিক এই আজকের নাগরিক সংবর্ধনা ঠাকুরগাঁয়ের সকল ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী, রাজনৈতিক দল, মত, পথ নির্বিশেষে সকল মানুষের সম্মিলিত সংবর্ধনা। এটি একটি জনপদের পক্ষ থেকে তার কৃতি সন্তানকে সম্মান জানানোর একটি আয়োজন আমরা আজ সগর্বে উচ্চারণ করি। আমাদের ঠাকুরগাঁয়ের সন্তান আজ আমাদের রাষ্ট্রপতি। স্বাগতম মহামান্য রাষ্ট্রপতি, আপনার নিজের ভূমি ঠাকুরগাঁয়ে স্বাগতম, আপনার শৈশব, আপনার কৈশোরের এই মাটিতে স্বাগতম, আপনার আপন আলোয়ে, আপনার মানুষের মাঝে আপনাকে হৃদয়ের গভীরতম অন্তঃস্থল থেকে আমাদের গভীরতম ভালোবাসা ও স্বাগতম। আজকের এই ঐতিহাসিক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য পর্বে সূচনাতেই আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এই জনপদের বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির বাল্য বন্ধু প্রফেসর মনোতোষ কুমার দে স্যারকে।

0: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমি এখানে কোনো বক্তব্য দিতে আসিনি, এসেছি প্রাণের কথা ভাগাভাগি করে নিতে। তাই রাষ্ট্রীয় শিষ্টাচার যদি মাঝে মধ্যে লঙ্ঘিত হয় তাহলে নিজ গুণে ক্ষমা করে নেবেন। আসলে শিষ্টাচার তাই যা মানুষকে মেলায়। আমি সেই মিলনের কথাই বলতে চাইছি, সেটাই বোধহয় সর্বোত্তম শিষ্টাচার। আমি অবশ্যই সেই শিষ্টাচার মেনেই কিছু উচ্চারণ শোনাবার চেষ্টা করব। রাষ্ট্রপতি এই শব্দটি উচ্চারণ করবার আগে আমরা আর একটি উচ্চারণ অনিবার্যভাবে করি, তা হল মহামান্য। অর্থাৎ তিনি সর্বোচ্চ সম্মানের মর্যাদায় অধিষ্ঠিত, এক মহিমান্বিত জীবনের প্রতীক তিনি। তাই তাকে যখন আমরা এই মর্যাদায় অভিষিক্ত করি তখন তিনি আমাদের শুভ বোধের সঙ্গে যুক্ত হন, মিলিত হন সকলের সাথে। রবীন্দ্রনাথের গানের একটি পংক্তি আছে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ। অর্থাৎ সবার সঙ্গে মিলিত হতে হবে, আর যেখানে দরজা বন্ধ আছে তা খুলে দিতে হবে। এ রাজনীতির কথা কিনা জানি না, এ প্রাণের কথা। শরতেই এই প্রাণের রঙকে পাওয়া যায়, তাই তো শরতেই প্রাণকে খুঁজে পেতে কষ্ট হয় না। এই যে সাদা মেঘের ভেলা, কাশফুল শিউলি ফুলের কোমল গন্ধ, সবই যেন কোমলতার রং, অর্থাৎ চড়া কিছু নয়, সবই নরম। যাকে বাড়তে হয় তাকে করা হলে চলে না। প্রাণ জিনিসটা অপূর্ণতার মধ্যে পূর্ণতার ব্যঞ্জনা। শরতে যে সবুজ আমরা দেখি তা কিন্তু অন্য সময়ের মতো নয়, ধৌত সবুজ, কচি সবুজ, নীলটিও তাজা, আর রৌদ্রটি যেন কাঁচা সোনার। এই জন্যই শরতে আমাদের প্রাণকে নাড়া দেয়, এই জন্যই শরৎ আমাদের প্রাণের উৎসবের ঋতু। এই ঋতুতেই ধানের বারন্ত চারাগুলো মাঠ জুড়ে ছড়িয়ে রাখে বিশাল কোমলের ঢেউ খেলানো বিস্তার। তাই তো মহিমাদীপ্ত প্রাণের অতিথির উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছে, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। কাশফুল আর নবীন ধানের মঞ্জরি, এই তো আমাদের অর্ঘ, কাব্য হয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু কি করব, আমি নিরুপায়। এই মানুষটিকে দেখলে আমার সত্তার ভেতরে উত্তাল হয়ে ওঠে কবিতার পংক্তিমালা। কৈশোরে যৌবনে তার কণ্ঠ নিঃসৃত শব্দাবলী যখন আছড়ে পড়ত তখন আবেগের তরঙ্গ হয়ে উঠত দারুণ ঝড়শীত। আজও সভা মঞ্চে মিছিলে এমনকি সংসদেও কবিতার পঙ্ক্তিমালা উচ্চারণ করে যে প্রত্যয় যে দীপ্ত শপথ ছড়িয়ে দেন তা অভূতপূর্ব। কবিতার শক্তি যে কতদূর বার হতে পারে ছড়িয়ে দিতে পারে কি গভীর আশাবাদ তা তাকে অনুসরণ করে বোঝা যায়। তাই আমার এই কথকতাকে মূল্যবান বক্তব্য হিসেবে না গণ্য করে যদি খেয়ালি উচ্চারণ হিসেবে ধারণ করেন তাহলে কৃতজ্ঞ থাকব আজীবন। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি।
1: আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমাদের ঠাকুরগাঁও জেলা নানাভাবে বৈচিত্র্যময়। এখানে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরও বাস এ পর্যায়ে, এবং তাদেরও সকলেরই, আমাদের যেমন বাঙালিদের হিন্দু মুসলমান, একইভাবে এখানকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরও প্রাণের মানুষ মহামান্য রাষ্ট্রপতি। এ পর্যায়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং নারী নেত্রী আরতি মার্ডিকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
2: সবাইকে জোহার এবং নমস্কার। আমি আরতি মার্ডি, নারগুন কহরপাড়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রিয় রাষ্ট্রপতি ও আমাদের সভাপতি, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার প্রাণ প্রিয় ঠাকুরগাঁওবাসী, সবাইকে আমার অভিনন্দন। আমি একজন আদিবাসী নারী, সমতলের আদিবাসী, সকল আদিবাসীদের প্রতিনিধি হয়ে আমি আপনাদের সামনে দাঁড়াইছি। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি, আপনাদের সামনে দাঁড়াইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সম্মানিত রাষ্ট্রপতি, আজকে আপনার এই সফলতা দেখে আমাদের সমতলের আদিবাসীরা সবাই গর্বিত, সবাই আনন্দিত। স্যার, আপনি এই রাষ্ট্রপতি, আপনি এই ঠাকুরগাঁওয়েরই মানুষ, ঠাকুরগাঁওয়ে আপনি জন্ম, ঠাকুরগাঁওয়েরই সন্তান আপনি। স্যার, আপনি আজ দেশের বড় পদে প্রতিষ্ঠিত হয়ে আবার আপনি নিজের মানুষের মাঝে ফিরে এসেছেন। এই জন্য সমতলের আদিবাসী পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ এবং গভীরভাবে আপনাকে শ্রদ্ধা। স্যার, সমতলের আদিবাসীরা আপনি পাশে ছিলেন, আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। স্যার, আমাদের জন্য আর একটু সুদৃষ্টি রাখবেন। স্যার, যেমন আজকে শিক্ষা, কর্মসংস্থান আদিবাসী ছেলেমেয়েদের জন্য খুবই অক্ষম স্যার এগুলোর দিকে, তারপর নারী ক্ষমতায়ন এগুলোর দিকে একটু সুদৃষ্টি রাখবেন। স্যার, আমি বেশি বক্তব্য বলে আপনার সময় নষ্ট করতে চাই না, আদিবাসীর পক্ষ থেকে আপনাকে আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনি যে পদে বসেছেন সেই পদ যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। সমতলের আদিবাসীর পক্ষ থেকে এইটা আপনার সবার জন্য, সবার পক্ষ থেকে আপনার দোয়া রইল, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
1: অনেক ধন্যবাদ আরতিদি, আপনি চমৎকার করে বলেছেন। এ পর্যায়ে আমরা কথা শুনব সমাজসেবক, পথিতযশা শিক্ষক ও ইসলামী স্কলার হাফেজ মোহাম্মদ রশিদ আলমের কাছ থেকে। হাফেজ মোহাম্মদ রশিদ আলম,
3: الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, বেগম আলমগীর মহোদয়, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রিয় সহকর্মী, শিক্ষক মণ্ডলী, ওলামা ইকরাম, বিভিন্ন ধর্মাবলম্বী সম্মানিত নেতৃবর্গ, বিশেষ অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও আমার প্রিয় ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহামান্য রাষ্ট্রপতি, আজ শুধু নাগরিক সম্বর্ধনার ওই দিন নয়, এটি আমাদের আনন্দের, এটি গর্বের, এটি অহংকারের এবং হৃদয়ের গভীর আবেগের আবেগ প্রকাশের। যে ঠাকুরগাঁওয়ের মাটিতে আপনার শৈশব, আপনার কৈশোর ও তারুণ্যের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে, আজ সে মাটিতেই দেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আপনাকে পেয়ে আমরা পুলকিত, আমরা শিহরিত, আমরা আন্দোলিত। সত্যি আজকে ভাষায় প্রকাশ করবার মতো সামর্থ্য আমার নেই, কতটা খুশি হয়েছে জেলার মানুষ, এ অঞ্চলের মানুষ। মহামান্য আপনাকে দেখে আমাদের সহকর্মী শিক্ষার্থীবৃন্দ নতুন করে স্বপ্ন দেখছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে সীমান্তবর্তী এলাকায় থেকেও সততা, নিষ্ঠা, আন্তরিকতা, শিক্ষা এবং মানুষের ভালোবাসায় দেশের সর্বোচ্চ পর্যায়ে আরোহণ করা, দায়িত্ব পালন করা সম্ভব। এ বার্তাটি নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা শিক্ষার্থীদের বলি, আলোকিত মানুষ হও, সৎ মানুষ হও, জ্ঞান অর্জন করো, দেশ ও মানুষের জন্য কাজ করো। আপনার সফল উপস্থিতি আজ সেই শিক্ষাকে আরো জীবন্ত ও অনুপ্রেরণাময় করে তুলেছে। হে মহামান্য রাষ্ট্রপতি, ধর্ম আমাদের শেখায় মানুষকে সম্মান করতে, দুর্বলের পাশে দাঁড়াতে, ন্যায় ও সত্যের পথে চলতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। আর শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেকবান করে এবং দেশ গড়ার শক্তি দেয়। আমার বিশ্বাস, এ দুয়ের সমন্বয় আপনি আজ পৌরপতি থেকে মহামান্য রাষ্ট্রপতি। মসজিদে, মন্দিরে, স্কুলে, কলেজে, মাদ্রাসায় প্রাণ খুলে সকল মানুষ আপনাকে দোয়া করছে, আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন। আমরা প্রত্যাশা করি আপনার নেতৃত্বে রাষ্ট্রীয় অভিভাবকত্বে আমাদের দেশে শিক্ষা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি এবং নতুন প্রজন্মের নৈতিক বিকাশ আরো শক্তিশালী হবে। আপনি তো সেই ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আপনার বাবা মরহুম মির্জা রুহুল আমিন সাবেক সফল মন্ত্রী ও আধুনিক ঠাকুরগাঁওয়ের রূপকার। তিনি পৌরপিতা ছিলেন, এমপি ছিলেন, অতঃপর মন্ত্রী ছিলেন। আপনিও পৌরপিতা থেকে এমপি, মন্ত্রী, অতঃপর রাষ্ট্রের সর্বোচ্চ আসন মহামান্য রাষ্ট্রপতি। আপনার অনুজ মির্জা ফয়েজ সালামিন আপনার অনুপস্থিতিতে ঠাকুরগাঁওয়ের হাল ধরেছেন। তিনিও সাবেক পৌরপিতা, বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে তিনিও এগিয়ে যাবেন। এজন্য ঠাকুরগাঁওয়ের মাটি ও মানুষের সাথে আপনার, আপনার পরিবারের জন্ম জন্মান্তরের নিবিড় ও ভালোবাসার সম্পর্ক। এ মহান, আর শুধু হৃদয়ের গভীর থেকে বলতে চাই, আপনি আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের একান্ত আপনজন আপনার আগমনে ঠাকুরগাঁওবাসী আনন্দিত উচ্ছ্বসিত। শিক্ষক সমাজ, ধর্মীয় নেতৃবর্গ এবং ঠাকুরগাঁওয়ের আপামর জনসাধারণের পক্ষ থেকে জানাই আপনার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রাণ ঢালা অভিনন্দন। এবং আজ শুধু হৃদয়ের গভীর থেকে বলতে চাই, শিক্ষা হোক আমাদের আলোর পথ, সম্প্রীতি হোক আমাদের শক্তি, আর দেশ প্রাণ হোক আমাদের অঙ্গীকার। মহান আল্লাহ তাআলার কাছে দেশ ও আমাদের সকলের জন্য দুহাত তুলে প্রার্থনা করি, আপনি দীর্ঘায়ু হন, দেশে গিয়ে যাক আপনার অভিভাবকত্বে এবং নেতৃত্বে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এদেশে ইসলামী চেতনা মূল্যবোধকে আপনি আরো শক্তিশালী করুন। এই প্রত্যাশা রেখেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: মহামান্য রাষ্ট্রপতির শুভাগমনে আমাদের এই উৎসবে রঙে রঙিন হয়েছে পুরো জেলা এবং সমস্ত মানুষ, শুধু মাঠে নয়, পুরো শহরে নয়, সর্বত্র আজকে লাখো মানুষ স্যারের কথা শোনার অধীর আগ্রহে আছেন, যে কারণে আমরা বিনীতভাবে অনুরোধ করব আমাদের বক্তব্যগুলো সংক্ষিপ্ত করার জন্য। আমাদের এখানে এই কৃষি অঞ্চলে স্যার দীর্ঘকাল কৃষকের সংগ্রাম করেছেন, বহু বছর ধরে নলকূপের আন্দোলন করেছেন, বরেন্দ্রকে নিয়ে এসছেন, কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ পর্যায়ে একজন কৃষক প্রতিনিধি জনাব মোহাম্মদ ইউনুস আলীকে আমি বিনীতভাবে অনুরোধ করব তার বক্তব্য দেওয়ার জন্য।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইউনুস আলী, এই মাটির একজন

একটি কথা বলার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত উদ্বেলিত, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই বাণের ভাষা সহিত একাত্তরের মুক্তিযুদ্ধ, চব্বিশে জুলাইয়ের গণ আন্দোলনের সহিত জুলাই যোদ্ধাদের সহিত শহীদ যোদ্ধা সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ঠাকুরগাঁয়ের প্রাণপুরুষ মরহুম মির্জা রুহুল আমিন চোখাচাদাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহামান্য রাষ্ট্রপতি, আজ আমাদের জন্য এক গর্বের দিন, এক আনন্দের দিন। আমাদের ঠাকুরগাঁয়ের সন্তান আজ আমাদের আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তার নিজের মানুষের মাঝে ফিরে এসেছেন। মহামান্য, আপনাকে কৃষক সমাজের পক্ষ থেকে আপনার নিজের মাটিতে স্বাগতম। হে শিক্ষাগুরু, শিক্ষকতা হতে রাষ্ট্রপতি, তোমার সঠিক ও মর্মস্পর্শী শিক্ষাদান ও নেতৃত্ব আমাদের মনে সৃজনী মনোভাব সৃষ্টি করেছে। তুমি এক ব্যতিক্রম ধর্মী শিক্ষার আধার। কথাই নেই, তুমি নাটকের মঞ্চে, আবৃত্তির মঞ্চে, খেলার মাঠে ও এবং মিছিলের সর্বাগ্রে তোমার দৃষ্টান্ত যে শুধু তুমি তুমি। আমরা ঠাকুরগাঁওবাসী তোমার কাছে ঋণী। প্রশ্ন জাগে মনে, তুমি কার? কখনো ভিখারির, কখনো রিক্সাওয়ালার, কখনো জেলের, কখনো মজুরের, কখনো কৃষকের, কখনো ব্যবসায়ীর, কখনো মানুষের, কখনো আবার মিছিলের সম্রাট। ঠাকুরগাঁওবাসী কেমনে ভুলিবে তোমায়? তুমি যে দাদার, তুমি যে বাবার, তুমি যে আমার, আমাদের আলমগীর সার। আমরা মনে করি আমাদেরই এক আপন জন আজ রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। মহামান্য, আপনি আমাদের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য বরেন্দ্র প্রজেক্ট ও পানি উন্নয়ন বোর্ডের 963টি বন্ধ গভীর নলকূপ চালু করে ধান, পাট, গম, আখ আবাদের পাশাপাশি ভুট্টার আবাদ এনে কৃষকের সচ্ছলতা ও উন্নয়ন ঘটিয়েছেন। কাজী ফার্ম সহ অন্যান্য শিল্পায়নে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সাম্প্রতিক সময়ে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের শিল্পাঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির সুযোগ করেছেন, যার জন্য ঠাকুরগাঁয়ের তথা উত্তরাঞ্চলের কৃষক সমাজ আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। মহামান্য, আপনার উপস্থিতি আজ আমাদের সেই স্বপ্নকে নূতন করে সাহস দিচ্ছে। ঠাকুরগাঁয়ের কৃষকের ঘর থেকে আজ আপনার জন্য অনেক দোয়া এসেছে। কোন কৃষক হয়তো মাঠে কাজ করতে আপনার জন্য দোয়া করছেন, কোন কৃষানি হয়তো বাড়ির উঠানে ফসল শুকাতে শুকাতে আপনার সুস্বাস্থ্য কামনা করেছেন, আর কোন প্রবীণ কৃষক হয়তো গর্ব করে তার সন্তানকে বলছেন, আমাদের ঠাকুরগাঁয়ের সন্তান আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। এর চেয়ে বড় আনন্দ আমাদের জন্য আর কি হতে পারে? মহামান্য রাষ্ট্রপতি, আপনি ইতিমধ্যেই ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ, অর্থনৈতিক জোন, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় স্থাপন করে ঠাকুরগাঁয়ের উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছেন। এজন্য আপনাকে ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যেটি আমাদের ঠাকুরগাঁয়ের আদি পরিচয়, আমাদের মাথার মুকুট, সেই ঠাকুরগাঁও সুগার মিলটি আজ জরাজীর্ণ ও অবহেলিত প্রায়। আমরা চাই আপনার হাত ধরেই যেন এই সুগার মিলটি আধুনিকরণ করে সহ একটি ডিস্টিলারি স্থাপনের মাধ্যমে লাখ জন প্রতিষ্ঠানে পরিণত হয়। পাশাপাশি এই সকল বন্ধ চিনিকলগুলো সকল চিনিকলের দেশীয় উদ্যোগে লাভজনক করার প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপে করার জন্য অনুরোধ করছি। মহামান্য রাষ্ট্রপতি, ঠাকুরগাঁয়ের কৃষক সমাজের পক্ষ থেকে আপনাকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন এবং প্রাণ ঢালা স্বাগতম। আমাদের মাঠ ভরে উঠুক সোনালী ফসলে, কৃষকের মুখ ভরে উঠুক হাসিতে, তরুণদের চোখ ভরে উঠুক নূতন স্বপ্নে, আর আমাদের

0: দেশ এগিয়ে যাক শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির পথে। শেষে শুরু এতটুকু বলবো, এই মাটি আপনার, এই মানুষ আপনার, এই কৃষক আপনার, এই কৃষকেরাও আপনারই আপন জন। স্বাগতম মহামান্য, আপনার নিজের ঠাকুর গায়ে, আপনার নিজের মানুষের মাঝে আপনাকে প্রাণ ঢালা স্বাগতম। মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন এবং দেশ ও মানুষের কল্যাণে আপনার দায়িত্ব পালনে সফল করুন। সবাইকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।
1: আমরা সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমাদের বক্তব্য একটু সংক্ষিপ্ত করার জন্য, লাখো মানুষ অপেক্ষায় আছে স্যারের বক্তব্য শোনার জন্য। আমি খুবই খুবই স্বনির্বন্ধ অনুরোধ করব এ পর্যায়ে জনাব শঙ্কর কুমার ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে, তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

0: ভগবতে বাসুদেবায়। আজকের এই মহতি নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি আলোকিত মানুষ, জনদরদী, অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন। অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে জানাচ্ছি শ্রদ্ধা। মঞ্চে ও মঞ্চের সম্মুখে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় ঠাকুরগাঁও, এর আপামর জনসাধারণ সকলকে জানাই নমস্কার, আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। মহামান্য রাষ্ট্রপতি, আজ এমন একটা ঐতিহাসিক দিনে আমরা ঠাকুরগাঁওবাসী সমবেত হয়েছি যে এই মাটিতে বেড়ে ওঠা কৃতি সন্তান আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে অধিষ্ঠিত হয়ে প্রথমবার নিজের মানুষের মাঝে এসেছেন। এই আনন্দঘন মুহূর্তে ঠাকুরগাঁয়ের সনাতনী সম্প্রদায়ের সকল মানুষ উৎফুল্ল, আনন্দিত এবং আবেগ আপ্লুত। আপনাকে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও উষ্ণ অভিনন্দন। মহামান্য, আমাদের ধর্মীয় শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায়, সত্য ন্যায়ের পথে চলতে শেখায় এবং সকল জীবের কল্যাণ কামনা করতে শেখায়। আমাদের একটি প্রার্থনা মন্ত্র, সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রান্তি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভোগ ভবেত। অর্থ, জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরোগ হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। আমরা বিশ্বাস করি এই মানবিক চেতনাই আমাদের বাংলাদেশের শক্তি। আমি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ 27 বছর কর্মকালীন সময়ে আজকের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের যে আচরণ দেখেছি, শুনেছি এবং অনুভব করেছি তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি একজন আপাদমস্তক জনদরদী এবং অসাম্প্রদায়িক মানুষ। অতি সম্প্রতি তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী থাকা অবস্থায় জেলার অধিকাংশ মন্দিরে উন্নয়নের জন্য বিশেষ অনুদান প্রদান করেছেন। মহামান্যের মহোদয়ের সনাতনী সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতির বহিঃপ্রকাশ। আমার প্রত্যাশা, আগামীতেও তিনি সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে থাকবেন। বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের প্রিয় জন্মভূমি। আমাদের ধর্ম আলাদা হতে পারে, উপাসনার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু আমাদের সম্প্রীতির বন্ধন সুদৃঢ়। তাই তো এ জনপদে মসজিদে আজান, মন্দিরে ঘণ্টার ধ্বনি, গির্জায় প্রার্থনা চিরচেনা সম্প্রীতির অংশ, যা মহামান্যের অজানা নয়। মহামান্য, কোন মানুষ যেন তার ধর্মীয় পরিচয় বা বিশ্বাসের কারণে নিজেকে আলাকা, আলাদা বা অনিরাপদ মনে না করেন। ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার। পরিশেষে আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদের এই প্রাণের মানুষটির দীর্ঘ আয়ু প্রদান করেন এবং দেশ জাতির বিশেষ কল্যাণ করার সুযোগ সৃষ্টি করে দেন। বৈচিত্র্য আমাদের সৌন্দর্য, সম্প্রীতি আমাদের শক্তি, বাংলাদেশ আমাদের সবার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলকে আন্তরিক ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা নাগরিকদের ভেতর থেকে সর্বশেষ বক্তব্য শুনব এবং তারপরে আমরা রাজনৈতিক আর নেতৃবৃন্দের বক্তব্য শুনব দুজনের, এবং তারপরেই আমাদের সম্মানিত অতিথিদের বক্তব্যে চলে যাব। এ পর্যায়ে আমি অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মঞ্জুর ইখুদাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, সুধীজন ও এবং আমার প্রিয় ঠাকুরগাঁওবাসী, আজকের এই দিনে আমাদের ঠাকুরগাঁওয়ের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং আবেগের দিন। আমাদের এই প্রিয় জনপদে একজন কৃতি সন্তান আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিজের মানুষের মাঝে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের সকল ধর্মের মানুষের পক্ষ থেকে আপনাকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন, প্রাণঢালা স্বাগত। আজ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমাদের এই জনপদে একজন সন্তান রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে অধিষ্ঠিত হতে হয়ে দেশ ও মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। মহামান্য ধর্ম শিক্ষা দেয় মানুষকে ভালোবাসতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজের শান্তি সম্প্রীতি বজায় রাখতে। পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মর্যাদার হিসাব এই মর্যাদা দিয়েছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মানুষের কল্যাণ কাজ করার অন্যতম উত্তম কাজ। আমাদের বাংলাদেশেও সেই মানসিকতার দেশ। মহামান্য রাষ্ট্রপতি, আজ পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, শান্তি, সহনশীলতা, পরস্পর শ্রদ্ধা এবং মানুষের প্রতি ভালোবাসা। আমরা আশা করি আপনার নৈতিক নেতৃত্বে আমাদের প্রিয় বাংলাদেশ সম্প্রীতির, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং সকল মানুষের নিরাপত্তার নিশ্চিত শক্তিশালী হবে। আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বাংলাদেশের প্রায় চার লক্ষাধিক মসজিদ ইমাম এবং খতিব আপনার মুয়াজ্জিন, তাদের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের ঠাকুর গোটা দেশে 4.5 কোটি আহলে হাদিস, তার প্রতিনিধি হিসাবে আমি জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সুস্বাগত জানাচ্ছি। আমরা চাই সঠিক জ্ঞান অর্জন করে আমরা যেন সবাই সঠিক পথে যেন চলতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হোক আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া। আপনি আমাদের বাংলাদেশ জাতি ইমাম সমিতি এবং জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনার সুস্বাস্থ্য, আপনার নেক হায়াত কামনা করে আজকে আমার কথা এখানে শেষ করছি। আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা আমিন।
1: অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ করছি জেলা আমির বাংলাদেশ জামাতে ইসলামী ঠাকুরগাঁও জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন প্রধানকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য।

বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান, এ জেলার মাটি ও মানুষের উন্নয়নের কাণ্ডারিক, আজকের অনুষ্ঠানের মধ্যমণি মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁয়ে আপনার এই আগমনে আমি আপনাকে আন্তরিক প্রাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। দলমত এবং ধর্ম বর্ণের ঊর্ধ্বে ঠাকুরগাঁয়ের মাটি এবং মানুষের উন্নয়নে আপনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন সেটা ঠাকুরগাঁয়ের মানুষ চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আপনি ইতিমধ্যেই ঠাকুরগাঁয়ের গণমানুষের প্রাণের দাবি ঠাকুরগাঁয় বিশ্ববিদ্যালয় আগামীকাল স্মৃতিফলক উন্মোচন করে ঠাকুরগাঁয়ে শিক্ষা বিস্তারের এক অগ্রণী ভূমিকা রাখবেন আশা করছি। এরই মধ্যে আপনি ঠাকুরগাঁয়ের অবহেলিত মানুষের জন্য মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছেন। এরপরে ঠাকুরগাঁয়ে আপনি যেহেতু একটি কৃষি ভিত্তিক অঞ্চল, এ অঞ্চলের মানুষ যেন তার ন্যায্য ফসল মূল্য পায় এ কারণে ইপিজেড স্থাপনেরও পরিকল্পনা রয়েছে, এই জন্য আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের ঠাকুরগাঁয় যে চিনির কলটি রয়েছে এটা অনেক পুরাতন একটা চিনির কল, এটা সংস্কার করে আপনি একটি আধুনিক চিনির কলে রূপান্তরিত করবেন। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী শতাবগঞ্জ চিনির কল, পঞ্চগড় চিনির কল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ চিনির কলগুলো খোলার জন্য আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আমাদের ঠাকুরগাঁ পৌরসভা, যে পৌরসভায় আপনার পিতা ছিলেন একজন পৌরসভার কাণ্ডারিক, মেয়র ছিলেন, আপনিও ছিলেন, সেই পৌরসভাকে আধুনিক পৌরসভা রূপান্তরিত করার জন্য আজকে ঠাকুরগাঁ পৌরবাসীর একটি বড় দাবি। মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক হিসাবে আপনার নিকট এদেশের আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র সুসংহত, নাগরিক অধিকার নিশ্চিত আপনার অনবদ্য ভূমিকা রাখবে বলে আমি এটা প্রত্যাশা করছি। সেই সাথে 2024 সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র জনতার জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষা আপনার মাধ্যমে এদেশে বাস্তবায়িত হবে এই প্রত্যাশা এই দেশবাসী করছে। আপনি নিশ্চয় নিজেই এই ব্যাপারে অবগত আছেন, ঠাকুরগাঁ জেলা একটি সীমান্তবর্তী জেলা, এই সীমান্তবর্তী এলাকা দিয়ে ব্যাপকভাবে মাদক দ্রব্য পাচার হয়, এই মাদক দ্রব্য যুব সমাজের চরিত্রকে হরণ করে, এই জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণের আপনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন, এটুকু আশা করছি আপনার কাছে। সেই সাথে এই ঠাকুরগাঁ যেভাবে চলছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতি ঠাকুরগাঁ, এই ঠাকুরগাঁকে সম্প্রীতি ঠাকুরগাঁ হিসাবে আপনি বজায় রাখবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি। পরিশেষে এটুকুন আমি আবেদন জানাই,
যে আপনি ঠাকুরগাঁওবাসী অহংকার এবং ঠাকুরগাঁওবাসী আপনাকে নিয়ে গর্ব করে, আপনি মহামান্য রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। এই পাঁচটি বছরে আল্লাহ যেন আপনার সুস্বাস্থ্য আপনাকে রাখেন, ভালো রাখেন এবং আপনার দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

0: শ্রোতা বন্ধুরা, এখানে মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এটি অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে, এবং স্থানীয়ভাবে এখানে আসরের নামাজের আজান চলছে।
1: সংক্ষিপ্ত বিরতি নিচ্ছে,
0: এখানে আসরের নামাজের আজান দেওয়া হচ্ছে মসজিদগুলোতে, এবং সে কারণে কিন্তু এখানে আপাতত অনুষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আলো বাতাসকে ধারণ করে শৈশব কৈশোর কাল পেরিয়ে জনবান্ধব এবং জনবান্ধবতায় জনকল্যাণে নিবেদনের মধ্য দিয়েই হয়ে উঠেছেন এক অসাধারণ ব্যক্তিত্ব। এখানে না আসলে ঠিক বোঝা যাবে না। বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নারী পুরুষ শিশু বৃদ্ধা সবাই যেন একাকার হয়ে গেছেন। তারা যেন সবাই শুনতে চান তাদের প্রাণের পুরুষ, তাদের প্রাণের সন্তানটি তাঁদের উদ্দেশ্যে আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে কি বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম 1948 সালের 1 আগস্ট ঠাকুরগাঁও জেলায়। তার বাবা মির্জা রুহুল আমিন, তিনি এখানে সক্রিয় রাজনীতি করেছেন এবং সংসদ সদস্য হয়েছেন। তিনি 1969 সালে গণঅভ্যুত্থানে মির্জা ফখরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, এবং ওই সময় তিনি সংগঠনটির এসএম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন, এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। এবং যোগদান করার মধ্যে 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মনোনীত হন, এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এবং কেবলমাত্র মন্ত্রিত্ব সরকারের অংশগ্রহণ বড় কথা নয়, বরং বিগত 17 বছর আপসিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তরীণ অবস্থা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেশের বাইরে ছিলেন, তখন এই দুঃসময়ে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সর্বদলীয় একজন নেতায় পরিণত হয়েছিলেন তিনি, এবং তার নেতৃত্বে কিন্তু আপনারা দেখেছেন বিরোধী দলীয় মোর্চা গঠিত হয়েছিল এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোরদার হয়েছিল। তিনি বারংবার জেলে গিয়েছেন, বারংবার কারাবরণ করেছেন, রাজপথে লাঞ্ছিত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং নিপীড়ন নির্যাতন তো সহ্য করছেন বিভিন্নভাবেই, কিন্তু তারপরেও তাঁর উপর যে অর্পিত দায়িত্ব সেটি তিনি পালন করেছেন। রাজনৈতিকভাবে তার যেমন শুদ্ধতা, নির্মোহ, নির্লোভ আমরা বিগত আমলে দেখেছি, এবং এটি ঠাকুরগাঁও জেলায় এসে আরও কিন্তু বেশি করে উপলব্ধি করা গেল। কারণ যেটি বলছিলাম যে এখানে হাজার হাজার নারী পুরুষ কিন্তু সেই দুপুরের আগ থেকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু জড়ো হয়েছেন এখানে, রাস্তাঘাট সবই কিন্তু একেবারেই টইটম্বুর। শ্রোতা বন্ধুরা, আসরের নামাজের আজানের পর অনুষ্ঠানটির কার্যক্রম এখন আবারও শুরু হচ্ছে।
1: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফয়সল আমিনের কাছ থেকে

0: بسم الله الرحمن الرحيم মহামান্য রাষ্ট্রপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে এই ঠাকুর গায়ের শিখর থেকে শিখরে ওঠা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার প্রিয় ঠাকুরগাঁওবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আজকের দিনটি শুধু একটি সম্বর্ধনার দিন নয় আজকের দিনটি আমাদের জন্য ইতিহাসের একটি বিশেষ দিন কারণ আজ ঠাকুরগাঁও তার একজন সন্তানকে বরণ করে নিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে একজন ছোট ভাই হিসেবে আজ আমার অনুভূতি প্রকাশ করার মতন ভাষা সত্যি জানা নেই অপরদিকে একটি রাজনৈতিক দলের সভাপতি হিসেবে আমার গর্বে বুক ভরে যায় যখন আপনি এই অঞ্চলে এই আসন থেকে নির্বাচিত হয়ে মেম্বার অব দ্য পার্লামেন্ট হয়ে মন্ত্রী হয়ে সবচেয়ে উচ্চ আসনে আসীন হন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে এই শহরের অলি গলি এই মাটির গন্ধ এই আকাশের আলো এই মানুষগুলোর মুখ সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে আপনার আমার আমাদের সকলের শৈশব আমাদের স্মৃতি আমাদের ভালোবাসা মহামান্য রাষ্ট্রপতি এই মাটিতেই আপনার শিকড় এই মানুষের ভালোবাসাতেই আপনার পথ চলার শক্তি এই জন্মভূমি আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে মানুষের জন্য কাজ করার প্রেরণা জুগিয়েছে তাই আজকের এই মুহূর্তে একজন নেতা হিসেবে একজন ভাই হিসেবে আমাদের যেমন গর্বে বুক ভরে ওঠে তেমনি চোখের কোণে জমে আসে আবেগ কারণ মানুষ যত বড় পদেই অধিষ্ঠিত হোক যত দূরেই যাক তার হৃদয়ের গভীরে জন্মভূমির জন্য একটি আলাদা স্থান চিরকাল অমলিন হয়ে থাকে আজ আমাদের ঠাকুরগাঁ আপনি এই ঠাকুরগাঁওবাসীর সবার সবার সবার প্রিয় স্যার শিক্ষক থেকে আজকে আপনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমি আমার বক্তব্য বাড়াবো না আমরা সমগ্র ঠাকুরগাঁওবাসী আপনাকে নিয়ে গর্ব করি আমাদের পরিবারের প্রতিটি মানুষ আপনাকে নিয়ে গর্ব করে বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে গর্ব করে আপনি শুধু আমাদের দোয়া করবেন আপনার পরিচালিত পথে আপনার দেখানো পথে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি মহামান্য রাষ্ট্রপতি আপনাকে আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ অজস্র প্রাণ ঢালা ভালোবাসা ধন্যবাদ সবাইকে
1: অনেক ধন্যবাদ জনাব মির্জা ফয়সুল আমিন মহোদয় শ্রুতিমণ্ডলী আমাদের মাঝে সম্মানিত সংসদ সদস্যবৃন্দ রয়েছেন একজন সম্মানিত প্রতিমন্ত্রী রয়েছেন আমাদের মাননগর একজন মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু মহোদয় রয়েছেন আমি এখন আমাদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দকে তাদের শুভেচ্ছা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব প্রথমেই অনুরোধ করছি জনাব মঞ্জুরুল হক মাননীয় সংসদ সদস্য দিনাজপুর এক

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, শ্রদ্ধেয় রাষ্ট্রপতির সহধর্মিণী, মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব ধুলু এবং ফরহাদ হোসেন আজাদ মহোদয়, সংসদ সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ যারা মঞ্চে উপস্থিত আছেন, ঠাকুরগাঁওবাসী, উত্তরের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আগত জনগণ, বিভিন্ন পেশার মানুষ, শিল্পী, আইন শৃঙ্খলা বাহিনীর লোক সদস্যবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও জোহার। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, শুভেচ্ছা দেওয়ার জন্য বলা হয়েছে। আমি মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এই উত্তর জনপদের মানুষ গর্বিত। দীর্ঘদিন ধরে আমাদের আজকের রাষ্ট্রপতি আমাদের মহাসচিব ছিলেন, যিনি স্নেহ দিয়ে তাদের আমাদেরকে আগলিয়ে রেখেছিলেন। আমি সংসদ সদস্য হিসাবে আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমার এই মহান রাষ্ট্রপতি তৎকালীন মহাসচিবের সহযোগিতা ছাড়া আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না। আমি সারা জীবন মনে রাখব মহামান্য রাষ্ট্রপতিকে, আমার জীবনের মৃত্যু পর্যন্ত। উনি অনেক দিয়েছেন, উনি রাষ্ট্রপতি হওয়ার পর ওনার সাথে হয়তো যোগাযোগ করা অনেকদিন কঠিন হয়ে যাবে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি স্যার, আমরা আপনাকে মনে রাখব মৃত্যু পর্যন্ত। এবং আমি শুধু না, এই এলাকার সমস্ত মানুষ আমি বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মহোদয়। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি ঠাকুরগাঁও দুই আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুস সালামকে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ঠাকুরগাঁ সম্বর্ধনা কমিটি আয়োজিত আমাদের গর্ব
1: আশিজন দুলুভাই উপস্থিত আছেন, আমাদের ঠাকুরগাঁ পার্শ্ববর্তী আর এক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি উপস্থিত আছেন, ওনার সুযোগ্য সহধর্মিণী এখানে উপস্থিত আছেন, আমাদের উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান দুর্যোগ ত্রাণ মন্ত্রী আমাদের জনাব আশিজন দুলুভাই উপস্থিত আছেন, আমাদের ঠাকুরগাঁ পার্শ্ববর্তী আর এক মন্ত্রী জনাব আজাদ ভাই সহ মঞ্চে অভিষ্ট আছেন আমাদের ঠাকুরগাঁ তিনের সাংসদ জনাব জাহিদুল সাহেব, উপস্থিত আছেন মাননীয় হুইপ দিনাজপুর জনাব আখতারুজ্জামান মিয়া, উপস্থিত আছেন আমাদের আর এক মাননীয় সাংসদ মঞ্জুর ভাই, এবং আমার সামনে উপস্থিত এই ঠাকুরগাঁ জেলার নেতৃবৃন্দ আছেন এবং যারা প্রশাসনে আছেন, প্রশাসনিক লেভেলে যারা আছেন তারা আছেন, এবং বালিয়ারেঙ্গি হরিপুর রানীশঙ্কল পীরগঞ্জ এবং আমাদের ঠাকুরগাঁ জেলার সমস্ত এলাকা থেকে হাজার হাজার মানুষ যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। আজকে আমাদের জন্য গর্বের দিন। আগে গর্ব করে বলতাম আমার বাড়ি ঠাকুরগাঁ আমাদের মহাসচিবের বাড়ির পাশে, এখন আমরা সবাই বলতে পারব দেশের এক নম্বর ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলামের বাড়ির পাশে আমার বাড়ি, আমার বাড়ি। উনি একজন আলোকিত মানুষ, উনি ওনার জীবনে এই ঠাকুরগাঁর জন্য অনেক কিছু করেছেন, তার প্রমাণ আপনারা নিজেরাই বক্তব্যে বলেছেন, মেডিকেল কলেজ, ভার্সিটি, বিমানবন্দর আর অনেক কিছু। আমরা নূতন সাংসদ হিসেবে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে দোয়া চাইব, আশীর্বাদ চাইব, অনুসরণ করে এদেশের মানুষের জন্য কাজ করতে পারি সেই দোয়া আপনি করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আগেই বলা হয়েছে শুভেচ্ছা বক্তব্য। আপনাকে শুধু আমি শেষে বলতে চাই, আজকে আমি আমার এলাকার কথা বলতে পারি, ঝড় বৃষ্টি সব কিছু অপেক্ষা করে এখানে হাজার হাজার মানুষ আছে, সবাই আপনাকে ভালোবাসে, সেই ভালোবাসা আমরা আপনাকে দিতে এসেছি আজকে এখানে, এবং আপনার কাছে চেতে এসেছি আমরা যেন ভবিষ্যতে আপনার পথ অনুসরণ করে এদেশের মানুষের জন্য আমরা কাজ করতে পারি, এই আশা রেখেই, এই প্রত্যাশা রেখেই, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: অনেক ধন্যবাদ সম্মানিত সংসদ সদস্য মহোদয়, আমি এ পর্যায়ে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করব। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান ঠাকুরগাঁ তিন আসনের সম্মানিত সংসদ সদস্য মহোদয়কে। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান ঠাকুরগাঁ তিন আসনের সম্মানিত সংসদ সদস্য মহোদয়কে।
0: নাগরিক কমিটি আয়োজিত আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা আলমগীর সাহেব, আমাদের প্রাণ, ঠাকুরগাঁবাসীর প্রাণ, ঠাকুরগাঁবাসীর জীবন,
3: প্রত্যেকটা নেতা কর্মী আমরা পেয়েছি, আজকে আমরা কৃতজ্ঞ, মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই যে আজকে উনি মহান আল্লাহ তাআলা উনাকে আজকে আমাদের রাষ্ট্রপতি হিসাবে আমাদেরকে দিয়েছেন। আর তার সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আজকে রাষ্ট্রপতি হিসাবে ঠাকুরগাঁবাসীকে, এই অঞ্চলের মানুষকে উনি উপহার দিয়েছেন আমাদের রাষ্ট্রপতি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, আমাদের জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, এবং নাগরিক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন। আজকে কয়েকদিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহকারে এই যে আয়োজন অনেক কষ্ট করেছেন, এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে শুভেচ্ছা প্রদান করবেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হুইপ, দিনাজপুর চার আসনের সম্মানিত সংসদ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আমার প্রিয় শিক্ষক, বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানকে যাকে ঘিরে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যার সঙ্গে দীর্ঘদিন থেকেছি, যার কাছ থেকে রাজনৈতিক ভব্যতা শিখেছি, রাজনৈতিক সভ্যতা শিখেছি, আমার সেই মনের প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সম্বর্ধনাসে উপস্থিত আছেন। আমার স্যারের প্রিয় সহধর্মিনী উপস্থিত আছেন, মাননীয় মন্ত্রী দিলীপ ভাই, মাননীয় প্রতিমন্ত্রী আজাদ ভাই, মাননীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম, জাহিদুর রহমান এবং আমার স্নেহাস্পদ মঞ্জুরুল ইসলাম উপস্থিত আছেন, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গণ্যমান্য সুধীবৃন্দ উপস্থিত আছেন, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং যারা আজকে আমাদের আনন্দ দিয়েছে, আমার স্নেহাস্পদ ছোট ছোট কচিকাঁচা ভাই বোনেরা যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে আমাদেরকে আনন্দ দিয়েছে, এবং এই শহর সবাই যারা আছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি আমার খান সমাজ চিড়িবন্দরের মানুষের পক্ষ থেকে, আমার প্রিয় শিক্ষক, যার আনুকূল্যে আমরা এতদিন রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, যার আনুকূল্যে আমি আমার আজকে এতদূর পর্যন্ত নিজেকে টেনে আনতে পেরেছি, আমার সেই প্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি দুঃখ পেয়েছিলাম প্রথমে, কারণ হয়তো তার সান্নিধ্য পাব না, কিন্তু পরে ভাবলাম না, আমি তো উনি তো অনেক বড় দায়িত্ব নিচ্ছেন, তার এই পথচলা, তার এই জায়গায় যাওয়া তো আমাদের কাছে গর্বের ব্যাপার, গর্বের বিষয়, যার জন্যে নিজের কষ্ট ভুলে গিয়ে আজকে ওনাকে সম্বর্ধনা জানাতে এসেছি চিড়িবন্দর খানসভা থেকে আমার হাজারো হাজারো নেতা কর্মীদের নিয়ে। স্যার, আপনি তার আমার রানীবন্দর দিয়ে যাবেন না, আমার নির্বাচনী এলাকা দিয়ে যাবেন না, আপনি এখন উপর দিয়ে আসবেন। স্যার, যদি সময় পাই তাহলে তাকিয়ে দেখবো আমার স্যার হেলিকপ্টারে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমার স্যারের জন্য দোয়া থাকলো, দোয়া রইল, কারণ তার কাছে শিখেছি কিভাবে মানুষ হতে হয়, তার কাছে শিখেছি। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দকে, যারা সবাই মিলে সেদিন আমাদের সংসদ নেতার নেতৃত্বে আমরা ওনাকে সংসদে ভোট দিয়ে নির্বাচিত করে মহামান্য রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করতে সহযোগিতা করেছি, এই জন্য আমি আর প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ সংসদের সকল মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ঠাকুরগাঁওয়ের মানুষকে, যারা তাদের প্রিয় মানুষকে আজকে বরণ করার জন্য এখানে এসেছেন, এবং আজকের দ্বার মুখ থেকে দুটি কথা শোনার জন্য যারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আমি আপনাদের ধৈর্য শ্রুতি না ঘটিয়ে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা যেন আমার প্রিয় শিক্ষকের মতো করে রাজনীতিতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, এই দোয়া প্রত্যাশা ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম এবং জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা মাদাব।
2: ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু জনাব ফরহাদ হোসেন আজাদ এমপি মহোদয়।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতিকে সম্বর্ধনা। আমার রাজনীতি জীবনে দীর্ঘ পথ পরিক্রমায় 38 বছর ধরে যে মানুষটির ছায়ায়, যে মানুষটির সহযোগিতায়, যে মানুষটি কখনো নেতা, কখনো পিতা, কখনো বড় ভাইয়ের মতো আমাকে আগলে রেখে সেই ঠাকুরগাঁ রাজপথ থেকে তিল তিল করে আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় নিজেকে আজকে উনি তুলে ধরেছেন। আমার জীবদশায় সেই শ্রেষ্ঠ মহামানবের আজকের এই সম্বোধনা অনুষ্ঠানের আমাদের প্রিয় মানুষ, প্রিয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর এবং মঞ্চে বসে আছেন তার এই সুযোগ্য সহধর্মিণী, বিগত দিনে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং মামলা হামলা মহামান্য রাষ্ট্রপতিকে যতবারে জেলে যেতে হয়েছিল, যে মানুষটি আমাদেরকে সাহস দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আগলে রেখেছিলেন, সেই প্রিয় মিসেস রাহাদারা বেগম, মঞ্চে উপস্থিত আমাদের দুলু ভাই, আত্মাবাহী সহ এমপিগণ, প্রিয় ঠাকুরগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের পার্শ্ববর্তী পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর সহ বিভিন্ন অঞ্চলের দলীয় নেতৃবৃন্দ, সর্বদলীয় নেতৃবৃন্দ, সুদীজন, গুণীজন এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে আমরা যে মানুষটিকে সম্বোধিত করতে আসছি, আমি শুধু আজকে এইখানে ঠাকুরগাঁ নয়, আমি সমস্যায় চিৎকার করে বলতে পারি বাংলাদেশের রাজনীতিতে এইরকম সৃজনশীল সৃষ্টশীল, বাংলাদেশের রাজনীতিতে এইরকম নিরঙ্কার, বাংলাদেশের রাজনীতিতে সর্বজনীন এমন একজন মানুষ আর হয়তো জন্ম নিবে কিনা অবাক হয়ে যাবেন আপনারা। আজকে সেই মানুষটি সেই নিজে তার কর্ম দিয়ে, নিজে তার সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে, দেশপ্রেম দিয়ে আজকে বাংলাদেশের রাজনীতিতে সর্বশ্রেষ্ঠ জায়গায় আজকে আসীন হয়েছেন। আমি মনে করি এটা মির্জা আলমগীরের প্রাপ্যতা নয়, এটা বাংলাদেশের মানুষের প্রাপ্যতা। এমন একজন সর্বজনীন মানুষ, অসাম্প্রদায়িক মানুষকে আমরা আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা আসীন করতে পেরেছি। ভাইরা আমার, আসুন, যে মানুষটি তার দীর্ঘ রাজনীতি জীবনে কখনো সহিংসতা নয়, কখনো মানুষকে বিদ্বেষের মধ্যে নয়, এমনকি বিরোধী দল বিরোধী মতকে বিদ্বেষে নয়, যিনি সবাইকে সম্বরণ করে আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক অবিস্মরণীয় মানুষে রূপায়িত হয়েছেন। আসুন আমরা মনোপ্রাণক বাক্যে এই মানুষটার জন্য দোয়া করব, মহানব্বুল আমিন যেন তাকে যুগে যুগে আরো তার বয়স সন্ধি কেন তাকে যেন আজকে আয়ুষ্কাল বৃদ্ধি করে দেয়। বাংলাদেশের দুঃসময় দুর্দিনে যেমন উনি বাংলাদেশকে আমাদের গণতান্ত্রিক অবস্থাকে যেন তুলে ধরেছিলেন, ঠিক আগামী দিনে যেন উনি এইভাবে বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশ সার্বভৌমত্বকে এবং বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ এবং জুলাই যা শনিরাত সবাইকে ধারণ করে আগামী দিকে বাংলাদেশকে উড়ান নেত্রী জাগিয়ে দিতে পারে এই পথে রেখে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা। আমার বক্তব্য শেষ করছি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আদাব।
2: সুধীমণ্ডলী, আমাদের উত্তর জনপদের আর একজন কৃতি সন্তান, বর্তমানে ঠাকুরগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও পুনর্বাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়কে এ পর্যায়ে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক আনন্দঘন মুহূর্তে আমরা একজন মানুষকে সম্বর্ধনা দিচ্ছি, যিনি এই ঠাকুরগাঁয় জন্মগ্রহণ করেছেন ঠিকই, তার জন্মের অঞ্চল হিসাবে বিখ্যাত হয়েছে ঠাকুরগাঁ, কিন্তু সেই ব্যক্তির জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ গৌরব বোধ করে থাকি। তিনি হলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি ঠাকুরগাঁর গর্বিত সন্তান, কিন্তু আমি মনে করি সারা বাংলাদেশের জন্য একজন বিরল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। ঠাকুরগাঁর পৌরসভা চেয়ারম্যান থেকে আজকে মহামান্য রাষ্ট্রপতির পদে প্রতিনিয়ত যিনি সাহস জুগিয়েছেন, হিমালয়ের পাহাড়ের মতো অবিচল ছিলেন, আমাদের সেই শ্রদ্ধেয় ভাবী আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন, সাহস জুগিয়েছেন। মাঝে মাঝে আমার সঙ্গে যখন তদানীন্তন মহাসচিব বলি, বলতেন যে আপনার ভাবি কোনো সময় হতাশাগ্রস্ত হতেন না। একজন নির্যাতিত মজলুম নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘকাল একটি স্বৈর শাসকের বিরুদ্ধে বাংলাদেশকে কিভাবে নেতৃত্ব দিয়েছে সেটি আমরা সবাই সাক্ষী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আলোচনা হচ্ছিল যে কাকে রাষ্ট্রপতি মনোনয়ন দিবেন, অনেকেই অনেক ধরনের আলোচনা করেছিলেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ওনার সিদ্ধান্ত সঠিক হবে, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষেই থাকবে। কেন সঠিক হয়েছে? দীর্ঘ 17 বছর একটি স্বৈর শাসকের বিরুদ্ধে যিনি দলকে গুছিয়ে রেখেছেন, দলকে ভাঙ্গরের মুখ থেকে রক্ষা করেছেন, দলকে নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছেন, উনি যেমন দলের জন্য নিরাপদ ছিলেন, আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের জন্য নিরাপদ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুতরাং সঠিক মানুষটাকে উনি বেছে নিয়েছেন। আমি যখন আনন্দে আত্মহারা হয়েছি এই ঘোষণা শুনে, কিন্তু মনে একটু কষ্টও পেয়েছি। সেটি হচ্ছে যে আগের মতো আর হয়তো সবসময় সার্বক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হবে না, রাজনৈতিক কর্মকাণ্ডে হয়তো ওনাকে আমরা পাব না, কিন্তু বড় জায়গায় গেলে ছোট ছোট স্বার্থকে আমাদেরকে ছেড়ে দিতে হয়। সে কারণেই সেই কষ্ট থেকে আমি পরবর্তীতে বুঝিয়ে নিতে চেষ্টা করেছি যে সঠিক মানুষটিকে সঠিক জায়গায় অধিষ্ঠিত করেছে বাংলাদেশের মানুষ। আমার সঙ্গে তার দীর্ঘদিনের অত্যন্ত নিবিড় সম্পর্ক, কতটা স্নেহ করে কতটা ভালোবাসে সেটা আমি ভাষায় বলতে পারব না। একটু আগে তার নিজ বাসভবনে খাওয়ার টেবিলে ড্রয়িংরুমে বসে অনেক কথা হচ্ছিল আমার সঙ্গে। আমি বলছিলাম যখনই আমার জেলায় ওনাকে আমি ডেকেছিলাম যে কোনো অনুষ্ঠানে, অনুষ্ঠানের আয়তন যতই ছোট হোক, যত ধরনের অনুষ্ঠান হোক, ততবারই উনি সাড়া দিতেন, ছুটে যেতেন আমার জেলায়। সর্বশেষ আমার মনে হয় আমার জেলায় গিয়েছিলেন 4 আগস্ট, তারপর আর উনি কোনো জেলায় যেতে পারেননি। তারপরে উনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন। একটি সামাজিক আন্দোলন করছি, সেটি হচ্ছে আলোকিত লালমনিহাট, 4 সামাজিক অপরাধের বিরুদ্ধে, মাদক, যৌতুক, জুয়া, ক্যাসিনো এবং বাল্যবিবাহের বিরুদ্ধে। উনি সেদিনও বক্তব্য দিয়ে মানুষকে যে উৎসাহিত করেছেন সেটি এখন গত 60 দিনের মাথায় আমার জেলায় 80% মাদক নিয়ন্ত্রণ হয়েছে। আপনারা সবাই জানেন যে আমি একটি আন্দোলন করতাম তিস্তার জাগোবাহে তিস্তা। উনি অসুস্থ ছিলেন, ঠাকুরগাঁ ছিলেন আমার আহ্বানে, সেই আন্দোলন উনি শুরু হয়েছিলেন, আমাদের সঙ্গে স্লোগান ধরেছিলেন জাগোবাহে তিস্তা বাঁচাই। এই মানুষটি আন্দোলনে, সংগ্রামে, সামাজিক অনুষ্ঠানে, সংস্কৃতিতে, খেলাধুলায় কোথায় ওনার বিচরণ ছিল না। যার প্রতিভা সব জায়গায় ছিল প্রতিষ্ঠিত। যাই হোক, ঠাকুরগাঁর মানুষ আপনারা গর্বিত। এই ঠাকুরগাঁ এমন একজন সন্তানকে আপনারা জন্ম দিয়েছেন, যার জন্য আমরা বাংলাদেশের মানুষ ঠাকুরগাঁর মানুষকে আমরা স্যালুট জানাই। আপনারা গর্বিত, তার আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। হয়তো অনেকে আরো বক্তব্য দিতে পারতেন, আমি মনে করি সবকিছুর মধ্যে ভালোবাসা নিয়ে আমরা থাকতে চাই। মহামান্য রাষ্ট্রপতির ভালোবাসা আমাদের কাছে যেমন রয়েছে, আমরা আজীবন তাকে ভালোবেসে যেতে চাই, শ্রদ্ধা করতে চাই। ধন্যবাদ সবাইকে।
2: অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, সম্মানিত সুধীমণ্ডলী, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ। জুলাই গণ অভ্যুত্থান আমাদের চেতনা, গণতন্ত্র উত্তরণের সোপান। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের যে জাতির জন্য অবদান, সেটি আমরা সবসময় সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব। সেই ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতি এবার জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে অনুদান প্রদান করবেন। আমি বিনীতভাবে অনুরোধ করব শহীদ পরিবারের প্রতিনিধিবৃন্দকে, শহীদ মোহাম্মদ মনির হোসেন তার পক্ষে তার মাতা মনিজা, শহীদ মোহাম্মদ রুবেল ইসলাম তার পক্ষে মোসাম্মদ নীলিফা বেগম, শহীদ মোহাম্মদ দাইমুল ইসলামের পক্ষে জয়ফা বেগম, শহীদ মোহাম্মদ দুলালের অনুদান নিচ্ছেন তার বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম শহীদ মোহাম্মদ ফিরোজের বাবা, মোসাম্মদ মনসুরা বেগম শহীদ মোহাম্মদ হানিফের স্ত্রী এবং মোসাম্মদ মুস্তেদা বেগম শহীদ মোহাম্মদ আল মামুনের মাতা, এবং শহীদ রাকিবুল হাসানের মাতা মোসাম্মদ রিক্তা বেগম, শহীদ হাসান পারভেজের মাতা মোসাম্মদ মতেজা, শহীদ মোহাম্মদ জয়নাল আবেদিনের বাবা মোহাম্মদ মকবুল হোসেন এবং শহীদ মোহাম্মদ হারুনের স্ত্রী আমেনা খাতুন।
7: বন্ধুরা, মহামান্য রাষ্ট্রপতি 24 জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একে একে শহীদ পরিবারের সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করছেন, এবং কেউ কেউ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের মনের যে আকুতি, মনের যে আবদার।
6: সম্মানিত ঠাকুরগাঁওবাসী, এখন আমরা আমাদের প্রাণের মানুষ মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের যে অপরিসীম শ্রদ্ধা, যে ভালোবাসা, যে শুভকামনার প্রতীক হিসাবে নাগরিক সংবর্ধনা কমিটি ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে আমাদের অর্ঘ্য নিবেদন করব। মহামান্য রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেবেন আমাদের সকলের শ্রদ্ধেয় ঠাকুরগাঁয়ের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির, এবং সাথে থাকবেন প্রবীণ শিক্ষাবিদ জনাব জালাল উদ্দিন, এবং নাগরিক সংবর্ধনা কমিটির সম্মানিত আহ্বায়ক ডাক্তার আবু মোহাম্মদ খায়রুল কবির। আপনারা দেখছেন যে মঞ্চে আমাদের সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সহধর্মিণী আছেন, এবং তাকে সম্মাননা উত্তরীয় পরিয়ে দেবেন অধ্যাপক জিন্নাতুন্নেসা ও ডক্টর সেলিমা আক্তার।

0: রাষ্ট্রপতিকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন নাগরিক কমিটির পক্ষ থেকে, এবং এর আগে অবশ্য উত্তরীয় পড়িয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতিকে নাগরিক কমিটির পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেওয়া হল এবং তিনি সাদরতা গ্রহণ করলেন। আরো একটি স্মারক উপহার তুলে দেওয়া হচ্ছে মহামান্য একটি মানপত্র, সম্ভবত আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি একটি মানপত্র তুলে দেওয়া হল। এবারে আরো একটি স্মারক রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির পত্নীর হাতে তাকে শুভেচ্ছা হিসেবে তুলে দেওয়া হল। এবারে ফুলের শুভেচ্ছা প্রদান করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নাগরিক কমিটির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি এবং তার পত্নীকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হল।
1: সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এবার পৌঁছে গেছি আমাদের আজকের এই ঐতিহাসিক আয়োজনের সবচাইতে প্রতীক্ষিত মুহূর্তে, যাকে ঘিরে আজকের এই আয়োজন ঠাকুরগাঁয়ের শুধু নয়, সারা বাংলাদেশের মাটি ও মানুষের আপনজন, উত্তরবঙ্গের এই জনপদের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বক্তব্য আমরা শুনব। তবে এই বক্তব্যের আগে আমরা একটু শুধু দু মিনিট নাগরিক সংবর্ধনা কমিটির, যিনি সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার খায়রুল কবির মহোদয়কে তার ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করছি।
2: আসলে এটি আর শিষ্টাচারের মধ্যে পড়ে না, তারপরও আদেশ মেনে নিচ্ছি। বিসমিল্লাহ রহমান রাহিম। আজকের অনুষ্ঠানের মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, উপস্থিত আছেন ফার্স্ট লেডি রাহাত আরা বেগম, রাজনৈতিক অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু এক মিনিট সময় নেব, কারণ সময় অনেক কম। আজকের এই মুহূর্তে সভাপতির আসনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার

0: ठाकुर गांव गर्वित तो, आज ठाकुर गांव आवेगाप्लुत उत्तरबंगेर ए जनपदे जुगे जुगे सूफी साधक जेमन आविर्भाव घटे तारी कृषक घाम जेमन झरेछे अन्यायेर बिरुद्धे लड़ाई करे महामान्य राष्ट्रपति जे ऐतिह्य धारण करेछे आज तारी एक अनन्य पूर्णतार दिन। आजकेर अनुष्ठान कोनो दले नय बर्णे नय सकल मानुषेर सम्मिलित प्रयास क्षमतार सर्वोच्च शिखरे गियेओ আপনি মাটির গন্ধ ভুলে যাননি, জেল জুলুমের মুখেও এক চুলো বিচ্যুত হননি। আপনি আমাদের শিখিয়েছেন রাজনীতি মানে প্রতিশোধ নয়, রাজনীতি মানে সহনশীলতা, রাজনীতি মানে জনসেবা ভালোবাসা। আপনি অনেক উন্নয়ন কাজ করেছেন যার জন্য আপনি আমাদের কাছে আধুনিক ঠাকুর গায়ের রূপকার মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য আপনার আপন মানুষের মাঝে আপনাকে হৃদয়ের গভীর থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং স্বাগতম। আজকের এই নাগরিক সম্বর্ধনার মাঝে রয়েছে কৃষকের ভালোবাসা, শ্রমজীবী মানুষের আন্তরিকতা, শিক্ষকের আশীর্বাদ, ধর্মীয় নেতাদের প্রার্থনা, নারীদের শুভকামনা, তরুণদের স্বপ্ন ও প্রবীণদের আবেগ জড়িয়ে আছে। মহামান্য রাষ্ট্রপতি, আপনার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, প্রাজ্ঞ সংস্কৃতি মনস্কতা ও প্রস্তাতিক চারিত্রিক শুভ্রতাকে শ্রদ্ধা জানিয়ে আজ এই লাখো মানুষের ঐতিহাসিক জনসেবায় নাগরিক সভায় সম্বর্ধনা সময় আমি অর্ঘ্য নিবেদন করতে চাই, বলতে চাই আপনি গণতন্ত্রের কালপুরুষ, এই উপাধি আপনাকে আমি দিতে চাই, বলতে চাই আবারও বলুন সবাই আপনি গণতন্ত্রের কালপুরুষ। আপনি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ক্যানভাসে যে ধৈর্য সহনশীলতা সুশাসন গণতন্ত্রের যে সাধনা করেছেন আগামী প্রজন্মের কাছে তা চিরকাল আলোক বর্তিতা হয়ে থাকবে। মহামান্য আজ আপনার কাছে কোনো দাবি নিয়ে আমরা আসিনি, এসেছি হৃদয়ের অর্ঘ্য নিবেদনের জন্য, ভালোবাসার জন্য, মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করার জন্য। মহামান্য আপনি আমাদের আশা, আপনি প্রতিটি মানুষের পাশে থাকবেন, ঠাকুরবারবাসীর ভালোবাসাকে সর্বদা হৃদয়ে লালন করবেন, যেটি আমরা করি আপনি করেন আমরা বিশ্বাস করি। আপনাকে কথা দিচ্ছি আপনার আদর্শ মূল্য এবং মূল্যবোধকে আমরা হৃদয়ে লালন করব এবং এই জনপদে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আজকের ঐতিহাসিক আয়োজন সম্বর্ধনা সফল করতে যারা নিরবস্কার করেছেন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম স্বেচ্ছাসেবক চিকিৎসক সর্বস্তরের মানুষরা যারা নিবৃত্তে কাজ করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। মহামান্য রাষ্ট্রপতি আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করছি, সেই সাথে ফার্স্ট লেডি রাহাতারা বেগম আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক দোয়া। আপনার অনেক ত্যাগের মাধ্যমে আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে পেয়েছি ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের, এটি অস্বীকার কোনো উপায় নেই, তাকে তাই আপনার প্রতি রইল অকুণ্ঠ ভালোবাসা। স্বাগতম মহামান্য, আপনার নিজের মাটি ঠাকুর গায়ে স্বাগতম, ঐক্য আমাদের শক্তি হোক, সম্প্রীতি আমাদের পরিচয় হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ।
1: আর দেরি নয়, যার বক্তব্যের জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করছি, আমাদের প্রাণ প্রিয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার মহামান্য রাষ্ট্রপতি এবার তার মূল্যবান ভাষণ দেবেন।

वीर मुक्तियोद्धा कृषक श्रमिक मेहनती मानुष शिक्षक छात्र छात्री आलेम उलामा युव समाज विभिन्न राजनैतिक दल नेतृबृंद मा बोन उपस्थित सरकारी बेसरकारी कर्मकर्तावृंद हिंदू मुसलमान बौद्ध ख्रिस्टान सह सकल धर्म सदस्यवृंद विशेषकर ठाकुरगाए राजवंशी गोष्ठी एवं सनातन धर्मवलम्बी नृगोष्ठी सदस्यवृंद और हमार प्रिय ছেলে মেয়েরা যারা আজকে এখানে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েছে তাদের সকলকেও আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বসে আছেন আমার পাশে আমার সহধর্মিনী, যিনি আমার পুরো রাজনৈতিক জীবনে আমার জীবনে আমাকে সাহস যুগিয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন অকৃত ভয়ে, তাকেও আমি আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে, যার অশেষ রহমতে আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে। তার রহমতের তার করুণার শেষ নেই, আমরা সেই করুণা সবসময় প্রার্থনা করছি। প্রিয় ঠাকুরগাবাসী, আমি আজকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের একজন মহান পুরুষ, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই, সেই মহীয়সী নারীকে যিনি তার সারাটা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন অকুত ভয়ে। আমি স্মরণ করতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় পিতা এবং মাতাকে, যাদের কাছে আমি শিখেছি, বড় হয়েছি, যাদের দেখে পথ চলতে শিখেছি। আমি স্মরণ করতে চাই এই ঠাকুরগা সহ সকল মুরব্বীদেরকে যারা আমাকে পথ দেখিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের ভালোবাসা কিভাবে আমি প্রতিদান দেব তা আমি কখনো জানি না। আমি যখনই আপনাদের সামনে এসেছি আমি আগেবে আকৃত হয়েছি, কারণ আমি যখনই আপনাদের সামনে এসেছি আপনারা আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আমার উপরে আস্থা রেখেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সেই আস্থার মূল্য দিতে, সেই আস্থার মর্যাদা রাখতে। আমি জানি যে আজকের এই দিনটি আমার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, এই জন্যে যে আমার নেতা যিনি আমার দলের, আগে আমার যে দল ছিল এখন আমি কোনো দলের নই, সেই দলের যিনি চেয়ারম্যান, যিনি আমার উপরে আস্থা রেখেছেন, দল আমার উপরে আস্থা রেখেছে, পার্লামেন্ট আমাকে নির্বাচিত করেছে, সেজন্য তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি জানি এখন আপনারা এই বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন কিছুটা, খুব স্বাভাবিক সেটা, বুঝি জানো তোমরা আমাকে ভালোবাসেন, সুতরাং যতক্ষণ কথা কই তোমরা শুনিবেন, ঠিক না? ক্যাঙ্কাতে আছেন তোমরা, বলে ভালো আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ভালো থাকার চেষ্টা করব। আমরা থাকি গায়ে মানুষ, আমরা বড় পিছিয়ে পড়া মানুষ, আমরা বড় দরিদ্র এলাকার বেশিরভাগ মানুষ, এবং আমরা ঠিক সেইভাবে চাইতেও জানি না। আজকে অনেক আনন্দের কথা যে আজকে আপনাদের নির্বাচনের পূর্বে আজকে প্রধানমন্ত্রী জনক তারেক রহমান সাহেব যে নির্বাচনী প্রচারণায় এসেছিলেন, তিনি আপনাদের সামনে কতগুলো কথা দিয়েছিলেন, আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার মধ্যে ছিল আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি, তাই না? বিশ্ববিদ্যালয় হয়েছে, বিশ্ববিদ্যালয় জমি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর বসে আছে সামনে, এখন নেবে কিছুদিনের মধ্যেই সব আপনার পরীক্ষা হবে, শিক্ষক নেবে, জমি হয়ে গেছে, জমির টাকা দেওয়া হয়ে গেছে, কালকে ইনশাআল্লাহ আমরা সে ভিত্তিপ্রস্তর স্থাপন করব, সেখানে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া উচ্চ শিক্ষা লাভ করতে পারবে। এখানে
মেডিকেল কলেজের কথা বলেছিলাম আমরা, মনে আছে আপনাদের? যে মেডিকেল কলেজ হয়েছে, জায়গাও ঠিক হয়ে গেছে, এখন শুধু জমিটার ঠিক হবে এবং এখানে আগামী বছর থেকে ইনশাল্লাহ ছাত্র ভর্তি শুরু হবে। আমাদের ভুল্লি এবং রিয়ার দুইটা আলাদা উপজেলা করার দাবি ছিল আপনাদের, তাই না? দুইটাই হয়ে গেছে ইনশাল্লাহ, দুইটা ভাগ হয়েছে, ইউএনও জয়েন করেছে এবং কাজ শুরু হয়ে গেছে। বিমানবন্দর আপনারা চাইছিলেন, আমি অনেক না চেয়েও রাজি হয়েছি আপনাদের কথায়। এই জন্যে যে বিমানবন্দর হলে আমাদের সাধারণ মানুষ যে খুব একটা উপকৃত হবে তা না কিন্তু, তবে হ্যাঁ বিমানবন্দর হলে আমাদের ব্যবসা বাণিজ্য যারা করবেন তাদের জন্য সহজ হবে, তাই না? এবং অন্যভাবে হবে, কিন্তু বিমানবন্দরটাকে যদি চালু করতে হয়, ভবিষ্যতে এটাকে রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এখানে কলকারখানা বাড়াতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। আমাদের এখানে কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি একদম নাই, লোকের কাজ নাই, কাজ পায় না, তাই না? এই কাজের জন্য আমরা চেষ্টা করছি। আপনারা অনেকে বলেছে আমরা চেষ্টা করেছি, এখানে আপনারা দেখেছেন যে সরকারে আসার পরেই, এই সরকার আসার পরেই আমরা এখানে অর্থ উপদেষ্টাকে নিয়ে এসেছিলাম, তিনি পুরো জায়গাটা দেখেছেন, কথা বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে, বাণিজ্য মন্ত্রী এসেছিলেন, তিনিও সব ঘুরে দেখেছেন। আমরা আশা করছি যে এখানে খুব শিগগিরই আমরা কিছু বিনিয়োগকারী যারা এখানে বিনিয়োগ করবে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য, তাদেরকে এখানে আমরা নিয়ে আসতে সক্ষম হব, তারা এখানে কাজ করবেন। আপনারা দেখেছেন যে আমরা এখানে চীনা যে রাষ্ট্রদূত তাকে নিয়ে এসেছিলাম, আপনার এই স্টেডিয়ামে তিনি প্রায় 6,000 বাচ্চাকে স্কুল ব্যাগ দিয়েছিলেন, মনে আছে আপনাদের? কয়েকদিন আগে 10 বাচ্চা স্কুলের, আর 10 না 10 আর 5 শিক্ষক তাদেরকে চীনে নিয়ে গিয়েছিল, তারা চীনে তারা দেখে ঘুরিয়ে নিয়ে এসছে। আমরা আশা করছি যে এখানে এই কলকারখানা তৈরি করার জন্য চীন থেকেও আপনার তারা আসবে, বিশেষজ্ঞরা আসবে, তারা এখানে কিভাবে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা যায় সেই ব্যবস্থা তারা করবে। আমি আপনাদের সামনে খুব বেশি কথা বলবো না, আমরা কাজ করতে চাই, যারা কাজ করে তাদের সঙ্গে থাকতে চাই, যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করার জন্য কল্যাণের জন্য কাজ করে তাদেরকে আমরা সাহস যোগাতে চাই, তাদেরকে সমর্থন করতে চাই। আমরা ঠাকুরগাঁয়ের মানুষ, খুব নির্ঝঞ্ঝাট মানুষ। কিছুক্ষণ আগে আমার বাসায় আমরা সবাই, যখন আমাদের মিলিটারি সেক্রেটারি সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব নাগরী সাহেবকে আপনারা চিনবেন, উনি অনেকদিন এখানে আপনার ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি এখন আমাদের বঙ্গভবনে আমাদের সচিব। আরো যারা আছেন তাদেরকে বলছিলাম যে ঠাকুরগাঁয়ের মানুষ খুব নির্ঝঞ্ঝাট, ঝামেলা টামেলা পছন্দ করে না, ফলে এখানে দেখলাম মামলা মোকদ্দমা সবচেয়ে কম হয় এবং সবাই আপনার নির্ঝঞ্ঝাট থাকতে চায়। আমরা এই অবস্থাটা রাখতে চাই, আমরা ঠাকুরগাঁয়ে কোনো সংঘাত কোনো সংঘর্ষ চাই না। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাবো যে আপনারা নিজেদের রাজনীতি করবেন, মতবাদ প্রচার করবেন, কিন্তু সংঘাতের মধ্যে কখনো জানাবেন না। অতীতে আমরা দেখেছি এই ঠাকুরগাঁয়ে কি অকথ্য নির্যাতন হয়েছে আমাদের গণতন্ত্রকামী মানুষগুলোর উপরে, তাদেরকে গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, শত শত মামলা এবং হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে শ্রমিক আমাদের কৃষকদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই সময়টা পার হয়ে এসেছি। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমি সেই সব কথা বলে আপনাদের ভারাক্রান্ত করতে চাই না, আমি শুধু এই কথা বলতে চাই যে আমরা অনেক ত্যাগের বিনিময়ে, আমরা অনেক রক্তপাতের মধ্য দিয়ে, এই যে কিছুক্ষণ আগে দেখলেন মহিলারা এসে কিছু আমাদের সঙ্গে সহযোগিতা নিয়ে গেলেন, তাদের সকলেরই সন্তান নিহত হয়েছে এই সংগ্রামে, এরকম অসংখ্য। এই নিহত হওয়া,
এই রক্তপাত আমরা আর দেখতে চাই না। আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করতে চাই, সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এখানে আমরা তৈরি করতে চাই। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা সমঝোতার রাজনীতি, পলিটিক্স অফ রিকনসিলিয়েশন দেখতে চাই। আমরা দেখতে চাই মানুষের অভাব কি করে দূর করা যায় তার চেষ্টা করা। আমরা দেখতে চাই কি করে শিক্ষার উন্নয়ন করা। আমরা দেখতে পাই এই যে আমাদের ছেলেমেয়েরা এখানে আছে, তারা যেন লেখাপড়া শেষ করে চাকরি পায়, ব্যবসা চায়, অথবা একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই না যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মতো কোনো বিভেদ সৃষ্টি হোক। আমরা দেখতে চাই যেখানে সবাই একসাথে একটা বাংলাদেশি নাগরিক হয়ে তারা এখানে বেঁচে থাকুক তাদের অধিকার নিয়ে। এই বিষয়গুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগা বাসি এই ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। আমাদের আজকে এখানে অসদুজ্জামান সাহেব, দুলুয়া সাহেব আছেন, তার জেলা লালমুড়ি হাট আমি অনেকবার গেছি, তিনি চমৎকার একটা পরিবেশ সেখানে তৈরি করেছেন। আমাদের এখানে ফাজলুল আজাদ সাহেব আছেন, আমাদের পাশের জেলার মন্ত্রী, তিনিও চেষ্টা করছেন পঞ্চগড়কে একটা আলোকিত একটা জেলা হিসাবে তৈরি করার। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সকল রাজনৈতিক দলকে নেতৃবৃন্দের কাছে, যে কোনো হানাহানি নয়, কোনো সংঘর্ষ নয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনীতি করি আমরা। গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস যেটা সেটা টলারেন্স, সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে, অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে। এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পারব। আমি বক্তব্য দীর্ঘ করব না, ঠাকুরগাঁয়ে আমরা অনেক চেষ্টা করেছি, করছি এখনো, এবং সুযোগ পেয়ে আমরা সেটা করব। সে হচ্ছে আপনার আমরা এই এলাকাতে মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রায় 72 কোটি টাকা সহযোগিতা করেছি ইতিমধ্যে, যখন মন্ত্রী ছিলাম সরকার করেছে। এখানে একটা স্পোর্টস ভিলেজ তৈরি হবে ঠাকুরগাঁতে, এখানে একটা উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নতুন করে নির্মাণ করা হবে, জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট, পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে থাকা এই শিবগঞ্জ বিমানবন্দরটাকে আমরা ইনশাল্লাহ চালু করতে সক্ষম হব। বরেন্দ্র খবর আপনারা সবাই জানেন যে বরেন্দ্র মাল্টি পারপাস কমপ্লেক্সের মধ্যে দিয়ে আমরা এখানে কৃষির অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। আমাদের গোবিন্দপুরে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট দক্ষ জনশক্তি গঠন নতুন করে সৃষ্টি করছে। আরেকটা কথা আপনাদের বলে যাই, আমাদের এলাকার মানুষ বাইরে খুব কম যায়, বিদেশে যেতেই চায় না, এক হচ্ছে ভয় পায়, আবার অনেক টাকা লাগে, সে যেতে চায় না। এখানে আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন যে মালয়েশিয়া থেকে একটা আপনার নেওয়া হবে, প্রায় 10,000 লোককে নেওয়া হবে, তার মধ্যে 10,000 লোককে তারা এরা এখান থেকে আপনারা একেবারে বিনা ব্যয়ে খরচে যেতে পারবে। আমার সঙ্গে মন্ত্রী মহোদয়ের কথা হয়েছে আরিফ সাহেবের সঙ্গে, তিনি আমাদের ঠাকুরকে প্রথমেই এই জায়গা থেকে তিনি এটা শুরু করবেন। আপনারা যারা আগ্রহী আছেন আপনারা যোগাযোগ করবেন নেতৃবৃন্দের সঙ্গে, ইনশাআল্লাহ আমরা বাইরে পাঠাতে পারবো লোকজন কাকে, যদি আপনারা এগিয়ে আসতে চান। আমি একটা অনুরোধ করব, নিজের পায়ে নিজে না দাঁড়ালে কিন্তু কেউ দাঁড়াতে পারে না, আপনাকে দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর শুধু চাকরি আর ঠিকাদারির পিছনে দৌড়াবেন না, আমি কথা বোঝাতে পারছি আপনাদেরকে, নিজেরা একটু দাঁড়াবার চেষ্টা করেন, নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করেন। আমাদের এখানে অনেক মা মহিলা আছে যারা নিজেরা কাজ শুরু করেছে, যদি আরো কাজ শুরু করা যায় তাহলে আরো মহিলাদেরকে চাকরি বাকরি দেওয়া সম্ভব হবে, কর্মসংস্থান করানো সম্ভব হবে। বক্তব্য বাড়াবো না, শুধু এইটা কথা বলি, আমাদের তরুণ সমাজের কাছে, যুব সমাজের কাছে, তোমরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মাদককে বর্জন করো, এবং আমাদের অন্তত এই ঠাকুরগাঁকে যেমন আপনার লালমনিহাট করেছে এইভাবে তারা একটা মাদক মুক্ত এলাকা হিসাবে এটাকে ঘোষণা করার জন্য কাজ শুরু করো। আমি ডিসি সাহেবকে বলেছি,
আমাদের এমপি সাহেবদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। দ্বিতীয়ত আমি অনুরোধ করব আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা উদ্যোগ গ্রহণ করেন, তা একতাবদ্ধ হয়ে কিভাবে আরো বেশি বিনিয়োগ এখানে করা যায় সেই কাজটা শুরু করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমি যেখানেই থাকি যেভাবেই থাকি আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করার চেষ্টা আমি অবশ্যই করব। হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনারা আমাদের দুরু সাহেব বলছিলেন যে আমার সঙ্গে যখন কিছুক্ষণ আগে ওনার কথা হচ্ছিল উনি বললেন যে উনি প্রথমে দুঃখ পেয়েছেন পরে খুশি হয়েছেন। আমি ওনাকে তার আগে একটা কথা বলেছি যে আমাকে তো আপনারা ধাক্কা মেরে এমন জায়গায় দিয়ে দিলেন যেখানে আমি আমার জনগণের সঙ্গে আমার যোগাযোগটা খুব কমে গেল আগের চেয়েতে। কি ভাই ঠিক আছে কইছি না বলে, হ্যাঁ তো আপনাদের আমি এইটুকু কথা দিতে পারি যে আপনারা যখনই চাইবেন আমাদের যোগাযোগ করবেন, এখানে যারা আছেন তাদের সঙ্গে, আমাদের ডিসি সাহেবের সঙ্গে বা অন্যদের সঙ্গে আপনারা চিঠি দিয়ে জানাবেন, তালিকা দেবেন, আমি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ অবশ্যই পরাক্রমে দেখা করব সকলের সঙ্গে। চিঠি দিয়ে জানাতে পারবেন, চিঠি দিয়ে সেটাও জানাতে পারবেন। সুতরাং এই কথা মনে করবেন না যে আমি আপনাদের কাছ থেকে দূরে চলে গেছি বা আপনারা আমার কাছ থেকে দূরে চলে গেছেন। আমি সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আমি আপনার সঙ্গেই থাকব। আমি শেষ কথা বলে শেষ করব, বক্তব্য বাড়াবো না। সবচেয়ে বড় কথা যেটা আপনারা মনে রাখবেন, আমার জন্ম এখানে, আমার শৈশব কেটেছে এখানে, আমার স্কুল জীবন এখানে, আমার শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমাকে মানুষ করেছেন। আই ক্যান ফরগেট রুস্তম আলী খান, ইউসুফ স্যার, আমরা এইসব স্যারদেরকে ভুলতে পারি না। তারা আমাদেরকে আমাকে তৈরি করেছেন, তারা আমাকে চলতে শিখিয়েছেন, তারা আমাকে শিখিয়েছেন সততা, তারা আমাকে শিখিয়েছেন নেতৃত্ব। এই জিনিসগুলো আমি কখনো ভুলতে পারবো না। এই জায়গাগুলো আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আমি সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করব যে সমাজ একটা গড়ে তুলে আসুন, যে সমাজের মধ্যে আমাদের সকলের ঐক্য থাকবে, ভালোবাসা থাকবে। দেশের তিনরকম খালেদা জিয়া 5ই আগস্টের পরে একটা কথা বলেছিলেন ছোট্ট একটা স্টেটমেন্ট দিয়ে। সেই স্টেটমেন্টে তিনি বলেছিলেন, আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে, রক্তপাতের পরে আমরা একটা সুযোগ পেয়েছি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার। আসুন আমরা সংঘাত নয়, সংঘর্ষ নয়, আমরা প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা, এবং ভালোবাসার মধ্যে দিয়ে একটা সত্যিকার অর্থেই একটা সমাজ গড়ে তুলি, যে সমাজে আমরা সবাই এগিয়ে যাওয়ার সুযোগ পাব। আমি শেষ করতে চাই আজকে এইভাবে যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা আমি কখনোই শোধ করতে পারবো না। এই ঋণ শোধ করেন না, আমি পরম আল্লাহ তার কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসছেন যেখানে আমি আপনাদের জন্য চেষ্টা করতে পারবো। একটা প্রতিজ্ঞা শপথ আপনাদের সামনে আমি করতে চাই, আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দেন যেন জীবনের বিনিময় হলেও আমি বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষার জন্য কাজ করতে পারি, আমি যেন বাংলাদেশের অধিকারগুলোকে রক্ষা করবার জন্য কাজ করতে পারি, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য কাজ করতে পারি। এই কথা বলে আমার ঠাকুরগাঁর জনগণের শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বক্তব্য শেষ করব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। মনে করবেন না যে এটাই আমার শেষ দেখা, আবার দেখা হবে। সালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আরেকটা কথা বলে শেষ করব, এই কথাটা মনে রাখবেন সবাই, আমি এইভাবে বলতে চাই, এইভাবে কথা বলতে চাই যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। সালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।

Bismillahirrahmanirrahim. সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, ঠাকুরগাঁয়ের বিশিষ্ট নাগরিকবৃন্দ, আমার সঙ্গে ঢাকা থেকে আগত বঙ্গভবনের সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ঠাকুরগাঁয়ের

0: বন্ধুরা, ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দেওয়া অনুষ্ঠান এতক্ষণ সরাসরি সম্প্রচার করা হল। মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং সুস্বাস্থ্যময় জীবন কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিব। সরাসরি সম্প্রচার বিদায়ের আগে জানিয়ে যায়, আজকের সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ ও মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাদুল আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় মোহাম্মদ নাসিমুল কামাল ও এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ হাবিবুর রহমান। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনা ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে এবং মহামান্য রাষ্ট্রপতির আবারও উত্তরোত্তর সাফল্য কামনা করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bdo, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড থেকে।
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা সফরকালীন ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হন এবং ভাষণ প্রদান করেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। শুনতে পেলেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, FM 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের কণ্ঠে পল্লিকীতি শুনছেন। এবারে গানের কথা এবং সুর দিয়েছেন টিপু সুলতান বাবর।

0: দুখানি পল্লিগীতি শুনলেন মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়ে করতে শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা নদী এবং এ নদীগুলোর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশের বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সংযুক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার উপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করেছেন। ঠাকুরগাঁও পৌঁছানোর পর সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। গার্ড পরিদর্শনের পর রাষ্ট্রপতি তাঁর বাবা মায়ের কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান। বাবা মায়ের কবর জিয়ারত ও মোনাজাত শেষে তিনি পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের খোঁজ খবর নেন। বিকেলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। আগামীকাল রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় সংসদ বৈঠকে আজ বিকেল ৩:৩০ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। দিনের কর্মসূচি অনুযায়ী মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের জুলাই পর্যন্ত সারা দেশে ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী ৩৪,৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক গোল টেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন। সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। অনুষ্ঠানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকার আশাবাদী। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ বলেছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া প্রায় ৪,৮,৩,০০০ টাকা ৪,৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, বাড়ি ভাড়া, সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসেবে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এবারে স্থানীয় ইংরেজিতে খবর।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই সরওয়ারে আক্তার। A meeting of the Divisional Disaster Management Committee was held at the Divisional Commissioner's Conference Room in Khulna today. The meeting informed that Khulna is a cyclone and earthquake-prone region. Along with the government, a coordinated initiative is needed to deal with disasters. Cyclone shelters should be kept ready, and at the same time, activities should be carried out to increase awareness among the people. Presided over by Divisional Commissioner Muhammad Abdullah Harun, the meeting was attended by Additional Divisional Commissioner Abu Sayyid Muhammad Manjur Alam, Director of the Divisional Health Department Dr. Muhammad Musharraf Hoshan, Police Super Muhammad Sajjadur Rahman Russell, the officials of various government departments of the division, CPP, Scouts, Rover Scouts, including members of the committee. KDA Chairman Advocate S.M. Shofiqul Alam Mona has said the breeding of Aedes mosquitoes and the disease of dengue have been increased during the rainy season. KDA has taken different activities to ensure health of the city dwellers and keep the Nirala residential area free from dengue. He said this while inaugurating the insecticide spraying activities using fogger machine to prevent dengue at the Nirala Park and residential areas in Khulna city today as chief guest. The chairman said only government initiatives or spraying insecticides are not enough to prevent dengue. Citizens' awareness is needed for this. KDA is working relentlessly to implement the action plan to alleviate the suffering of the people of Khulna. He also said under the mosquito eradication program to reduce mosquito infestation, the prevent dengue larvicide and fogging drugs are being sprayed on various roads, drains, bushes and mosquito breeding grounds around houses in isolated residential areas with the help of modern fogger machines. KDA Chairman S.M. Shofiqul Alam Mona urged the city dwellers to keep their respective houses, flower pots, country yards and roofs clean. Secretary of KDA Syed Farooq Ahmed, Superintendent Engineer Muhammad Mujibur Rahman, Executive Engineer Muhammad Arman Hoshan, Planning Officer Muhammad Tanvir Ahmed, President of Shonadanga Thana BNP Muhammad Hafizur Rahman Muni, and public representatives including leaders of the Nirala Residential Area Welfare Association were present at the time. A discussion meeting, Dua and free medical camp were arranged at the Mujibur Rahman Memorial Diabetic Hospital premises in Kushtia town today on the occasion of the 37th death anniversary of the founder of the Bangladesh Diabetic Association, National Professor Dr. Muhammad Ibrahim. Member Secretary of District BNP Engineer Jakir Hoshan Sarkar attended it as chief guest. Renowned cardiologist and surgeon Professor Dr. Asar Khan attended it as chief discussion. President of Bangladesh Diabetic Association, National Professor Dr. A.K. Ajad Khan inaugurated the program. Presided over by the President of Diabetic Association, Mutiur Rahman Laltu, the function was attended among others by the General Secretary of Kushtia Diabetic Association, Mushfiqur Rahman Taulin, concerned officials and about 100 patients. A two-day-long 53rd National School Madrasa and Technical Education Summer Sports Competition began at District Stadium in Magura today. Deputy Commissioner Mutakabbir Ahmed inaugurated it as chief guest. Presided over by the Shadur Upajila Nirbahi Officer, the function was attended by the Acting District Education Officer, teachers, students, guardians, and sports-related persons. Students of different educational institutions are taking part in four events of the competition. These events are handball, kabaddi, chess, and swimming competitions. The concluding and prize distribution ceremony of the 53rd Summer National Sports Competition 2026 was held at Shatkhira Sadar Upojila Auditorium today. The Upojila Nirbahi Officer distributed prizes among the winners at Chief Guest. Presided over by the Sadar Upojila Secondary Education Officer, the District Education Officer, Assistant District Education Officer and heads of various schools and madrasas attended the ceremony. Football and Babukhali Football 11 defeated Bashkota Football 11 in tiebreaker by 4-2 in the Shakil Sriti 8-team football tournament at Binodpur BK Secondary School Ground in Mohammadpur Upojila of Magura today. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Shrota Bandhu, apnara ei onushthan shunte pacchen Bangladesh Betar Khulna Kendro theke. Amontron janacche Baul Ganer onushthane. Prothome geyechen Sanjoy Das Sanjoy.

শ্রোতা বন্ধু, আপনারা বাউল গানের অনুষ্ঠান শুনছিলেন। এর বাকি অংশ শুনতে পাবেন মাগরিবের নামাজের আজানের পর। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন। প্রথমেই নাতি রাসুল।
3: ইসলামের ওই বাগিচাতে

হয় আমার প্রতিদান, আল্লাহ আমার দয়ার সাগর।

আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনলেন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধু, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাউল গানের অনুষ্ঠানে। এবারে গিয়েছেন সন্তোষ মজুমদার।

সুশান্ত ব্যানার্জি, এরপর বিজন কুমার বিশ্বাস, সবশেষে প্রতুল হাজরা।

0: শ্রোতা বন্ধু, বাউল গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। দেশকে ভালোবাসুন, দেশবাসীকেও ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন কর্ম থেকে বিরত থাকুন। জাতি আপনার প্রতি চেয়ে আছে, আপনার সামান্যতম প্রচেষ্টায় জাতির উন্নতি হতে পারে। সহনশীলতা একটি মহৎ গুণ, আমাদের প্রত্যেকের উচিত সহনশীল হওয়া এবং ধীর স্থিরভাবে কাজ করে যাওয়া।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 79% এবং সন্ধ্যে 6টায় 90%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5:42 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:11। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river poles valid till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now, forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Rangpur, Rajshahi, Moymansingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Potuakhali, 33.7 degrees Celsius, and the minimum was at Tangail, 23.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 32.3 degrees Celsius and minimum 28 degrees. Humidity recorded in air at 9 AM was 79% and at 6 PM 90%. Sunrise over Dhaka tomorrow at 5:42 AM and sunset at 6:11 PM. And that's all for weather for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর উপস্থিতিতে 27 জুলাই 2026 তারিখে নতুন করে স্পোর্টস 2026-2027 দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নতুন করে 2026-2027 আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধ করণীয়। অফিসে, বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় সম্ভাব্য লক্ষণ, হঠাৎ তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে, শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, পেট ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ এবং মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন সমবেত কণ্ঠে একটি দেশাত্মবোধক গান, রচয়িতা শেখ সিরাজুল ইসলাম।

0: শেখ সিরাজুল ইসলামের কথামালায় সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ শারাফত আলী দুলু। বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ খুলনা বিভাগীয় কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, খুলনা ঘূর্ণিঝড় ও ভূমিকম্প প্রবণ অঞ্চল, সরকারের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এজন্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও কার্যক্রম চালাতে হবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদুর রহমান রাসেল, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সিপিপি স্কাউটস, রোভার স্কাউট সহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলমনা বলেছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবৃদ্ধি ও ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পায়। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং নিরালা আবাসিক এলাকাকে ডেঙ্গু মুক্ত রাখতে কেডিএ ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়েছে। তিনি আজ খুলনা মহানগরীর নিরালা পার্ক ও আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে কীটনাশক স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেডিএর চেয়ারম্যান বলেন, কেবল সরকারি উদ্যোগ বা কীটনাশক ছিটানোই নয়, ডেঙ্গু প্রতিরোধের জন্য যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা। খুলনাবাসীর দুর্গম লাগবে কর্ম পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে কেডিএ। তিনি আরও বলেন, মশার উপদ্রব হ্রাস ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির আওতায় নিরালা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, ঝোপঝাড় এবং বাসাবাড়ির চারিপাশের মশার প্রজননস্থলে আধুনিক ফগার মেশিনের সাহায্যে লার্ভিসাইড ও ফগিং ওষুধ স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে কেডিএর আওতাধীন অন্যান্য আবাসিক এলাকা, সড়কের পাশে ড্রেন ও মহানগরীতেও এই মশক নিধন অভিযান চালানো হবে। কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা নগরবাসীর নিজ নিজ বাসাবাড়ি, ফুলের টব, আঙ্গিনা ও ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। কেডিএ সচিব সৈয়দ ফারুক আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরমান হোসেন, পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপি সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান মনি সহ স্থানীয় প্রতিনিধি, নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক এক সেমিনার আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পুষ্টি ও নিয়মানুবর্তিতার উপর গুরুত্ব আরোপ করেন। উপাচার্য বলেন, অনিয়মিতভাবে খাবার গ্রহণ এবং অতিরিক্ত রাত জাগার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিক্ষার্থীদের নিয়মিত ও পরিমিত খাবার গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড হাফিজুর রহমান ও অধ্যাপক ড আসাদুদ্দৌলা এতে কি নোটিস স্পিকার ছিলেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতির সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ও সহসভাপতি সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনার বৈকালী বিভাগীয় স্টেডিয়ামে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা মহানগর ও খালিশপুর থানা বিএনপির নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। শহীদ নায়ক আব্দুল জব্বারের 61তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার শহীদ নায়ক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1965 সালে শহীদ নায়ক আব্দুল জব্বার ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় ট্যাঙ্ক ধ্বংস করতে বুকে ডিনামাইট বেঁধে শত্রুপক্ষের ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়ে ট্যাঙ্ক ধ্বংস করে শাহাদাত বরণ করেন। 53তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার এবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ যশোরের শার্শা উপজেলার আমরাখালী ও বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে 13,95,500 টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় সামগ্রী আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম। আসো সাজু ভাবি, বকুলি কাকা কেমন আছো?
5: তোমার
4: বাসা আসার সময় খোঁজ নিয়ে এলাম, কয় বকুলি যে দল বল নিয়ে এডিস মশার দমনে দৌড়াদৌড়ি করতেছে, তো এইটা ভালো কথা। কারণ আমরা যদি সবাই মিলে যদি আমাকে সচেতন হইতে হবে, আর আমরা নিজেরা যদি একার জন্য, আমি যদি তোমারটা পরিষ্কার করি, তুমি আমারটা করলা, ভাবি আমারটা করলো, আমি ভাবিটা করলাম,
5: কিংবা সবাই মিলে
4: এডিস মশা কিন্তু এখন কিন্তু আমাকে সবচেয়ে বেশি বড় রকমের বিপদ হয়ে
5: দাঁড়িয়েছে। মনে করো চিকুনগুনিয়া হয়, তারপরে বেরোয় যে মনে করো ডেঙ্গু
6: হয়।
5: এই যে আমারে মনে করো এক বান্ধবী আছে, তাই এবং তার দুটা ছাওয়া একসাথে মনে করো ডেঙ্গু হয়েছে।
4: এডিস মশা হলো ডেঙ্গু জ্বরের বাহক, বুঝছো? এডিস মশা কিন্তু ডেঙ্গু জ্বর বহন করে। এই এডিস মশার বিস্তার রোধে বাড়ির ভেতর এবং চারপাশ নিয়মিত ভাবে আমাকে পরিষ্কার
6: করতে,
5: আর পানি জমতে দেওয়া যাবে না।
4: আবার গৃহস্থলী কাজে পানি জমিয়ে রাখতে হইলে হ্যাঁ পাত্রটি ভালোভাবে ঘষে পরিষ্কার করে রাখতে হবে। আরেকটা জিনিস ছিল তোমার, এই যে আমরা এই ফ্রিজ ব্যবহার করি না, এই ফ্রিজের ট্রের মধ্যে কিন্তু পানি জমে থাকে, এই পানি কিন্তু পরিষ্কার করতে হবে।
5: তারপরে মনে করো যে শহর এলাকার যারা এসি ব্যবহার করে, মনে করো তামারে ওই যেটা সেটা পানি জমি থাকা যাবে না, ফ্রিজের পানি ছিলেও পরিষ্কার করা লাগবে। তারপরে নারিকেল খায় মেলা ফেলে দেয়
4: ডাক্তার, সুস্থ আছি। তো আমাকেও যারা শ্রোতা বন্ধুরা আছে তাকেও খোঁজ খবর একটু নেই, কৃষিজীবী ভাই বোন শ্রোতা বন্ধুরা, আপনারা যেখান থেকে আমাদের আসরটা শুনতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা যেভাবে আপনাদের পরামর্শ দিই এই যে ডেঙ্গু জ্বর নিয়ে, এডিস মশা দমন নিয়ে, আশা করি আপনারা সেসব বিষয়গুলি সচেতনতার সাথে পালন করবেন, তাহলে কিন্তু আমরা সবাই এই ডেঙ্গু জ্বরের থেকে মুক্ত থাকতে পারবো, তাই না?
5: ঠিক কথা।
4: তাহলে আসো আমরা,
5: তবে ভয় পাওয়া যাবে না, ভয় পাইলেই সমস্যা, সচেতন থাকা লাগবে।
4: তাহলে আমরা অনেক কথা কইলাম, তাহলে আসো এখন আসরের কাজটা শুরু করি। তো আধুনিক পদ্ধতিতে 12 মাসই সজিনার চাষ, আমরা তো জানি যে বিরাট একটা সজিনা গাছ আছে, সজিনা হইলে পায়রা খায়, সজিনা শেষ হয়ে গেলে দেখি পাতা পাতা পড়ে
5: যায়। পাতা বলে মনে করো মেলা পুষ্টি বলে, সমৃদ্ধ বলে পাতা বলে,
4: কিন্তু
5: সবই সব
4: কিন্তু আসো আজকে আমরা শুনবো আধুনিক পদ্ধতিতে 12 মাসই সজিনার চাষ, এই বিষয়ে একটা আলোচনা আছে। তাহলে আসো আমরা আলোচনাটা আগে শুনে পরে কথা বলি।
5: আচ্ছা শুনি, ঠিক আছে।
7: সজিনা ডাটা আমাদের অনেকেরই প্রিয় সবজির তালিকায় রয়েছে। এই সময় বাজারে বেশ রসালো এবং লম্বা আকারের 12 মাসের সজিনা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই 12 মাসের সজিনার চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আধুনিক পদ্ধতিতে 12 মাসের সজিনার চাষ সম্পর্কে আজ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। এ বিষয়ে জানাতে আজ আমাদের আসরে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
8: 35% আমিষ রয়েছে, এবং এই কারণে যারা নিরামিষ ভোজী তাদের জন্য সজনাটা উৎকৃষ্ট সবজি হিসেবে পরিচিত। আর যদি বিভিন্ন আমরা জিনিসের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যায় সজনার অনেক গুণ রয়েছে, যেমন প্রতি আউন্স সজনাতে প্রায় চায়ের গ্লাস দুধের সমপরিমাণ ক্যালসিয়াম রয়েছে, চারটি কমলার সমপরিমাণ ভিটামিন সি রয়েছে এবং তিনটি কলার সমপরিমাণ পটাশিয়াম রয়েছে। সজিনা দুর্বল হাড়কে শক্ত করে, শরীরে রক্ত শূন্যতা দূর করে এবং সজিনা ডাটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে। এই কারণে যে সমস্ত যারা ব্লাড প্রেশারে আক্রান্ত তাদের জন্য কিন্তু সজনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আস থাকায় নিয়মিত যদি সজনা ডাটা খাওয়া হয় তাহলে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ রাখা যায়।
7: আপনি বলছিলেন সজনের উপকারিতা পুষ্টিগুণ এবং বেশ কিছু রোগ থেকেও যে আমাদের বাঁচায় সেটাও চমৎকার ব্যাপার। এবারে জানতে চাইছি বারো মাসি সজনের জন্য কোন যাত্রী আসলে নির্বাচন করা উচিত?
8: বারো মাসি সজনার জন্য বিদেশ থেকে আমদানি করা ODC-3 যাত্রী কিন্তু বিভিন্ন জায়গায় চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে, যেটা প্রায় ৬ মাসে ফল ধরা শুরু হয়। আর এর ডাটাটা কিন্তু বেশ লম্বা হয়, দেখতে বেশ মোটাসোটা আকারে হয়, খেতে সুস্বাদু এবং খেতে বেশ নরমও লাগে।
7: এটাই বোধহয় এখন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এই সজনে চাষের জন্য মাটি কিভাবে তৈরি করব?
8: সজনার জন্য কিন্তু সর্বদা শুষ্ক আবহাওয়া দরকার। সজনা গাছটা কিন্তু পানি সহ্য করতে পারে না, এই জন্য জলাবদ্ধতা হলে গাছের গোড়াটা পচে যেতে পারে। এই কারণে পানি দাঁড়ায় না, বন্যামুক্ত জৈব পদার্থ রয়েছে এমন উঁচু জায়গায় সজনা চাষ করতে হবে। আর মাটিটা সব থেকে ভালো হয় যদি দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটি হয়। স্যাঁতসেঁতে এবং লবণাক্ত মাটিতে এবং জলাবদ্ধ মাটিতে সজনা গাছের বৃদ্ধি, ফুল এবং ফল ধারণটা ব্যাহত হয়। এছাড়া জলাবদ্ধ হলে গাছের গোড়াটা পচে যেতে পারে, যেটা মানে গাছের জন্য খুব ক্ষতিকারক।
7: বারো মাসে সজনের চারা কিভাবে তৈরি করা হয়?
8: সজনার বংশ বিস্তারটা আমরা কিন্তু দুটো উপায় করতে পারি। এটা সরাসরি বীজ থেকে, একটা কাটিং করে অর্থাৎ ডাল কেটে। বীজ থেকে চারা তৈরির জন্য পরিপক্ক সজনাটা আমাদের সংগ্রহ করতে হবে, সেটা করা যেতে পারে মে মাস থেকে যখন সজনা হয়, এবং বীজটা আলাদা করে আমাদের শুকিয়ে ভালো করে সংরক্ষণ করতে হবে। জুন জুলাই মাসে বা আষাঢ় শ্রাবণ মাসে বীজতলা ভালোভাবে কুপিয়ে সেখানে আমরা কিছু জৈব সার দেবো, সেটা হতে পারে পচা গোবর দিয়ে, এবং 10-15 সেন্টিমিটার দূরে দূরে সারি করে বীজতলায় বারো মাসে সজনা বীজটা লাগাতে হবে। চারা গজানো থেকে শুরু করে চারা উঠানো পর্যন্ত বীজতলাটা কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে এবং প্রয়োজনে সেচ প্রদান করতে হবে। চারার বয়স যখন 50-60 দিন হবে তখন আমাদের মূল জমিতে লাগাতে হবে, এবং চারা রোপণের সময় চারা প্রতি 2-3 কেজি জৈব সার দিতে হবে, 150-200 গ্রাম TSP আর 100 গ্রাম থেকে প্রায় 150 গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে, তাহলে চারার বৃদ্ধিটা ভালো হবে। অনেকে কিন্তু সজনা চারাটা সার না দিয়েও করতে পারেন, কারণ এটা কিন্তু অনেকটা অবহেলিত জায়গাও কিন্তু চাষ করা যায় এবং তেমন যত্ন না করলেও সজনা হয়। তবে যদি আমরা বেশি ফলন চাই তাহলে সেখানে আমাদের সার কিছুটা প্রয়োগ করতে হবে।
7: কাটিং রোপণ পদ্ধতিটা কিরকম?
8: কাটিংটা আমরা সরাসরি মূল জমিতে রোপণ করা হয়, এবং কাটিং রোপণের জন্য সবথেকে ভালো সময় হলো এপ্রিল থেকে মে মাস। আর মূল জমিতে লাগানোর সময় প্রতিটা কাটিং এর 1/3 ভাগ মাটির নিচে রাখতে হবে, আর লাগানোর পরে কাটিং এর মাথাটা আলকাতরা দিয়ে একটা পলব দিতে হবে যাতে মাথাটা শুকিয়ে না যায়, কারণ শুকিয়ে গেলে সেখান থেকে চারা গজানো সমস্যা হতে পারে।
7: আমরা সবাই জানি যে কোনো ফসলেই আসলে পোকা দমনের জন্য এবং রোগ দমনের জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে হয়। সজিনার ক্ষেত্রে কি কি করতে হয়?
8: সজিনা গাছে কিন্তু পোকার আক্রমণটা কম হয়। যে সমস্ত পোকার আক্রমণ হয় তার মধ্যে রয়েছে বিষা পোকা। বিষা পোকা কাণ্ড এবং পাতায় গুচ্ছাকারে থাকে। শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া সজিনা গাছ কিন্তু মাকড় দ্বারাও আক্রান্ত হতে পারে এবং এর ফলে পাতাটা হলুদ হয়ে যেতে পারে। পোকা দমনের জন্য আমরা যে জৈব পদ্ধতি আছে সেখানে নিম বিসিডিন প্রয়োগ করতে পারি। এছাড়া রাসায়নিক কীটনাশকের ভিতরে রয়েছে সুমিথিন, সিম্বুজ অথবা যে কোনো একটি কীটনাশক প্রতি 10 লিটার পানিতে 25 মিলিলিটার হারে মিশিয়ে আমাদের পোকা করে পোকাগুলো নিয়ন্ত্রণ করা যাবে। আর সজনা গাছে কিন্তু রোগটা খুব কম হয়। মাঝে মাঝে ফল পচা রোগ হতে পারে, শিকড় পচা রোগ হতে পারে, বাকলটাও পচে যেতে পারে, আর জলাবদ্ধ মাটিতে কিন্তু শিকড় পচা রোগটা বেশি হয়। এই জন্য আমাদের মাটিটা নির্বাচনটা খুব ভালো করতে হবে। আর যদি শিকড় পচে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা নেতিয়ে পড়ে, পাতাটা হলুদ হয়ে যায়। তাই এই যে রোগটা দমন করার জন্য আমরা বিস্টিন, থিওবিট, বোধো মিক্সার, ডাইথেনিয়াম 45 অথবা রিডোমিল গোল্ড, আমরা যে কোনো একটি কীটনাশক, আমরা ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে করে গাছটাকে রোগ থেকে মুক্ত করতে পারি।
7: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার
8: জন্য। আপনাকেও ধন্যবাদ।
4: হ্যাঁ, আমরা শুনলাম আধুনিক পদ্ধতিতে বারো মাসে সজিনার চাষ। দেখছো কত সুন্দর তো আসো। এখন আমরা একটা কৃষি বিষয়ক গান শুনি। শিল্পী মোহাম্মদ রফিক হাসান, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, সুরকার রফি মোহাম্মদ খান। তাহলে আসো আমরা গানটা শুনি।
5: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা এই কৃষি বিষয়ে গানটা শুনলাম, গানটা খুব ভালো লাগলো।
1: আচ্ছা
0: বকুলি, তোমার হাতে একটা কাগজ দেখতেছি।
1: হ্যাঁ, ওই যে একটা ঘোষণা আছে ভাই,
0: ওই
1: যে আগামী 8-9-2026 তারিখ মঙ্গলবার, এই যে এই অনুষ্ঠানে আমাদের দেশ আমার মাটি আমার 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি, আবার কই ওই যে বিষয়টা, ওই যে আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিয়া ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন ক্রপ সুইং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। মানে উনি আমাদের এই প্রশ্ন প্রশ্ন করলে সেলের
0: উত্তর দিবে।
1: এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে এই যে এই নাম্বার গুলো ফোন দেওয়া লাগবে, 0244-813268 থাকি 70 পর্যন্ত, এবং 0244-813277 থাকি 79 পর্যন্ত নাম্বারে মানে ফোন দেওয়া লাগবে। আবার কমু ভাই,
2: আবার
1: 0244-813268 থাকি 70 পর্যন্ত, ফির 0244-813277 থাকি ওই যে 79 পর্যন্ত নাম্বারে সরাসরি ফোন করলে করিয়ে প্রশ্ন করলে তাকে উত্তর দিতে পারবে। ওই যে আপা থাকবে না, ডক্টর সালমা লাইজু আপা, উনি দিবে অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। তারপরে আবার মনে করো মোবাইল অ্যাপেও শুনতে পারবে, তাছাড়াও মনে করো ওই যে ফেসবুক পেজ আছে না, সেটাও শুনতে পারবে, যে www.facebook.com/bangladeshbetar তো সরাসরি কিন্তু উপভোগ করে।
0: আচ্ছা ধন্যবাদ বকুলি তোমারে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা যে যে নাম্বারগুলি বলা হইল এই নাম্বারগুলির মধ্যে ফোন করে আপনারা যে বিষয়টা বলা হলো এই বিষয়ভিত্তিক প্রশ্ন করে আপনারা আপনাদের উত্তর জেনে নিতে পারেন। তো আসো এবার আমরা আরেকটা বিষয়ে জানি, আমন ধানের বালাই ব্যবস্থাপনা। এই বিষয়ে বলতেছেন এ কে এম শামীম আলম, অতিরিক্ত পরিচালক, অবসরপ্রাপ্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আসো তার কাছ থেকে বিষয়টা আমরা শুনি।
1: আচ্ছা আচ্ছা শুন।
3: আমাদের দেশের খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় উপাদান হল ধান। তার মধ্যে আমন মৌসুমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি নির্ভর ও বর্ষা পরবর্তী আবহাওয়ায় চাষ হয়। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া, বাতাসের উচ্চ আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে আমন মৌসুমে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় ও রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। আমনে বালাইয়ের আক্রমণ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব যদি সঠিক সময়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করা যায়। ফসল বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে এ সকল ব্যবস্থাপনা করতে হয়, যেমন বালাই সহনশীল জাতের চাষ, এলাকাভেদে অনুমোদিত এবং রোগ পোকা সহনশীল আমন ধানের বিভিন্ন জাত রয়েছে সেগুলো চাষ করা যায়, যেমন BR11, বৃধান 49, 51, 52, 75 এবং বৃধান 87। বিশোধন করেও আমন ধানের বালাই ব্যবস্থাপনা অনেকাংশে করা সম্ভব হয়। নিরোগ এবং পুষ্ট বীজ দিয়ে চারা তৈরি করতে হবে। রোপণের আগে অনুমোদিত ছত্রাকনাশক মিশিয়ে বীজ শোধন করে নিলে চারা অবস্থায় ছত্রাকজনিত রোগ অনেক কম হয়। আগের ফসলের নাড়া বা অবশিষ্টাংশ পুড়িয়ে বা মাটির সাথে মিশিয়ে চাষ করে পচিয়ে ফেলতে হবে। আইলের আগাছা পরিষ্কার রাখতে হবে, কারণ এগুলো অনেক পোকা এবং রোগের বিকল্প পোষক হিসাবে কাজ করে। সুষম সারের ব্যবহার করতে হবে। পরিমিত পরিমাণে সার ব্যবহার করতে পারলে, বিশেষ করে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারে গাছ নরম হয়ে পড়ে এবং সেক্ষেত্রে রোগ পোকার আক্রমণ বেড়ে যায়। ইউরিয়ার সাথে সমপরিমাণ বা প্রয়োজনীয় MOP সার দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পানি ব্যবস্থাপনা বালাই দমনে বিশেষ ভূমিকা রয়েছে। পানি শুধু গাছের ধান বৃদ্ধি ঘটায় না, বরং সঠিকভাবে পানি নিয়ন্ত্রণ করতে পারলে অনেক পোকা এবং রোগ সহজেই দমন করা যায়। এক্ষেত্রে ভিজানো এবং শুকনো পদ্ধতি সবচেয়ে ভালো। জমিতে একটানা পানি জমিয়ে না রেখে মাঝে মাঝে শুকাতে হবে। বিশেষ করে বাদামী গাছ ফড়িং এবং খোল পচা রোগের আক্রমণ কমাতে জমিতে 3-4 দিন পানি আটকে রেখে তা বের করে দেওয়া এবং মাটি কিছুটা শুকানো বেশ কার্যকর। রোপণকালীন সময়ে পানি নিকাশের ব্যবস্থা করতে হবে। চারা রোপণের প্রথম 2-3 সপ্তাহ হালকা পানি রাখতে হবে যাতে আগাছা না জন্মায়। তবে অতিবৃষ্টির কারণে অতিরিক্ত পানি জমে গেলে দ্রুত নিকাশের ব্যবস্থা করতে হবে। আমন মৌসুমে বেশ কিছু মারাত্মক পোকার আক্রমণ ঘটে থাকে, যেমন মাজরা পোকা। এগুলি পোকার ক্যাটালিপার বা ক্রিয়া কাণ্ডের ভেতরে ঢুকে ভিতরের অংশ খেয়ে ফেলে। বাড়ন্ত গাছে আক্রমণ হলে মাজরা মরা বা ডেড হার্ট লক্ষণ দেখা যায়। শীষ বের হওয়ার সময় আক্রমণ হলে সাদা শীষ বা ব্ল্যাঙ্ক হেড তৈরি হয়। এ রোগ দমনের ক্ষেত্রে ক্ষেতের ভিতরে ডালপালা বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে যাতে পাখি বসে পোকা এবং মাকড় খেতে পারে। আলোর ফাঁদ ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে অনুমোদিত রাসায়নিক কীটনাশক সঠিক মাত্রায় দিতে হবে। বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা, এগুলো গাছের গোড়ায় বসে রস চুষে খায়। গুঁড়ো ক্ষেতে ধান পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যায়, যাকে হপার বার্ন বলে থাকি। জমিতে পর্যাপ্ত বাতাস চলাচলের জন্য প্রতি 8 থেকে 10 সারি পরপর একটি সারি ফাঁকা রাখতে হবে। ক্ষেতের গোড়ার পানি সরাতে হবে। আক্রমণ দেখা দিলে অনুমোদিত রাসায়নিক কীটনাশক সঠিক মাত্রায় গাছের গোড়ায় লক্ষ্য করে স্প্রে করতে হবে। পাতা মোড়ানো পোকার ক্ষেত্রে কিড়া পাতার দুই প্রান্তে সিল্কের সুতো দিয়ে মুড়িয়ে ভেতরের থেকে সবুজ অংশ কুড়ে কুড়ে খায়, ফলে পাতায় সাদা লম্বা দাগ পড়ে। এগুলি দমনের ক্ষেত্রে ল্যাম্পপোস্ট বা আলোর ফাঁদ দিয়ে মথ আটকানো যেতে পারে। ক্ষেতের বাঁশের কঞ্চি বা ডাল পুঁতে দেওয়া গেলে এবং অতিরিক্ত আক্রমণ হলে অনুমোদিত রাসায়নিক কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। গান্ধী পোকাও এই সময় বেশি দেখা দেয়। ধান যখন দুধাবস্থায় থাকে তখন এরা দানার রস চুষে খায়, ফলে দানা চিটা হয়ে যায়। ক্ষেতের পাশে মরা কাঁকড়া বা সুটকি ঝুলিয়ে রেখে বা বিকালে কেরোসিন মিশ্রিত দড়ি ধানের উপর দিয়ে টেনে দিলে এ পোকা দমন হতে পারে। প্রয়োজনে রাতে ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এ সময় বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়ে থাকে, যেমন খোল পড়া রোগ। এই রোগের প্রথমে মাটির ঠিক উপরে পাতার খোলে সাপের চামড়ার মতো বা মার্বেল আকৃতির ধূসর সবুজ দাগ পড়ে এবং পরে দাগগুলো বড় হয়ে পুরো পাতায় ছড়িয়ে পড়ে। এ রোগ দমনের ক্ষেত্রে গাছের গোড়ায় ভালো আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। ইউরিয়া সার ধাপে ধাপে প্রয়োগ করতে হবে। পটাশ সারের মাত্রা বাড়িয়ে দিতে হবে। আক্রমণ তীব্র হলে অনুমোদিত ছত্রাকনাশক সঠিক মাত্রায় 5 থেকে 7 দিন পরপর স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগের ক্ষেত্রে পাতার আগা বা কিনারা থেকে তরঙ্গাকারে হলুদ হয়ে শুকিয়ে আসে এবং পরে ধূসর বা সাদাটে রং ধারণ করে। এর দমনের ক্ষেত্রে জিঙ্ক এবং পটাশার ব্যবহার বাড়াতে হবে। আক্রান্ত জমিতে পানি প্রবাহ বন্ধ রাখতে হবে। আক্রমণ তীব্র হলে অনুমোদিত রাসায়নিক জাতীয় বালাইনাশক ব্যবহার করতে হবে। ব্লাস্ট রোগের ক্ষেত্রে পাতায় চোখ আকৃতি দাগ পড়ে, কাণ্ডের গিট কালো হয়ে ভেঙে যায় এবং শীষের গোড়া পচে দানা চিটা হয়ে যায়। এ রোগ দমনের ক্ষেত্রে রাসায়নিক ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে। আন্তঃপরিচর্যাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আইল ফসল চাষ করা যেতে পারে। ক্ষেতের আইলে তিল, সূর্যমুখী এবং বালাই প্রতিরোধী গাছ লাগালে তা প্রাকৃতিক শত্রু পোকাকে আশ্রয় দেয়, যা ধানের ক্ষতিকর পোকা ধ্বংস করে। জৈবিক বালাইনাশক যতদূর সম্ভব স্প্রে করা যেতে পারে। সুষমভাবে তদারকি করতে হবে। প্রতিদিন সকালে বা বিকালে ক্ষেত ঘুরে দেখতে হবে। পোকার উপস্থিতি অর্থনৈতিক ক্ষতির সীমা অতিক্রম করলেই কেবল রাসায়নিক বালাইনাশক বেছে নিয়ে প্রয়োগ করতে হবে। আমন ধানের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে নিয়মিত ক্ষেত তদারকি, সঠিক সময়ে সঠিক বালাই ব্যবস্থাপনা বেশ জরুরি। ঢালভাবে রাসায়নিক বিষ ব্যবহার না করে পার্চিং, আলোর ফাঁদ, সুষম সার এবং পানি নিষ্কাশনের মতো প্রাকৃতিক ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এতে উৎপাদন খরচ যেমন কমে যাবে, তেমনি আমাদের পরিবেশ এবং ধানের উৎপাদন বেড়ে যাবে।

0: রাজুর দুই দিন থেকে অসুখ, তুমি দেখি চুপ করে বসে আছো।
1: আরে পোলাপান গো, অসুখ বিসুখ হয় তাই বলে এত ভাবা ভাবের কি আছে?
0: অসুখ যখন শুরু হয় তখনই তার চিকিৎসা করা উচিত। তুমি রাজুরে ডাক্তারের কাছে নিয়ে যাও।
1: ডাক্তারের কাছে নেওয়া লাগবো না, ডাক্তার সাহেব নিজেই আইবেন।
0: ডাক্তার সাহেব কি জানে আমাগো রাজুর অসুখ? খবর না দিলে ডাক্তার সাহেব আইব কেমনে?
1: শোনো, পোলার লেগা মায়ের যেমন চিন্তা, বাপের ভাবনাও কম না।
0: তোমার কথা শুনে তো সেরকম মনে হইতেছে না।
1: আমি ডাক্তার সাহেবরে আইতে খবর দিছি।
0: এই কথা আগে কইবা না।
2: আলম,
1: ওই যে ডাক্তার সাহেব আয়া পড়ছেন।
2: এই যে আলম, তোমার ছেলে আবার কি অসুখ বাঁধালো?
0: কিছুই বুঝতাছি না।
2: আচ্ছা আচ্ছা, আমি দেখছি।
1: কেমন বুঝলেন ডাক্তার সাহেব?
2: হ্যাঁ, অনিরাপদ খাবার খাওয়ার কারণে ও অসুস্থ হয়ে পড়েছে।
0: খাবারে আবার অনিরাপদ কি ডাক্তার সাহেব?
2: মানসম্মত স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারই

0: কারণ কিছু লোক নিজেদের স্বার্থে শিশুদের খাদ্যে ভেজাল মেশাচ্ছে, কৃত্রিম রং দিয়ে লোভনীয় করছে, অস্বাস্থ্যকর জিনিস ব্যবহার করে মুখরোচক করছে। শিশুরা এইসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে।
1: ডাক্তার সাহেব হাসা কথা কইছেন, রাজুর তো ভাত খাইতে ইচ্ছা করে না, ওই সব দোকানের মজা খাইবার চায়।
2: এই খাবার যে অনিরাপদ, স্বাস্থ্যসম্মত না, এইটা জানলে তো মানা করতাম।
0: সেই কারণে কেনার সময় নিরাপদ খাবার দেখে কিনতে হবে। অনেক সময় মেয়াদ উত্তীর্ণ খাবারও শিশুদেরকে ভুলিয়ে ভালিয়ে গছিয়ে দেয়।
1: ডাক্তার সাহেব, শিশুরা তো অবুঝ, তাগো সাথে মানুষ এমন করে,
2: এগো শাস্তি হওয়া উচিত।
0: সরকার নানাভাবে নিরাপদ খাবারের প্রতি তাগিদ দিচ্ছে, অনিরাপদ খাবারের বিরুদ্ধে বিভিন্ন আইন করেছে, শাস্তির ব্যবস্থাও আছে। তবুও কিছু কিছু মানুষ অর্থের লোভে নিজেদের স্বার্থে অনিরাপদ খাবার তৈরি ও বিক্রি করছে।
2: অহন থেকে আর আমরা রাজুরে দোকানের ওই সব অনিরাপদ খাবার খাইতে দিব না।
0: ঘরে তৈরি খাবারও অনেক সময় না জেনে না বুঝে ভুল করে অস্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করা হয়।
1: এইটা কোন কি ডাক্তার সাহেব?
0: হ্যাঁ ঠিকই বলেছি, বাজার থেকে শাকসবজি কিনে এনে মাটিতে রাখলে মাটিতে থাকা জীবাণু শাকসবজিতে লেগে খাদ্য অনিরাপদ হয়ে যায়।
2: শোনো বউ, ভালো কইরা শুইন রাখো।
0: রান্না করা খাবার কাঁচা সবজির পাশাপাশি রাখা উচিত নয়?
1: আমরা তো এসব জানি না বলে রাখি ডাক্তার সাহেব।
0: অনেকেই সেটা জানে না। সবচেয়ে বড় কথা, খাবারের আগে ও পরে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ময়লাযুক্ত হাতে নিরাপদ খাবার খেলেও সে খাদ্য অনিরাপদ হয়ে যায়।
1: অহন থেকে ডাক্তার সাহেব যেমনে কইলেন সেভাবেই খাবার তৈরি করুম, পোলারও খাওয়াম।
0: তাহলেই দেখবে তোমাদের রাজু অনিরাপদ খাবারের কারণে আর অসুস্থ হবে না।
3: যারা বড় আছে, যারা যারা মুরব্বী যারা আছে, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করতে।
4: আর শোনো ভাই, ওই যে করোনার সময় আমরা যে রকম স্বাস্থ্যবিধি মানি চলছিলাম না, ওই রকম স্বাস্থ্যবিধি মানি চললেও কিন্তু এখনো আমরা অনেক বেশি ভালো থাকি।
3: হ্যাঁ যাক, আমরা কথায় কথায় প্রায় আসরের শেষ প্রান্তে চলে আসছি, আমাদের কিন্তু এখন যাওয়ার পালা, তাই না? যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরের তত্ত্বাবধায়ক ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা একসাথে উঠি,
4: চলো উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুরবার। দুরবারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী
1: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: দুরবারে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গান, আমি কার জন্যে পথ চেয়ে রব, আমার কি দায় পড়েছে। শিল্পী ফেরদৌসী রহমান ও খন্দকার ফারুক আহমেদ, ছায়াছবি অমর প্রেম।

গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে। স্বরলিপি ছায়াছবির এই গানটি শুনবেন শিল্পী রুনা লায়লা।

0: শনি ভাই বোনেরা শুনছেন দুর্বার অনুষ্ঠান। অনুষ্ঠানের বাকি অংশ শুনব এশার নামাজের আজানের পর।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: শনি ভাই বোনেরা, এশার নামাজের আজানের পর আমরা আবারও ফিরে এলাম দুর্বার অনুষ্ঠানে। এখন শুনবেন অনেক দামে কেনা ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

0: বাংলাদেশ বেতার। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: শনি ভাই বোনেরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির এবারে গানটি নেওয়া হয়েছে মিস ডায়না ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন তপন চৌধুরী ও কনক চাপা।

আমার কল্পনায় জলছায়ারা ডুব খায়, পিছে ফিরে দেখো না। শিল্পী হাবিবের কণ্ঠে তুফান ছায়াছবির এই গানটি শুনবেন।

0: তুফান ছায়াছবির এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আর সাথে সাথে শেষ হয়ে এল দুর্বার অনুষ্ঠানের সময়ও। আপনাদের সাথে আমি ছিলাম এতক্ষণ কামাল চৌধুরী আর
1: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ সহজ জয় পেয়েছে। আজ অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 5-1 গোলে পাকিস্তান নারী দলকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। বাংলাদেশের পক্ষে লনিমা নূপুর, নাদিরা, সারিকা রিমন, কোয়ানা আক্তার ও আইরিন রিয়া একটি করে গোল করে। এই জয়ের ফলে বাংলাদেশ নারী দল 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এদিকে টুর্নামেন্টের পুরুষ বিভাগে আজ মালয়েশিয়ার কাছে বাংলাদেশ 4-2 গোলে পরাজিত হয়েছে। সহজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। আগামীকাল একই ভেন্যুতে পাকিস্তান হংকং নারী দলের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে আগামী বুধবার বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্ট পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। উজবেকিস্তানে অনূর্ধ্ব 20 এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে ভারত জয়লাভ করেছে। আজ অনুষ্ঠিত খেলায় ভারত 3-0 গোলে বাংলাদেশকে পরাজিত করে। বাছাই পর্বের সবকটি ম্যাচে পরাজিত হয়ে বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্ব থেকে বিদায় নিয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় কাপালেশ্বর ফ্রি শিল্ড ফুটবল টুর্নামেন্টে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঠখোলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। আজ স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা 5-1 গোলে উত্তরা এফসি ঢাকা ফুটবল একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। নরসিংদীর বেলাবৌ উপজেলার আড়িয়াল খাঁ নদে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নরসিংদী সহ বিভিন্ন এলাকা থেকে 6টি দল অংশ নেয়। এতে সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার দল চ্যাম্পিয়ন এবং নরসিংদীর দল রানার আপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৌকাবাইচ দেখতে আড়িয়াল খাঁ নদের দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। করতলি আর বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনায় সুরমা নদীতে আজ গ্রামবাংলার ঐতিহ্যবাহী এক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে 12টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান লাভকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10ই সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4-দিনব্যাপী এ প্রতিযোগিতা জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অংশ নেবেন। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এর বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে দলটি প্রস্তুত শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রধান কোচ টমাস টুলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 22শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25শে সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে খেলবে।
এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন, সচেতন জীবনযাপনের মাধ্যমে সুস্থ আছেন। বন্ধুরা, সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবেশ ও প্রকৃতি সুরক্ষা, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সংসার জীবনের শুরুতে পরিকল্পিত উপায়ে ছোট পরিবার গড়ে তোলা, সবখানেই সচেতনতা প্রয়োজন। আর আমরা সবাই যত বেশি সচেতন থাকব ততই ভালো থাকতে পারব। আর দিন শেষে আমরা সবাই চাই সবাই যেন ভালো থাকি আশেপাশের সকলকে নিয়ে।

0: আমন্ত্রণ ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন বরাবরের মতো এই সপ্তাহ আপনাদের চিঠি এবং ইমেল আমরা পেয়েছি। সবকিছু নিয়ে হাজির হয়ে গিয়েছি একেবারে সময় মতো। চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত আজকের ডাকবাক্স অনুষ্ঠানে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ আরমান মোল্লা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান যেমন শিক্ষণীয়, তেমন জীবন সংসার পরিকল্পিতভাবে সাজাতে সহযোগিতার পথ দেখায়। যেমন কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, এসগরি ছোট পরিবার সহ স্বাস্থ্যই সুখের মূল, গুণীজনের কথা, তারুণ্যের কণ্ঠ, এইসব প্রতিটি শিক্ষণীয় অনুষ্ঠান গানের কথায়, সুরের ভাষায়, জনসংখ্যার নাটক, বেতার কার্টুন, আমাদেরকে ছোট ও সুখী পরিবার গড়ার জন্য স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার পথ দেখায়।
1: মোহাম্মদ আরমান মোল্লা, জীবন সংসার পরিকল্পিতভাবে সাজাতে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান পথ প্রদর্শক হিসেবে ভূমিকা রাখছে বলে আপনি মতামত জানিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, এসো গরিব ছোট পরিবার, তারুণ্যের কণ্ঠ, নাটক, বেতার কার্টুন, এগুলো ছোট পরিবার গঠনে শ্রোতাদের সচেতন করছে বলেও মতামত জানিয়েছেন। আপনার এই মতামত আমাদেরকে অনুপ্রাণিত করবে। সবসময় থাকবেন জনসংখ্যা পুষ্টি সেলের সাথে। শুভকামনা আপনার জন্য।
0: মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন, বেতার আমার প্রাণ, তাই বেতার শুনছি 1974 সাল থেকে, ছোটবেলা থেকেই। তখন ভালো করে বুঝতাম না বেতারের মানুষগুলোর কথা। নানা, নানি, মামা, খালা ও অন্যান্য প্রতিবেশী একসঙ্গে বেতার শুনত। যখন বুঝলাম বেতার শোনা জরুরি এবং না শুনলে জ্ঞানের ভাণ্ডার শূন্য থেকে যাবে, তখন থেকে মনোযোগ সহকারে বেতার শুনতাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমার অন্তরের অন্তঃস্থলে রয়েছে, তাই পুষ্টি সেলের সকল অনুষ্ঠান 1977 সাল থেকে নিয়মিত শুনছি। বর্তমানে সুখের ঠিকানা শুনছি, স্বাস্থ্যই সুখের মূল, এসগরি ছোট পরিবার, প্রতিটি অনুষ্ঠানই আমি শুনে থাকি। আগস্টের 9 তারিখে আমার ঠিকানা বলা হয়নি, আগামীতে ঠিকানা বলবেন আশা করি।
1: শামীম শরীফ, আপনি 1974 সাল থেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনছেন, একই সাথে 77 সাল থেকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং বর্তমানে নিয়মিত শুনে যাচ্ছেন, এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। 9 আগস্ট ডাকবাক্স অনুষ্ঠানে আপনার ঠিকানা বলা না হয়ে থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনি ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে নিয়মিত লিখছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি, সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন, যতদিন জীবন আছে ততদিন ভালো মন্দ থাকবেই, তারপরও আমাদের সচেতন হয়ে চলতে হবে, কোন রোগ ব্যাধি যেন শরীরে স্থায়ীভাবে বাসা বাঁধতে না পারে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের সর্বদা ভালো থাকার জন্য প্রতিদিন নানা বিষয়ের উপর সচেতন করে তুলছে, তাই আমরা নিজেরা সচেতন থাকব, অন্যদেরও পরামর্শ দেব ভালো থাকার ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনবার জন্য।
1: ওয়াসিউর রহমান মিন্টু, ধন্যবাদ আপনার মতামত জন্য। সুস্থ থাকার জন্য সচেতনতা অত্যন্ত জরুরি, আর জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে শ্রোতাদের সচেতন করার চেষ্টা করে যাচ্ছে। সব শ্রোতা ভালো থাকুক, সুস্থ সুন্দর থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ চিঠির জন্য।
0: এবারে ইমেল থেকে পড়ছি। কালীগঞ্জ ঝিনাইদহ থেকে ইমেল পাঠিয়েছেন এস এম সবেদ আলী, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের জ্ঞান ও সেবার এক মহামূল্যবান বাতিঘর। কখনো ডাক্তার হয়ে রোগের পরামর্শ দেয়, অন্ধকারে জ্বালায় আশার আলো, কখনো জীবন পথে দেখায় সঠিক চলার দিশা। আপনি কিছু মতামত জানিয়েছেন বা প্রস্তাব করেছেন, সেগুলো হচ্ছে, অনুষ্ঠানে শ্রোতাদের বাস্তব জীবনের স্বাস্থ্য অভিজ্ঞতা প্রশ্নকে আরো বেশি জায়গা দেওয়া যেতে পারে, বিশেষজ্ঞ পরামর্শের পাশাপাশি সহজ ভাষায় স্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয় তথ্য তুলে ধরলে বাড়বে গ্রহণযোগ্যতা, তরুণদের জন্য আলাদা পর্ব কুইজ ও শ্রোতাদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তুলতে পারে প্রাণবন্ত, গ্রাম বাংলার মানুষের স্বাস্থ্য সমস্যা ও সাফল্যের গল্প, নারী শিশু ও প্রবীণ ও কিশোর কিশোরীদের প্রয়োজন ভিত্তিক অনুষ্ঠান এই আয়োজনকে করে তুলবে আরো সময় উপযোগী, শ্রোতাদের চিঠি, ফোন কল ও মতামতকে গুরুত্ব দিলে তৈরি হবে আপনজনের সম্পর্ক।
1: শ্রোতা বন্ধু এস এম সাবেদ আলী, আপনার ইমেইলের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনুষ্ঠান বিষয়ে বেশ কিছু মতামত বা প্রস্তাব দিয়েছেন। আপনি হয়তো খেয়াল করেছেন বা খেয়াল করে থাকবেন যে এসব অনেকগুলোই আমাদের অনুষ্ঠানে প্রতিফলিত হচ্ছে, তারপরও আপনার প্রস্তাবগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, আপনার ইমেইলে আপনি লিখেছেন, জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল মানেই হল মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। সমাজে বিরাজমান কুসংস্কারগুলো ধুয়ে মুছে মানুষের জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেওয়া, নাটক, গানে, কথায়, সুন্দর পরামর্শের মাধ্যমে সবাইকে সুখের ঠিকানায় পৌঁছে দেয়া। তাই বলার অপেক্ষা রাখে না, উক্ত সেলটি বাংলাদেশ বেতারের সেরা শাখা। মানুষের সঠিক পথ প্রদর্শনের পাশাপাশি সেলটি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বিনোদন, আর বিনোদনের মাধ্যমে মানুষ যে শিক্ষাগুলো পায় তা ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে, মানুষকে নিয়ে যায় আলোর দ্বার প্রান্তে।
1: অনেক ধন্যবাদ মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, আপনি খুব সুন্দর করে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। মতামতের জন্য কৃতজ্ঞতা। আশা করি নিয়মিত থাকবেন এই সেলের সাথে।
0: মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল ময়মনসিংহ থেকে ইমেল করেছেন, লিখেছেন, ইথার তরঙ্গে ভেসে আসা পুষ্টি সেলের সুর আর মেঠো গন্ধের ছোঁয়ায় পল্লী বাংলার ভোর জাগে। সেই সুরের ক্যানভাসে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল যেন এক তুলিহীন শিল্পী। প্রতিদিনের যান্ত্রিক খবরের ভিড়ে এই ইউনিট যেভাবে কোনো শুষ্ক নিয়ম বা কঠিন চিকিৎসা বিজ্ঞানের তথ্যকে পরম মমতায় ঘরের কিস্সা কাহিনী বানিয়ে তোলে তা সত্যি অবিশ্বাস্য। আমাদের গ্রামীণ সমাজের হাজারো প্রথার অজ্ঞতার আধার কাটিয়ে এই সেল যেভাবে আলো জ্বালাচ্ছে তা হৃদয় স্পর্শ করে। উঠোনের কোণে বসে থাকা প্রবীণ বৃদ্ধ কিংবা কোলে দুগ্ধপোষ্য শিশু নিয়ে চিন্তিত তরুণী মা, সবার কাছেই এর বার্তা যেন পরম আত্মীয়র মতো।
1: সাকিব হাসান বিদ্যুৎ, অনেক ধন্যবাদ। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের সকালের আয়োজনের কথা বলেছেন। মূলত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রতিদিন চারটি অনুষ্ঠান প্রচারিত হয় সকাল থেকে রাত পর্যন্ত। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল রয়েছে আপনাদের পাশে আপনাদের তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন আশা করি।
0: ডাকবাক্স অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়ে আমাদেরকে ইমেল করেছেন কয়েকজন বন্ধু, বলছি তাদের কথা। লক্ষ্মীপুর মেঘনার তীর থেকে ফয়সাল আহমেদ শাহেদ, আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় একটি আয়োজন ডাকবাক্স, সময় আর ব্যস্ততা আমাকে অনিয়মিত করে দেয়, আশা করি এখন থেকে নিয়মিত শুনব। সোনাতলা বগুড়া থেকে আব্দুর রউফ সাহেব, আপনি লিখেছেন, আপনাদের এই ডাকবাক্স অনুষ্ঠানটি শুনতে আমার খুব ভালো লাগে, আসুন সবাই বেতার শুনি, তথ্য সমৃদ্ধ জীবন গড়ি। এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে আর পি রাব্বি সরকার বলেছেন, নিয়মিত শুনছি।
1: ফয়সাল আহমেদ শাহেদ, আব্দুর রউফ সাহেব এবং আর পি রাব্বি সরকার, আপনারা তিনজনই ডাকবাক্সে নিয়মিত শ্রোতা, নিয়মিত শুনছেন, ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো। ডাকবাক্স আপনাদেরই অনুষ্ঠান, তাই নিয়মিত লিখবেন এবং শুনবেনও নিয়মিত।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই, ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ইমেলের ঠিকানা, বেতার phnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। মাদারগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন বিপ্লব খান, আপনি লিখেছেন, আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা। প্রতিটি অনুষ্ঠান থেকে আমাদের স্বাস্থ্য ও পরিকল্পিত পরিবার গঠনের শিক্ষা আমরা পেয়ে থাকি। স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠের মাধ্যমে প্রতিটি উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবদানের অনুষ্ঠান আপনি কেমন আছেন, এখান থেকে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে প্রশ্ন করে নিজেরা যেমন সচেতন হয়ে উপকৃত হচ্ছি, তেমনি অন্যদেরকেও এই পরামর্শ প্রদান করে যাচ্ছি।
1: বিপ্লব খান, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং তারুণ্যের কণ্ঠ এবং আপনি কেমন আছেন অনুষ্ঠানের উপকারিতার বিষয়ে উল্লেখ করেছেন। এছাড়াও আপনার ইমেইলে আপনি আরো বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন, ধারাবাহিক নাটক প্রচার শুরু করার কথাও বলেছেন। আমরা আপনার মতামত সংশ্লিষ্ট প্রযোজককে জানিয়েছি।
0: জাকির হোসেন জীবন, মনিরামপুর যশোর থেকে, অনেকদিন পর ডাকবাক্সে যুক্ত হলাম, আশা করি সবাই ভালো আছেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে বর্তমানে কোন অনুষ্ঠানে শ্রোতাদের জন্য কুইজের অনুষ্ঠান চালু আছে কিনা?
1: জাকির হোসেন জীবন, বর্তমানে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে কুইজ প্রচার করা হচ্ছে না, আশা করি আপনি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং ডাকবাক্সে নিয়মিত লিখবেন।
0: মেহেদি হাসান মামুন, দৌলতপুর মানিকগঞ্জ থেকে, আপনার লেখাটি ছন্দ আকারে আপনি লিখেছেন, কিছু অংশ পড়ছি। একটি বা দুটি প্রাণ, সঠিক লালন, শিক্ষা ও স্বাস্থ্যে সুন্দর বাঁধন, সুখী হবে গৃহ, শান্ত হবে ধরা, সবুজ প্রকৃতি রবে সুখে ভরা।
1: মেহেদী হাসান মামুন, আপনার অনুরোধে আমরা আপনার কবিতার কিছু অংশ পড়ে শোনালাম। তবে ডাকবাক্স অনুষ্ঠানে সাধারণত আমরা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের মতামত এবং প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আশা করি পরবর্তীতে আপনি সে বিষয়ে লিখবেন।
0: এবারে জানিয়ে দেবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে। লিখেছেন সাইফুল ইসলাম সাকিব, বেগমগঞ্জ নোয়াখালী থেকে।
1: বেগমগঞ্জ নোয়াখালী শ্রোতা বন্ধু সাইফুল ইসলাম সাকিব, আপনি আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন। সুন্দর একটি ইমেল, ছোট অথচ বেশ গুরুত্বপূর্ণ। আমরা এ সপ্তাহে এই ইমেলটি সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে। আমরা পড়ছি ইমেল থেকেই।
0: বাবা খবর শুনতেন, বড় বোন শুনতেন বেতারের বিভিন্ন অনুষ্ঠান। বলা চলে বড় বোনের হাত ধরেই বেতারের সাথে আমার পথ চলা শুরু। সেই থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বেতার আমার তথ্য বিনোদনের নিত্যদিনের সঙ্গী। আমার সমবয়সী বন্ধুরা যখন মোবাইল ফোন অথবা অন্য কিছু নিয়ে ব্যস্ত, ঠিক তখন আমি আমার প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। তারা হয়তো সাময়িক বিনোদন পায় ঠিকই, কিন্তু আমার মতো শিক্ষা অর্জন করতে পারে না। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানে রয়েছে বিনোদন পাশাপাশি শিক্ষা। যেমন স্বাস্থ্যই সুখের মূল, এসো করি ছোট পরিবার, সুখের ঠিকানা, আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, বেতার কার্টুন, নাটিকা সহ প্রতিটি অনুষ্ঠান থেকেই প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি এবং দৈনন্দিন জীবনে কাজে লাগাচ্ছি। শুধু কি তাই, এসব নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সর্বসাধারণের মাঝে। বলা চলে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো জনজীবনের প্রাথমিক ডাক্তার, আমরা শ্রোতারা হলাম তার প্রাথমিক রোগী। এই জনসংখ্যার অনুষ্ঠান শুনে পল্লীর মানুষগুলো আজ কুসংস্কার মুক্ত, সচেতন। আপনাদের সাবলীল উপস্থাপনা সাধারণ মানুষকে কতটুকু সজাগ করে তা ভাষায় প্রকাশ করা যাবে না।
1: সাইফুল ইসলাম, আপনি বাবা এবং বড় বোনের হাত ধরে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনা শুরু করেছেন, জেনে খুবই ভালো লাগলো। এবং নিয়মিত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, একই সাথে অন্যদেরকেও এই অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য পরামর্শ জানিয়ে দিচ্ছেন। আশা করি এতে আপনি সহ অন্যরাও উপকৃত হবেন। নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
0: সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ সিফাত সর্দার, আপনি লিখেছেন আপনার ইমেইলে, নিয়মিতভাবে বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শোনার পাশাপাশি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের ডাকবাক্স অনুষ্ঠানটি খুব মনোযোগ দিয়ে শুনি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি। এছাড়াও আপনার দীর্ঘ ইমেইলে আপনি কিছু মতামত জানিয়েছেন এবং শুভকামনাও জানিয়েছেন আমাদেরকে। লিখেছেন, আমি মনে করি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে বাংলাদেশ বেতারের মতো গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বেতারের মাধ্যমে সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। এই অনুষ্ঠান আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক এবং মানুষ এখান থেকে পাওয়া সঠিক তথ্য নিজেদের পরিবার ও সমাজের অন্যদের মাঝেও ছড়িয়ে দিক, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের ডাকবাক্স আরো সমৃদ্ধ ও জনপ্রিয় হোক, এই কামনা করি।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতাবন্ধু সিফাত সর্দার, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে যে মতামত জানিয়েছেন আমরা সত্যি আনন্দিত। ডাকবাক্স অনুষ্ঠানটি ভালো লাগার কথা জেনেও আমাদের ভালো লাগলো। আপনার শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আমাদের কয়েকজন শ্রোতা বন্ধু তাদের ভালো লাগার কথা মতামত জানিয়েছেন ইমেইলের মাধ্যমে। মোহাম্মদ জুয়েল মিয়া, ভালুকা ময়মনসিংহ থেকে। 19 আগস্ট সুখের ঠিকানা শুনে আপনি জানতে পেরেছেন ক্যাঙ্গারু কেয়ারের ব্যবস্থা, এবং এটি আপনার জানা ছিল না, এই জন্য আপনি ধন্যবাদ জানিয়েছেন। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা থেকে। 23 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে সুখী ও সমৃদ্ধ পরিবার গড়তে পারস্পরিক সমঝোতার গুরুত্ব বিষয়ে পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন। আফিয়া খানম জুলি, আপনার দুটি ইমেল পেয়েছি, সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু আপনি। 20 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ। 22 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে শিশুর সৃজনশীল বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান, পারিপার্শ্বিকতা ও পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বলে জানিয়েছেন। দুটি ইমেল করেছেন আলী আহমেদ আরিফ, সাপাহা নওগাঁ থেকে। আপনি বরাবরের মতোই আপনার পরিবারকে নিয়ে শুনেছেন 19 আগস্ট সুখী সংসার অনুষ্ঠান এবং 24 আগস্ট সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্ব। আপনার ভালো লাগার কথা আপনি জানিয়েছেন আমাদেরকে।
1: মোহাম্মদ জুয়েল মিয়া, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, আফিয়া খানম জুলি এবং আলী আহমেদ আরিফ, আপনারা চারজনই বিভিন্ন দিনে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেছেন, আপনাদের ভালো লাগার কথা জানিয়েছেন, জানিয়েছেন আপনাদের মতামত। আপনাদের মতামত জেনে আমাদের ভালো লাগলো। আশা করি সামনের দিনগুলোতেও নিয়মিত থাকবেন এই সেলের সাথে, নিয়মিত অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: ইমেল করেছেন নিশিদা জাহান ত্রিশা, হাতিয়া জেলা নোয়াখালী থেকে। আপনার ইমেইলে আপনি লিখেছেন, প্রতি রবিবার রাত 8:10 বাজলেই ডাকবাক্সের অপেক্ষায় থাকেন এবং নিয়মিত শুনে থাকেন। আরও লিখেছেন, আজ দেশের উপকূলীয় প্রান্তিক জনপদের মানুষ কুসংস্কার ভেঙে আধুনিক চিকিৎসা, পরিবার পরিকল্পনা ও পুষ্টি মানসম্মত জীবনযাপনের দিকে আগ্রহী হয়ে উঠেছে, যার নেপথ্যে রয়েছে আপনাদের এই চমৎকার অনুষ্ঠানের অনন্য ভূমিকা।
1: নিশিতা জাহান তৃষা, আপনি ডাকবাক্স অনুষ্ঠানটি খুব আগ্রহ সহ শোনেন, একথা জেনে আমাদেরও ভালো লাগলো। আপনি ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান শোনার প্রত্যাশা ব্যক্ত করেছেন, আশা করি নিয়মিত শুনবেন, আমরা সবসময় রয়েছে আপনাদেরই পাশে।
0: আশিকুল ইসলাম নাইম চকরিয়া কক্সবাজার থেকে ইমেল করেছেন, আপনি জানিয়েছেন আপনি একজন নিয়মিত শ্রোতা এবং শ্রোতা হিসেবে আপনার উপস্থিতি সেই ছোট থেকেই, যখন আপনি আপনার দাদিকে দেখতেন ডাকবাক্স শুনতে। এবং আপনি খুব চমৎকার করে লিখেছেন, গ্রামের শেষ বাড়ি থেকে শহরের 10 তলার ফ্ল্যাট পর্যন্ত আপনাদের উপস্থিতি।

0: চালু করার জন্য এবং সেই পেজে নিয়মিত অনুষ্ঠান সংক্রান্ত পোস্ট করার জন্য।
1: শ্রোতাবন্ধু আশিকুল ইসলাম নাইম, আপনি ঠিকই বলেছেন যে সব শ্রোতাই আমাদের বন্ধু এবং সবাই আপন। আমরা সব শ্রোতাকে সমান বিবেচনা করি এবং তাদের চিঠি বা ইমেলকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং নিয়মিত লিখবেন। ফেসবুক চালুর বিষয়ে আপনার অনুরোধটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
0: বন্ধুরা, এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন, মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে, মোহাম্মদ আজমাইন হোসেন পলাশতলী জয়পুরহাট থেকে এবং মোসাম্মদ মুনিরা খাতুন ভাবখালী নতুন বাজার ময়মনসিংহ থেকে।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ডাকবাক্স অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত 8:10 সুখী সংসার অনুষ্ঠানে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠান বিষয়ে আপনাদের মতামত এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে এই অনুষ্ঠানে। আশা করি সে পর্যন্ত সবাই থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: বন্ধুরা, সকলে সুস্থ থাকুন এবং সচেতন জীবনযাপন করুন জীবনের প্রতিটি দিন। আপনাদের ভালো থাকা আমাদের সবসময় প্রত্যাশা। আজ বিদায় বলছি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারেক রহমান, সংঘাত হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় 14,34,000 কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে সংসদে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, কেপি ভার্দেতে বাস খাদে পড়ে নিহত অন্তত 25, হতাহতদের অধিকাংশই শিশু কিশোর, এবং চীনের মকিতে অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানকে 5-1 গোলে পরাজিত করল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদনদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের

0: উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা নদী এবং এ নদীগুলোর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার উপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমি থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করারও নির্দেশ দেন। সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে এখন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। রবিবার বেলা একটার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে বাংলাদেশ পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শনের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিতামাতার কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান এবং দোয়া ও মোনাজাত করেন। এরপর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে তাঁর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। এরপর মির্জা ফখরুলের জীবনীর উপর ডকুমেন্টারি শেকড় থেকে শিখরে প্রচার করা হয়। রাষ্ট্রপতির সম্মানে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন জনকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সহিষ্ণুতার মাধ্যমে এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান।
2: আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে, যে কোনো হানাহানি নয়, কোনো সংঘর্ষ নয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনীতি করি আমরা। গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে টলারেন্স, সহিষ্ণুতা। সেই সহিষ্ণুতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে, অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে। এটা যদি আমরা তৈরি করতে পারি,
1: সরকার বিনামূল্যে মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের যে সুযোগ অর্জন করেছে তার বাস্তবায়ন ঠাকুরগাঁও থেকে শুরু হবে উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি আরো বলেন, জেলায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
2: আমাদের এখানে কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি একদম নাই, লোকের কাজ নাই। আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন যে সরকারে আসার পরেই আমরা এখানে অর্থ উপদেষ্টাকে নিয়ে এসেছিলাম। তিনি পুরো জায়গাটা দেখেছেন, কথা বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে, বাণিজ্য মন্ত্রী এসেছিলেন, তিনিও সব ঘুরে দেখেছেন। আমরা আশা করছি যে এখানে খুব শিগগিরই আমরা কিছু বিনিয়োগকারী, যারা এখানে বিনিয়োগ করবে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য, তাদেরকে এখানে আমরা নিয়ে আসতে সক্ষম হব, তারা এখানে কাজ করবেন।
1: রাষ্ট্রপতি যুব সমাজকে মাদক বর্জন করে দক্ষতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। ইমরান মেহেদি, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও।
0: জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3:30 ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। দিনের কার্যসূচী অনুযায়ী মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামাতে ইসলামের চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের উত্তরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের জুলাই পর্যন্ত সারাদেশে 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী 14,34,482 জন কৃষকের ঋণ সুদসহ মকুব করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী প্রচলিত ও শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতকে আরও সম্পৃক্ত করতে বাংলাদেশ ব্যাংকে ডুয়াল ব্যাংকিং সিস্টেম চালু করা হচ্ছে। করের আওতাবৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করদাতাদের মধ্যে বিদ্যমান ভয় দূর করতে দেশের কর ব্যবস্থা সহজ ও অধিকতর স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
3: রোহিঙ্গার ইস্যুটি ফোকাসড থাকে এবং এটা অন্য কোনো ইস্যুতে যাতে চাপা পড়ে না যায় সে আহ্বান সকলের কাছে রইল, বিশেষ করে জাতিসংঘের প্রতিনিধির কাছে। এ রোহিঙ্গা শরণার্থীদের সম্মানের সাথে তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা দ্রুত করতে হবে, তার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির কোঅপারেশন আমাদের সবচেয়ে বেশি জরুরি।
0: সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ বলেছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া প্রায় 4,87,23,000 টাকা 4,341 জন হাজিকে ফেরত দেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, বাড়ি ভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসেবে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে চিহ্নিত 61টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে 48টিরই সমাধান করেছে বাংলাদেশ। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ তার মন্ত্রণালয়ে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিক মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা শুরু হতে যাচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে তিনি বলেন,
4: এলডিসি গ্র্যাজুয়েশন যেটি 24 নভেম্বর 2026 এর মধ্যে এটির সিদ্ধান্ত আসতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশনের পেছানোর ব্যাপারটি, সময় বর্ধিত করার ব্যাপারটি, সেখানে যারা সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লক, পলিটিক্যাল ব্লক, ইকোনমিক ব্লক, আমরা যাদের সমর্থন প্রত্যাশা করি এবং সেই উদ্দেশ্যেও আমরা তাদের সাথে আলাপ করেছি।
0: ব্রিফিংয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে চলতি সপ্তাহ থেকে চুক্তিগুলোর বিষয়ে যৌথ কারিগরি আলোচনা শুরু হতে পারে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির সবচেয়ে বড় শক্তি। আজ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, নজরুল বর্ষ উদযাপন, শিল্পীয় গবেষক বিনিময়, ক্লাসিক্যাল সঙ্গীত, লোকসংস্কৃতি, তরুণ প্রতিভা বিকাশ এবং সামুদ্রিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মেধাবী তরুণদের জন্য যৌথ প্রশিক্ষণ, রেসিডেন্সি প্রোগ্রাম ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনামা এহসানুল হক মিলন জানিয়েছেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে 100 জন শিক্ষককে 1,00,000 টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শুরুর আগে সাংবাদিকদের একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে মন্ত্রী জানান, 2016 সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজেদের অনুদানের বকেয়া অংশ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং প্রদেয় বাকি অর্থ ক্রমান্বয়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, আগামী মাসের 5 তারিখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারী ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। আগামী অক্টোবর থেকে সাশ্রয়ী স্মার্টফোনের স্থানীয় উৎপাদন শুরু হতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রী উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন না এমন প্রায় 5 কোটি মানুষকে আগামী 18 থেকে 24 মাসের মধ্যে ডাটা সংযোগ সহ স্মার্টফোনের আওতায় নিয়ে আসা সরকারের লক্ষ্য। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের জন্য স্মার্টফোনের কার্যকর মূল্য 2 থেকে 3 হাজার টাকায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান এই 4টি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া ও বিদ্যমান ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে বৃহত্তর ঢাকা যানজট নিরসনের জন্য গঠিত জাতীয় কমিটির সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এর পাশাপাশি গাবতলী টার্মিনালের বিকল্প টার্মিনাল সম্প্রসারণ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি কর্পোরেশন টার্মিনাল উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামির উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামির উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 994 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছে 1098 জন। এদিকে গত 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 117 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়, এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1558 জন।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। কেপ ভার্দের ফোগো দ্বীপে এক বাস দুর্ঘটনায় 25 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের অধিকাংশই শিশু কিশোর। দেশটির সরকারি রেডিও নেটওয়ার্ক আরসিভি আজ একথা জানায়। কর্তৃপক্ষ জানায়, গতকাল 32 জন যাত্রী বহনকারী বাসটি সাও ফিলিপে ফেরার পথে রাস্তা থেকে ছিটকে একটি গভীর গিরিখাতে পড়ে যায়। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 নারীসহ অন্তত 4 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। হামলায় একটি ঐতিহাসিক ভবন ও বাড়িঘর সহ বেশ কয়েকটি স্থাপনা বিধ্বস্ত হয়। ভারতের নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি 6-তলা ভবন ধসে 1 জন নিহত, 2 জন গুরুতর আহত হয়েছেন। আজ বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ 6টি বিমানবন্দরে 100 ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে 1.5 লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন। কর্তৃপক্ষ জানায়, আজ সকালে জাকার্তার সুকর্ণহাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী আকাশসীমায় আনাক ক্রাকাতাও থেকে আসা ছাই শনাক্ত হওয়ার পর 467টি ফ্লাইট স্থগিত করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে জয়পুরহাটে পাটের বাম্পার ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষীদের মুখে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা করা হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: একসময়ের সোনালী আঁশ পাটি ছিল জয়পুরহাটের সোনালী ভবিষ্যৎ। বর্তমানে দাম বাড়ায় কৃষকরা আবারও ঝুঁকছে সেই সোনালী ফসল চাষের দিকে। কৃষকরা জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাটে পাট বিক্রি হচ্ছে 3,800 থেকে 3,900 টাকা মন দরে। তবে আরেকটু দাম বাড়ার আশা করছেন তারা।
10: বছর থেকে এবার পাটের ফলন একটু কম, কিন্তু তাও 10 মণ 12 মণ হচ্ছে, কিন্তু দাম গত বছর থেকে এবার দাম ভালো, মোটামুটি 4,4200। পাটের কোয়ালিটির উপর নির্ভর।
11: আমি পাট লাগাইছি 1 বিঘা, তাতে প্রায় 3-6 মণ পাট মোটামুটি পেয়েছে। এই পাটের মূল্য বাজারে এর আগে বেড়েছে 3500, আজকে বলছি 3820। তাই কৃষক আমরা আশা করতেছি যে সামনে 5,000 টাকা মণ কেনার জন্য।
9: ব্যবসায়ীরা বলছেন, আগের থেকে দাম কিছুটা বাড়ায় কৃষকরা লাভবান হচ্ছে। তবে পাট বিদেশে রপ্তানি করার দাবি তাদের।
12: আজকের বাজারে আমরা 3800 থেকে 3900 টাকা পাট কিনতেছি, আমরা চাই সরকার যদি বহির্বিশ্বে পাট রপ্তানি করে তাহলে কৃষক এবং ব্যবসায়ীগণ উভয়ে উপকৃত হবে।
9: আবহাওয়া ভালো থাকায় এবছর পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জু আলম।
13: জয়পুরহাট জেলায় পাটের আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2645 হেক্টর, সেই হিসেবে অগ্রগতি অর্জন 2437 হেক্টর, যেটি অনেক ভালো। সময় পাট নিয়ে যে চাষিদের একটু বিরূপ মনোভাব ছিল সেটি এখন নাই, আর এটা হারভেস্ট হয়ে গেছে। এবার জলাবদ্ধতা হওয়ার কারণে পানির কোন সংকট নাই, অর্থাৎ পাট যে জাগ দেওয়ার কোন সমস্যা নাই। আমাদের হেক্টর প্রতি ফলনও আসছে ভালো, পাট সম্পর্কে চাষিদের পজিটিভ ধারণা এবং ভবিষ্যতে আবাদ আরো বাড়বে।
9: এবছর জেলায় 2437 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6781 মেট্রিক টন। আব্দুল আলীম, জয়পুরহাট জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।
6: খেলার খবর হকি। চীনে অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ সহজ জয় পেয়েছে। আজ অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 5-1 গোলে পাকিস্তান নারী দলকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। আগামী মঙ্গলবার বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে। এই জয়ের ফলে বাংলাদেশ নারী দল 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এদিকে টুর্নামেন্টের পুরুষ বিভাগে আজ মালয়েশিয়ার কাছে বাংলাদেশ 4-2 গোলে পরাজিত হয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে বিনা উইকেটে 21 রান করেছে। ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভারত জয়লাভ করেছে। আজ অনুষ্ঠিত খেলায় ভারত 3-0 গোলে বাংলাদেশকে পরাজিত করে। বাছাই পর্বে সবকটি ম্যাচে পরাজিত হয়ে বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্ব থেকে বিদায় নিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারেক রহমান। সংঘাত হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় 14,34,000 কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে সংসদে জানালেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত অন্তত 25, হতাহতদের অধিকাংশই শিশু কিশোর। এবং চীনের মকিতে অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানকে 5-1 গোলে পরাজিত করল বাংলাদেশ। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। পরিবেশকে প্লাস্টিক বর্জ্য দূষণমুক্ত রাখতে সাম্প্রতিক দুটি উদ্যোগ পরিবেশপ্রেমীদের নজর কেড়েছে। গতকাল কামরাঙ্গীর চরে প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা করলেন হাজারো নাগরিক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। এই কর্মসূচির আওতায় সাধারণ নাগরিকরা তাদের বাসাবাড়ির প্লাস্টিক ও অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ ও মুরগিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পেরেছেন। উদ্যোক্তারা মনে করছেন, এই কর্মসূচির অধীনে নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত করা, নগরীকে পরিচ্ছন্ন রাখা এবং একই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা করা সম্ভব। এই একই লক্ষ্যে গত শুক্রবার চট্টগ্রামে 100 গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চিড়িয়াখানা ঘুরে দেখার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। পরিবার ও বন্ধুদের নিয়ে অনেক শিক্ষার্থী ছুটির দিনে হাতে পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় ভিড় করে। পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রকৃতি ও বাস্তব জগতের সঙ্গে সম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসন এ কর্মসূচি চালু করেছে। গত সপ্তাহে আয়োজিত এই কর্মসূচি দুটি পরিবেশকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে একটি ব্যতিক্রমী উদ্যোগ, কারণ পরিবেশের জন্য প্লাস্টিক বা পলিথিন মারাত্মক ক্ষতিকর। পলিথিন বা প্লাস্টিক পুরো মাটির সঙ্গে মেশে না। দেশের বিভিন্ন কারখানায় প্লাস্টিক পলিথিন ব্যাগ উৎপাদিত হয়। নানা কাজে ব্যবহৃত এসব পলিথিন বর্জ্য আকারে যাচ্ছে নদ নদীতে। এতে দেশের মাটি ও পানিতে দূষণ তৈরি করছে, যার প্রভাব দীর্ঘমেয়াদী। পলিথিনের বিষক্রিয়ায় ধ্বংস হচ্ছে মাছসহ নানা জলজ প্রাণী। সাম্প্রতিক গবেষণা বলছে, প্লাস্টিক মাটি ও পানির ক্ষতি করে মানুষের বিপদ ডেকে আনছে। এসব প্লাস্টিকের সঙ্গে নানা বিষাক্ত রাসায়নিক থাকছে। এসব রাসায়নিক ব্যবহারের পর মাটির সঙ্গে, পোড়ানোর পর বাতাসের সঙ্গে এবং খাদ্যপণ্যের সঙ্গে মানুষের শরীরে ঢুকছে, এতে নানা রোগ ছড়াচ্ছে। পরিবেশবিদদের মতে প্লাস্টিক পরিবেশের জন্য বিষ, এটি কেবল মানুষ নয় পৃথিবীর সকল প্রাণীর জন্য ক্ষতিকর। প্লাস্টিক বর্জ্যের মধ্যে পলিথিন ব্যাগ অন্যতম। দেশে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন নিষিদ্ধ করে আইন হয়েছে। পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে দেশব্যাপী নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। সুপার শপে কোন ধরনের পলিথিন বা পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা হচ্ছে না এবং ক্রেতাদের দেওয়া হচ্ছে না। প্রশাসনের এসব উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তারপরও দেশে বেআইনিভাবে প্লাস্টিক পলিথিন পণ্য উৎপাদিত হচ্ছে, কারণ মাঠ পর্যায়ে আইনের যথাযথ বাস্তবায়ন হয় না। ফলে পলিথিন আবার মানুষের হাতে হাতে শোভা পাচ্ছে। কাঁচা বাজার বা খুচরা বাজারের দোকানে পলিথিন অপরিহার্য। আইন প্রয়োগের শৈথিল্যের কারণে সব শ্রেণীর মানুষের মধ্যে পলিথিন ব্যবহার রোধ করা সম্ভব হয় না, কারণ পলিথিন অনেক স্থায়ী, হালকা ও দামে সস্তা। বাজার সওদা করতে বাড়ি থেকে কোনো কাপড় বা পাটের ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। এটা সব দোকান বা সুপার শপে মেলে এবং বিনে পয়সায় ব্যবহার শেষে একে যত্রতত্র ফেলেও দেওয়া যায়। পলিথিন ব্যাগ ও পলিথিন জাত পণ্যের এই অবাধ ব্যবহারের ফলে নালা, নর্দমা, সুয়ারেজ লাইন, খাল, এমনকি নদী, সাগরের পানিতেও ভাসছে পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি। প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যে গত সপ্তাহের এই দুটি সামাজিক উদ্যোগ অত্যন্ত চমৎকার এবং পরিবেশ বান্ধব। প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বের সবচেয়ে অন্যতম বড় সমস্যা, তাই এটি নিয়ন্ত্রণে যে কোনো সচেতন পদক্ষেপই প্রশংসার দাবিদার। এই ধরনের কর্মসূচির ফলে একদিকে প্লাস্টিক অপসারিত হবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও প্লাস্টিকের ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বাড়বে। অন্যদিকে সংগৃহীত প্লাস্টিক রিসাইকেল বা পুনর্ব্যবহার করে পণ্য, সুতা বা জ্যাকেট তৈরি করা সম্ভব, যা সম্পদের অপচয় কমাবে। তবে পরিচ্ছন্ন নগর গঠনে সব শ্রেণীর নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। রাজধানীতে বর্জ্যের বিনিময়ে বাজার, সেই অংশগ্রহণকে উৎসাহিত করার একটি কার্যকর মডেল। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, তারা প্রান্তিক জনগোষ্ঠীকে কেবলমাত্র সহায়তা না দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের অংশীদার করছে। গত দুই বছরে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় এক কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় 4 লাখ মানুষকে আহার করানো সম্ভব হয়েছে। এই প্রকল্পের আওতায় আগামী এক বছরে 100টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় 1 লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে আয়োজিত কর্মসূচি সম্পর্কে উদ্যোক্তা জেলা প্রশাসন মনে করে, এর মাধ্যমে তরুণ প্রজন্মের সুস্থ মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে। মোবাইল ফোন, অনলাইন ভিডিও ও ভার্চুয়াল জগতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে কিছু সময়ের জন্য হলেও শিক্ষার্থীদের প্রকৃতির কাছে ফিরিয়ে আনার চিন্তা থেকেই এ উদ্যোগ। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
14: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধু, এখন শুনবেন একটি দেশের গান। গেয়েছেন শাম্মী আক্তার, গানের কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

0: কাজী নজরুল ইসলামের কথামালায় শাম্মী আক্তারের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। আর এরই সাথে শেষ হয়ে গেল মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সকল আয়োজন। সমাপ্তি ঘোষণা করছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের। আমাদের পরবর্তী আয়োজন শুনতে পাবেন FM 88.8 MHz-এ। সাথেই থাকুন, শুনতে থাকুন FM ব্যান্ড 88.8 MHz, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।
1: この放送は NHK ワールド国際放送ラジオ日本。
2: শুনছেন NHK ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে

0: 8.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।
1: この放送は NHK ワールド国際放送ラジオ日本
2: শুনছেন NHK ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে

0: ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে
1: বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামি পাক এবং বাংলায় তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ, বাংলাদেশ, বেতার খুলনা। আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসেছি, এবার বিদায় বলবো। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।